আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1260 কিলোহার্টজে। সেই সঙ্গে আকাশবাণী আগরতলা নিউজ অন এয়ার অ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং আকাশবাণী আগরতলার পেজে শুনতে পাবেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ রবিবার, 7ই আষাঢ় 1948 শকাব্দ, 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 28শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 35 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানের শিল্পী শম্পা কুণ্ডু। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 শুনবেন ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন শুনবেন মার্চ মাসের সেরা পত্রদাতা গৌরব চক্রবর্তীর সাক্ষাৎকার। সকাল 8:40 কচি কাঁচাদের অনুষ্ঠান কাকুরি। সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 10:55 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন

0: date for the test will be announced later. The death toll in Venezuela's earthquakes has risen to 1,430. The latest figures were released as rescuers continued the search for survivors of the 1-2 punch of 7.2 and 7.5 magnitude earthquakes that devastated the South American nation on Wednesday. Families have reported at least 68,900 people missing. Goa's 14-year-old international master, Ethan Vaz, has become India's 96th chess grandmaster after securing his third and final grandmaster nom at the Sarajevo GM mixed tournament in Bosnia and Herzegovina. In the FIFA World Cup, England defeated Panama 2-0 in their Group L match at New Jersey Stadium in the United States this morning. Jude Bellingham and Harry Kane scored a goal each as England secured the top spot of Group L. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ।
2: চার পাঁচশো বৎসর পূর্বে যখন মানুষের জ্ঞানের সীমা এখনকার তুলনায় সংকীর্ণ ছিল, তখন কেউ কেউ সর্ববিদ্যা বিশারদ গণ্য হতেন, কিন্তু এখন তা অসম্ভব। যিনি খুব শিক্ষিত তিনি শুধু দু একটি বিষয় উত্তম রূপে জানেন, কয়েকটি বিষয় অল্প জানেন এবং অনেক বিষয়ে কিছুই জানেন না। যিনি জ্ঞানী ও সজ্জন তিনি নিজের জ্ঞানের সীমা সম্বন্ধে সর্বদা অবহিত থাকেন এবং তার বহির্ভূত কিছু বলে অপরকে বিভ্রান্ত করেন না। বিজ্ঞানী এবং সর্বশ্রেণীর বিশেষজ্ঞের উপর জনসাধারণের প্রচুর আস্থা দেখা যায়। অনেকে মনে করে অধ্যাপক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিজ নিজ বিষয়ে সর্বজ্ঞ। কোনো প্রশ্নের উত্তরে যদি বিশেষজ্ঞ জানি না বলেন, তবে প্রশ্নকারী ক্ষুণ্ণ হয়। কেউ কেউ স্থির করে এর বিদ্যা বিশেষ কিছু নেই। সাধারণে যেসব বিষয়ের জন্য বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার অধিকাংশ স্বাস্থ্য বিষয়ক, কিন্তু জ্যোতিষ, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি সম্বন্ধে অনেকের কৌতূহল দেখা যায়। তুচ্ছ, অতুচ্ছ, সরল বা দুরূহ যে সকল বিষয় সাধারণে জানতে চায় তার কয়েকটি নমুনা দিচ্ছি। ধূমপানে দাঁতের গোড়া শক্ত হয় কিনা, পাতি বা কাগজি নেবু কোনটায় ভিটামিন বেশি, মিছরির ফুড ভ্যালু কি চিনির চাইতে বেশি, রবারের জুতো পরলে কি চোখ খারাপ হয়, নতুন সিমেন্টের মেঝে ঘামে কেন, উদয় অস্তের সময় চন্দ্র সূর্য বড় দেখায় কেন, সাপ নাকি শুনতে পায় না, কেঁচো আর পিঁপড়ের বুদ্ধি আছে কিনা, দাবা খেললে আর অঙ্ক কষলে বুদ্ধি বাড়ে কিনা, বাসন মাজার ক্যাঁচ ক্যাঁচ শব্দে গা শিউড়ে ওঠে কেন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেয়া অবশ্য অসম্ভব। অনেক প্রশ্নের উত্তর দেয়া সম্ভবপর হলেও তা অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না। সরল প্রশ্নের উত্তরও অতি দুর্বোধ হতে পারে। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন, কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়। যদি উপযুক্ত উত্তর দেয়ার বাধা থাকে তবে সরলভাবে বলা উচিত, তোমার প্রশ্নের উত্তর এখনও নির্ণীত হয়নি, অথবা প্রশ্নটির উত্তর বোঝানো কঠিন, অথবা উত্তর আমার জানা নেই। দুঃখের বিষয়, অনেকে মনে করেন যা হয় একটা উত্তর না দিলে মান থাকবে না। উত্তরদাতার এই দুর্বলতা বা সত্যনিষ্ঠার অভাবের ফলে জিজ্ঞাসুর মনে অনেক সময় ভ্রান্ত

0: ধারণা উৎপন্ন হয়। আমেরিকান লেখক উইলিয়াম বেব তার জাঙ্গল পিস নামক গ্রন্থে একটি অমূল্য উপদেশ দিয়েছেন, দিস ওয়ার্ডস শুড বি রেডি ফর ইনস্ট্যান্ট ইউজ বাই এভরি অনেস্ট সায়েন্টিস্ট আই ডোন্ট নো। প্রত্যেক বিষয়ে মত স্থির করবার আগে যদি তন্নতন্ন বিচার করতে হয়, তবে জীবনযাত্রা দুর্বহ হয়ে পড়ে। সর্বক্ষণ সতর্ক ও যুক্তিপরায়ণ হয়ে থাকা সহজ নয়। বিজ্ঞানী ও অবিজ্ঞানী সকলেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কার্যে অনেক সময় অপ্রমাণিত সংস্কারের বশে বা চিরাচরিত অভ্যাস অনুসারে চলেন। এতে বিশেষ দোষ হয় না যদি তাঁরা উপযুক্ত প্রমাণ পেলেই সংস্কার ও অভ্যাস বদলাতে প্রস্তুত থাকেন। তীক্ষ্ণ বুদ্ধি বিজ্ঞানী যখন তাঁর গবেষণা ক্ষেত্রের বাইরে আসেন, তখন তিনিও সাধারণ লোকের মতন অসাধারণ হয়ে পড়েন। বিজ্ঞানী অবিজ্ঞানী সকলেই অনেক সময় কুযুক্তি বা হেত্যাভ্যাস আশ্রয় করেন। আবার সময়ে সময়ে অশিক্ষিত লোকেরও স্বভাবলব্ধ বৈজ্ঞানিক বুদ্ধি দেখা যায় এবং চেষ্টা করলে অনেকেই তা আয়ত্ত করতে পারেন।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন অর্ঘ্য সেনের কণ্ঠে।

0: শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। এবারে শিল্পী কে এল সাইগাল।
1: শুনো হে কৃষ্ণ কালা,

অঞ্জলি পর্বে এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান। আজকে শিল্পীরা ছিলেন আসুরের অর্ঘ্য সেন, নবনীতা চক্রবর্তী এবং কেএল সাইগেল। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং।

0: নারুগদি এইচ আইভি সলোই টংমা জরা ও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক্রমই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
1: বুকুগতেই তত্রাও কসাং নাই সাগো থুই কপুর কিসা নাই তাই থুপুর বেলাই খেলুম নাই অব কারিব জুদা তং গনুক জাগাই মানো
0: আব হাইরক নুক জাখে গানানি শাখাম নগর করিংদি নাংকে এইচ হেল্পলাইন 1097 ও ফোন খলাইদি
2: দিপ্রা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই নাইকুং দিপ্রা হাবাং বাই লুকু হামকাই নিবাগে আওয়াই যাক
0: ফোন
2: হামকাই নাইকুং দিপ্রা হাবাং বাই লুকু হামকাই নিবাগে আওয়াই যাক।

তিনি ককটি সাল তালিউং তালনি সালচিনি সালমারি চিবরিরা থামসিবা থিবরা বেশি জোন তালনি সাল নৈচি চার সালমারি নৈ সাই নৈচি দক ইংরাজি বেশি খনারা জাগে চঙ্গ মিটার নৈরা থামচি দক ফয়েন ব্রী মেগা হার্চ এবার সা সাইনিরা দক চিচু কো ক্লিউ হারছ তে সারা সা ফয়েন ব্রী মেগা হারছ বাকজা খেলাই ই হাইন খরাং আউই খেলাই জগে চঙ্গ

0: hai ki phai deo jara wa thala yana jini tinini shalna raksha hoy kok thai cha thai ni sajagi tongo tinini shal jini bharat ha goto ni bagai kaisa na kok mani shal je tinini hai shal 1950 o jini songbidhan no tei কলাম সালে মানে সালে নি সাজা গাইত তে অপন করিব তিনি হাই সাল 1757 বিসি ও বাংলানি নবাব উঙ্গই আচকা মির্জাফর তে রবার্ট ক্লাইভ বাংলানি গভর্নর উঙ্খা তিনি হাই সালানো 1919 বিসি ও পুইলা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পাইয়ে বার্সার চুক্তি ও সই রেলাই মানে সাল হিনে সাজা গাইত তিনি হাই সালন 1820 বিসিব কুলন রবার্ট গিবন জনসন নিউ জার্সি সালেম নি কাইসা আদালত ফান্তক মুখে চামান চাথানি আরো বিশ দঙ্গ হিনে পুইলা ব অবন সাকলাই মানে তে তিনি হাই সালন ব্রিটেন রানী ভিক্টোরিয়ানি রানী হিনে বিনি আচক থায় আচক মানে সাল হিনে সাজাক 1838 বিসি ও তে তিনি হাই সালন ভারতনি পুইলা সিনেমা এবার তকেনি পইলা মডার্ন থিয়েটার সিনি যে সামনাই জামশেদ জি ফ্রাম জি মডার্নি থ্রিমানি সাল হিনিব সাজা গাইত অবন কারিব 1972 বিশিব খরকসা ম্যাথামেটিক্স প্রশান্ত চন্দ্র মহানবিসনি ব থিমানি সাল তিনি পালাই জাগাই দঙ্গ অবঙ্কা চিনি তিনি সালও ববহাই পাতি মন পাতি হয়ে থাকে অবন কিচিসা মুফলিকসা নাই নাই মানে
1: ফাইদিন গেছেন তাবুক তাং বিতি খানালাই মা বুকাক থাংলাই না তাং বিটিও সঙ্গে

আমার পিরজাকেই তং মানে নব আথানি হজাক তং না নিনাই যতন যরকসাতে খরকসানি নংজা খুই রক নংয়া তখন কেন চাকং নাই বকক থেপাওই নংজাগ্রক তে যাজিং যে সামানে যামুং কাহাম যাওই সাকন নাইকলাই তং না নিনাই তে যক্টর রকবাই সাক হামক্রাই যিনি সাক হামক্রাইনি বাকে সাক নাইকলাই রকবাই যাক নাইজগী বড়নি সামানি মতে যং নাই হাইকে আসুজরা নরক খাবাইকে যিনি সাক হামক্রাইনি কক এইটসনতেই কক থাইজা থাইনি।

ฟังกันจังตาวกกทมขนาดไหนมาบอกทางไหนนะเวลาหนึ่งขนาดไหนนะลูกรักต้องก็สังเกตการทำกันกับตรงนี้มานานบ้างไงขวายบักเซนีบารอดบังลาเดสนี่อะไรอันใจนี่บารมีเทนิวิชิงก็สัลบรมฮอร์นี่ดัมซันเอซิมิเทนิฟุนีดัมบาจาระลูกรักนี่ทางไล่สุขไล่เทนิวบีเอ็นเอสเอสนิชัยนิจิธรรมนี่สารดอกจิธรรมดาราเกรงไรดานุฟินิริจักรไรดาวซาจักะฮัสตินีนายมาทางบดอลฮัสตินีพุลิสบดอลขวายฮังคอนีเอสดีเอ็มนี่গসিজাক ব্লাই মানজাক বড় হাস্তে হাফংনি সামঙ্গ থেফাজাক নাই সেবক খাইনাই র হামিয়া নাইজাক সুংনা না নাই আবহাই বেমার গনাং বড় র ও ক ে র ং রাইডব খবজা গলা অরাইদা ফিনজাক তঙ্গন অ নিসাই নিচি দক ইংরাজি বিছিনি বসকাং জুলাই তালনি সালচিসিনি সালমারি জরা অরাইদান রাখগে বড় গব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি নিসাই নিচি থামনি সারা দক জিথাম দারা নগ্ন রক্সাউইমাজরা বেরজাগান হনে কক মুকাইসো সাকলাই জাকা

0: অবাইখেন বেসকাং জলাইতালনি সাল নিজিনী সালমারী সিমি সাল জিনী রমি ত্রিপুরা হাস্তে নি সিরি সিটিনি রেজা খাটে তেয়ার সংসার জাগান হেনি ককথুম তাই হকব বেরেকনি বাকি কাইসা ককমঙ্গ সাকলাই জাকা আগস্তালনি পুইলা সালমারী সিমি হাক্তরনি গুবন হাস্তে রক বাই বাকসান ত্রিপুরা হাস্তে অব হাইন সেনচাসনি সামুং চেং জাগান অ সামঙ্গ অ নৈসাই নিচি দক ইংরেজি বিচিনি আগস্তালনি সাল থামচি সালমারী সিমি টাকান আবনি সেকান অ জলাইতালনি সাল চিসিনি সালমারী সিমি জলাইতালনি ন সাল থামচি সা সালমারী জরা অঙ্গান সাক বাই থাং লেখাম অ জরাব অনলাইন তৈ হেকাবা অনলাইন পোর্টালনি বিশিংটি ব সাক বাই থাং নখুং গ খরক বসুক তং আবরক বক্সই এবার তিসই মানবেন অজরা নগ নগ জে সেনচাস খাইনে রক থাঙ্গেসিনি সেকাং ন সাক বাই থাংব মূ তিসা সকি টঙে মানানো আপনি বাকি পোর্টাল নাকা এইচ ই ডট সি ই এন এস ইউ এস ডট জি ও ভি ডট ইন অ পোর্টাল হাবই নখুনি মূ তিসা সকি মানানো ফাইন কাসু জরা চ ককথুম রক খা লাইখা
1: অজরাও থালাইলে নগর দৈবারী বখাগো কেজিসা নগর দৈবারী বখাগ দই খেলাই সাজাক তিনি তুংমারি সাকাও তঙানো 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও তঙানো 27 ডিগ্রি সেলসিয়াস ইন সাজাক তে মিয়ানি তুংমারি তং মানে 35.8 ডিগ্রি সেলসিয়াস তে তিনি ফুঙ্গ যে সুজাক মানে খামানি তুংমা চাংমারি তঙ 27.3 ডিগ্রি সেলসিয়াস তে তিনি নগবার তৈহকুনি মারি দো 95% সাকা বোকাকো তে খাবাব দো 65% তে সাজাকা গ্রং গ্রং খায়ো ওয়াতে ওয়াই ফেরাঙ্ক ওয়াতে ওয়াই মানো হিনিব সাজাকা গ্যাস জরা তে নরক চিনি নর্থ ত্রিপুরা তে অনুকুড়ি ত্রিপুরা ও গবাং খাই তিনি কিছিসা ওয়াতে ওয়াই মানো হিনিব সাকলাই জাকা তে হজা খালাই জাকা নবতেবানি বোকাক দেখে আজ জরা নরক খানা বাকে নবতেবানি বোকাক দে নগদ তুমি কক তোমার

আশোজরা লতা দেবরমানি খরঙ্গর চাপং খেনার জাখা আগাজ অবনিয়াগুলো পাখিয়া তিনি ফুনি কবর পান্দা হাইনি খরাং যতন হাম্বায়।

বিকিরণ পর্বে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1টি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষার টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

0: প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার দুটি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়ানা নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তিরাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত

করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের গতকাল উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরায় উৎপাদিত একটি ফল নয়, এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কার্ল ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে দুদিন ব্যাপী নবম লিভারকন 2026-এর উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণাধর্মী কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে আহ্বান রাখেন। তিনি বলেন, দিল্লির এইমস, ওপিজি, চণ্ডীগড়ের মতো আমাদেরও রাজ্যের বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে, যাতে রাজ্যের মানুষ উপকৃত হন। স্বাস্থ্য সচিব আরও বলেন, বর্তমানে জিবি হাসপাতালে যে সুপার স্পেশালিটি পরিষেবা চালু রয়েছে তাকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে সুপার স্পেশালিটি কোর্স চালু করার বিষয়েও সরকার সচেষ্ট। কিডনি ট্রান্সপ্লান্টের পাশাপাশি আগামী দিনে লিভার ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করার কাজ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের 16তম সম্মেলনে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাংসদগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকগণ অংশ নেবেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, 29টি জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েত দেশের মধ্যে স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে প্রথম স্থান দখল করা এক ঐতিহাসিক সাফল্য। এই পঞ্চায়েত আগামী দিনেও জনকল্যাণে ও জনসান্নিধ্যে সবার জন্য সবার উন্নতি ভাবনার গ্রামোন্নয়নের কাজ করে যাবে। গত 3রা জুন নয়াদিল্লিতে কেন্দ্র সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রক থেকে কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার হিসেবে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে অংশ নেন মৎস্যমন্ত্রী। এই অনুষ্ঠানে 29টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা গতকাল সাবরুমের বৈষ্ণবপুর দ্বাদশ স্কুল, সাবরুম গার্লস দ্বাদশ স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলগুলির শিক্ষক সমস্যা সহ অন্য সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। পরে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষা দপ্তরে 865 জন বিষয় শিক্ষক শীঘ্রই নিয়োগ করা হবে, এতে স্কুলগুলিতে বিষয় শিক্ষকের স্বল্পতা দূর হবে। ফুটবল বিশ্বকাপের গ্রুপ এল এর শেষ 2টি ম্যাচে

ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে রাউন্ড অফ 32 এ প্রবেশ করল। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়েছে। এর ফলে ক্রোয়েশিয়া দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে এবং শেষ ম্যাচ হেরেও ঘানা তৃতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32 এ খেলবে। গ্রুপ কেতে কলম্বিয়া পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র এ শেষ হয়। কলম্বিয়া এবং পর্তুগাল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32 এ প্রবেশ করল। অপর ম্যাচে কঙ্গো প্রজাতন্ত্র উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে তারাও নকআউটের জায়গা করে নিল। ভারতীয় সময় আজ সকাল 7:30 গ্রুপ জের বাকি দুটি ম্যাচে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া এবং আর্জেন্টিনা বনাম জর্ডনের খেলা শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় TTAADC 2-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। পরে একই মাঠে ইউথ ক্লাব 3-1 গোলে কেশব সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বাধিক 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও ঊনকোটি জেলার 2-1টি স্থানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও কল্পনা দেববর্মা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডানী বিশিংতে হা কতর তাই বুই হা কতনের লোকরক বাই কগলাম সালাইয়ানা অবঙ্গানো মন কি বাত নি ফিলসারা থামচি বা বেরেমনি পান্ডা ও পান্ডা আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী কক্তমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল অ্যাপও খানাই মানবায়ানো পান্ডানো আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বখ্রনি নাইকুং এবা কক থমতাই আওয়াই কক চংলাই নকনি ইউটিউব চ্যানেলবো খানাই মানবায়ানো পান্ডা আওয়াইমানি উলো আবো আমচেনি কক বাই খানাই মানবায়ানো ও পান্ডানো আমচেনি কক বাই হরনি দামচার দামফুরু তাইসা আওয়াই খেলাই জাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী ইয়াকসু ডক্টর সুকান্ত মজুমদার মিয়া দিল্লি কেতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সালথাম রমি চলিনাই ত্রিপুরা গ্লোবাল পাইন আপেল ফেস্টিভেল এবার ত্রিপুরানে অমতি তের চেঙ্গিরেখা পান্ডাও মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখা জিএটে করংজাক অমতি ত্রিপুরানি থাই রেজাক বুথাই সিমিয়া ও বুথাই ও আমচানি লাইবুমানি হুকুমো কাহাম কুক হুকবার তাই সংযোগ বসনি সামুকরাক তাংমানি সয় অংখারি হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তৈফাংবাই ত্রিপুরা ও হুকবার মজম কাহাম ফাইসিং সেলাইজাগি ফাইকা ত্রিপুরা গ্লোবাল পাইন আপেল ফেস্টিভ্যাল নগে মন্ত্রী বখর নরেন্দ্র মোদী খা কাহাম ইয়াফারকা অবনি বাকে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাব মন্ত্রী বখরনক খা কাহাম ইয়াফারকা কেন্দ্রনি সাকামতে নুখং হামক্রাই মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা খনা দিল্লি কেতালো কেন্দ্রনি সাকামতে নুখং হামক্রাই নাইমথনি ফিলচিত কক মালাইমঙ্গ আশুক ফাঙ্গানো অ কক মালাইমঙ্গ জুদা জুদা হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচানি সাকামতে নুখং হামক্রাই মন্ত্রী এমপি তাই কেন্দ্রতে হাস্তে হাফাংনি কুচুক বেরেমনি তাংফাংরক মানজাগানো থংমন্ত্রী টিঙ্কু রায় মিয়া কৈলাসহর শ্রীরামপুরনি স্বামী বিবেকানন্দ ভবন শিকলা মোর্চা বাই সংসারজাক মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক আমচুক মঙ্গ কাহাম অংখারি বাই পাস অংনাই রগ্ন বরম ইয়াফারকা পান্ডাও মানজাকা চন্দীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাসপাল জেলা পরিষদনি আদং বিমল কর আকশ রংনক রংনাইখংনি বারজা মানজাক দাগিফাং অসীম সাহা মিয়া সাবরুমনি বৈষ্ণবপুর রেমচিনি রংনক সাবরুম গার্লস রেমচিনি রংনক বেড়াই নাইকা ব রংনক রগনি চংজারগ্ন তৈ সাইমানকা ব ককটুমা থমনাই রগ্ন সাকা খরক চারা দকজিবা সাবজেক্ট টিচার ডাক্তিন শীতক জাগানো বসকাং রংবিসিনিসিম উদয়পুরনি চন্দ্রপুর টংসুগিয়া আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতালনি পরিমুং চেংজাগানো বসকাং বিশিংনি বিশিং টেপানিয়াও টংসুকনাই আয়ুর্বেদিক কলেজ সুনামতিসা জাগানো সাকাম টাঙ্করা কিরণ গীত মিয়া ও কলেজ নিপাগে ককটি সাজাক জায়গায় বেড়াই নাই সাকা

0: তোমারই নামে নয়ন মেলিলু পূর্ণ প্রভাতে আজি, তোমারই নামে খুলিল হৃদয় শত দল দল রাজি, তোমারই নামে নিবিড় তিমিরে ফুটিল কনক লেখা, তোমারই নামে উঠিল গগনে কিরণ বিনা বাজি, তোমারই নামে পূর্ব তোরণে খুলিল সিংহদ্বার, বাহিরিল রবি নবীনে আলোকে দীপ্ত মুকুট মাঝে, তোমারই নামে জীবন সাগরে জাগিল লহরী লীলা, তোমারই নামে নিখিল ভুবন বাহিরে আসিল আজি। সুপ্রভাত শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠানে। অভিজ্ঞাপন উপস্থাপনে আপনাদের সাথে রয়েছে আমি সত্যজিৎ,
1: আমি গোপা।

0: কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত

0: শ্রোতা বন্ধুরা, এবার ফিরে তাকায় ইতিহাসের পাতার দিকে। আজ 28শে জুন 1864 সালে আজকের দিনে ক্যালকাটা উইকলি নোটস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভারতবর্ষের জাতীয় মহাসমিতির অন্যতম পৃষ্ঠপোষক যোগেশচন্দ্র চৌধুরী তিনি জন্মগ্রহণ করেছিলেন। এমএ পাস করে রসায়ন বিভাগের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন তিনি মেট্রোপলিটন কলেজে। পরে বিলেতে গিয়ে আইন পরীক্ষায় পাশ করে দক্ষ ব্যারিস্টার হয়েছিলেন।
1: 1894 সালে কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সাহিত্যিক গোকুলচন্দ্র নাগ কলকাতায় জন্মগ্রহণ করেন আজকের দিনে। শৈশবে পিতৃমাতৃহীন হয়ে মামার কাছে লালিত পালিত হন। তাঁর কথিকা সংকলন রূপরেখা, অনুবাদ রচনা রাজকন্যা এবং পরিস্থান দুটি গল্প সংকলন মায়ামুকুল। তার লিখিত উপন্যাস পথিককে আধুনিক উপন্যাসের পথিকৃত বলা হয়।
0: 1962 সালে শিক্ষাবিদ, সমাজসেবী ও ঐতিহাসিক ডক্টর মাখনলাল চৌধুরী তিনি পরলোক গমন করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে এমএ পাস করে অধ্যাপনা শুরু করেছিলেন পাটনা কলেজে। তিনি দিন ইলাহি এর উপর গবেষণা করে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি ও মাওয়াট স্বর্ণপদক লাভ করেছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহু পুরস্কার অর্জন করেছিলেন তিনি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে শরৎ সাহিত্যে পতিতা

0: শিশুর কাহিনী, জাহানারার আত্মকাহিনী ভারতবর্ষ পরিচয় উল্লেখযোগ্য। মুঙ্গেরের ভয়ঙ্কর ভূমিকম্পের সময় তার সেবামূলক কাজে তিনি জনসমাজে বিশেষ সমাদর লাভ করেছিলেন।
1: 1712 খ্রিস্টাব্দের আজকে তিনি দার্শনিক রুশো জন্মগ্রহণ করেছিলেন।
0: 1839 খ্রিস্টাব্দে আজকের দিনে মহারাজা রঞ্জিত সিংহ তিনি প্রয়াত হয়েছিলেন।
1: 1864 খ্রিস্টাব্দে আইনবিদ যোগেশ চন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন আজকে তিনি। 1921 খ্রিস্টাব্দে ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও জন্মগ্রহণ করেন আজকের তিনি।
0: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: মার্চ মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানের দ্বিতীয় বিষয় ছিল বিত্ত বাসনা। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন গৌরব চক্রবর্তী, ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। এখন শুনবেন গৌরব চক্রবর্তীর সঙ্গে একটি সাক্ষাৎকার।
1: অভিজ্ঞাপন অনুষ্ঠানে মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল বিত্ত বাসনা। সেই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা হয়েছেন গৌরব চক্রবর্তী। আপনার ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে গৌরব আমাদের স্টুডিওতে। গৌরব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। বিত্ত বাসনা এই বিষয়ে চিঠি লিখে আপনি সেরা নির্বাচিত হয়েছেন, সেই জন্য অনেক অভিনন্দন।
2: ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ।
1: এই যে লেখা বিত্ত বাসনা, যেটা আপনি লিখেছেন, ভোগবাদী দর্শনের কথা উঠে এসেছে, আপনার কি মনে হয় বিত্ত বাসনা থাকাটা উচিত বা অনুচিত?
2: দেখুন স্যার, আমি যেই পার্সপেকটিভটা ফলো করি, যেটা দেখি বর্তমান সমাজে মধ্যে যেটা চলছে, এবং সেটাকেই ঠিক চলছে না ভুল চলছে আমার যে মতাদর্শটা আমি শেয়ার করি। সো এই জায়গাতে বিত্ত বাসনার মধ্যে আমি যেটা দৈনন্দিন জীবনে প্রায় দেখছি বেড়েই চলছে, টাকার প্রতি মানুষের যে একটা ভালোবাসা বলুন, চাহিদা বলুন, সেটা বেড়েই চলছে। সেই জায়গাতে আমার মতামত হলো টাকা জাস্ট একটা টুল, এটা একটা নাম্বার। এখন সময়ে টাকাও আমরা ইউজ কম করি, এখন আমরা ইউপিআইয়ের মাধ্যমে একজন থেকে আরেকজনকে টাকা পাঠাই। মানে কি, এটা দুই সংখ্যার হোক তিন সংখ্যার হোক, আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে জাস্ট একটা নাম্বার আমি শেয়ার করে দিলাম। তা এই যে নাম্বারের প্রতি যেন এত একটা ভালোবাসা মানুষের, সেটা ভুলে যাচ্ছে আমাদের সমাজ, যে নাম্বার হলো অসীম, নাম্বার শেষ হয় না কোনো দিন।
1: বিত্ত মানে শুধু যে টাকা নয়, এর মধ্যে অর্থ সম্পত্তি সব কিছুই রয়েছে। তো এখানে একটা জিনিস আমরা অনেক চিঠিতেই পেয়েছি, এই আশা আকাঙ্ক্ষা না থাকলে আমরা কাজ করতে পারবো। আমরা সবাই যদি সন্ন্যাসী হয়ে যাই, আমরা সবাই যদি অর্থ ছেড়েই দিই, তাহলে কিন্তু এই পৃথিবী চলবে না। এখনকার যেটা অর্থনীতির যেটা বলছে যে যত টাকা যত রোটেশন হবে, আপনি বাড়িতে বসে পাঁচজন সাতজন বাচ্চাকে পড়ালেন, তাদেরকে দাবা শেখালেন, সেটা করলে কি হয়, কিছু পয়সা আসছে আবার তারা কিছু ইনকাম করছে। এই যে একটা অর্থনৈতিক যে সচল থাকাটা, এটা কিন্তু খুব দরকার। আপনি যদি এইসব ছেড়ে দিয়ে চুপচাপ একেবারে এই পাখির মতো আমি আজ খেতে পেয়েছি কালকে কী খাবো সেটা দরকার নেই, আমি এই ভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়বো। আমাদের যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা, সেটা হয়তো সেভাবে থাকবে না।
2: অবশ্যই ঠিক বলছেন স্যার, আমি আপনার সাথে টোটালি একমত এটার মধ্যে। কিন্তু এখানে জাস্ট আমি একটা কথা বলবো, যে এই জায়গাতে টাকা আমাদেরকে একটা মোটিভেশনের মতো হেল্প করে। আমরা যত বেশি কাজ করব তত বেশি টাকা পাবো, এবং আমরা যত বেশি টাকা পাবো তত আমাদের জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভেসে উঠবে। কিন্তু এই জায়গাতে দেখুন, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটাই বলি বা আমার পার্সপেক্টিভটাই বলি, যেমন আমি দিনে ছয়টা থেকে সাতটা টিউশনই করি। এখন যদি আমি টার্গেট নেই যে চব্বিশ ঘন্টা সময়টার মধ্যে আমি যে বারো ঘন্টা না, আমি ষোলো ঘন্টা কাজ করব, ইভেন আমি অনলাইনেও ক্লাস করব, বাড়িতে গিয়েও করব, তো এক চব্বিশ ঘন্টার মধ্যে আমি রেস্ট নিচ্ছি মাত্র ছয় ঘন্টা। এই যে আমি কোচিংগুলো খুলছি, ক্লাসগুলো নিচ্ছি, অনলাইনে করছি, এগুলো আমার প্যাশন, আমার ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এই সময়টার মধ্যে আমি নিজের দিকে কোনো খেয়াল দিলাম না, পরিবারের দিকে খেয়াল দিলাম না, ইভেন দো আমার যে বন্ধুবান্ধব আছে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে ইয়ে করে, তাদের সাথে সময়টা দিচ্ছি না। আর এই যে টাকার প্রতি বা কাজ করে যে মান্থলি ইনকামটা আমি বাড়াতে হবে, এটার প্রতি যেন আমি পুরো একমগ্ধ হয়ে গেছি, বাকি সব কিছু ভুলে গেছি, মাথার মধ্যে জাস্ট একটা রেখেছি যে যখন আমার কাছে টাকা আসবে এবং আমি বেশি করে ইনকাম করব, আমার

0: ফ্যামিলিকে আমি খুশি রাখতে পারবো,
1: হুম
0: আমার বন্ধু বান্ধবকে খুশি রাখতে পারবো, ইভেন দো এই ট্রেন্ডটা সবাই ফলো করে, কিন্তু এই যেন বৃত্তটা, এই যেন সুখটা, এই যেন টানটা চলতেই থাকে মাসের পর মাস, বছরের পর বছর, তখন একটা বারও আমরা নিজের দিকে চাই না যে আমরা কতটা ভেতর থেকে খোলসা হয়ে যাচ্ছি।
1: ঠিকই, আসলে টাকা আমাদের দরকার, সম্পত্তি আমাদের দরকার, কিন্তু তার পিছনে দৌড়লে হবে না, সেটাকেই একেবারেই লক্ষ্য মানলে সেটা কিন্তু আমাদের চলবে না, মানে সব কিছু ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। যাই হোক, আর আপাতত দৃষ্টিতে আপনি যেটা বলেছিলেন আগে কথা প্রসঙ্গে বলেছিলেন যে আপনি দাবা খেলেন, দাবা ছোটদের শেখান, তো এটার অনুপ্রেরণা কোথেকে পেলেন, বা এটা এই জিনিসটা একটা তো অন্যরকমের একটা শিক্ষা বা অন্যরকমের শিক্ষা প্রদান করা, তো সেটা আপনি কোথেকে পেলেন?
0: ছোটোবেলা যখন আমি ক্লাস টুতে বা থ্রিতে পড়তাম, তখন আমি মামার বাড়িতে প্রায় গ্রীষ্মকালীন ছুটিতে চলে যেতাম, তো সেখানে একদিন রাতে মামার সাথে চেস বোর্ড নিয়ে বসা হয়েছিল এবং সেইখান থেকে একটা জিদ ছিল যে মামাকে হারাবো, মামাকে হারাবো, এবং এই যেই জেদটা চলতে চলতে মামাকে হারিয়ে এখন খেলাটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে চলে গেছি। এবং আমার যখন এই রিসেন্টলি আগে 2025-এ আমার ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান গ্রাজুয়েশন কমপ্লিট করি, তখন আমি ভাবি যে না, কিছু তো একটা করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, নিজেরও একটা চলাচল আছে, আমি কি করতে পারি। তো সবার আগে আমি দেখলাম যে না, কর্পোরেট হোক বা সরকারি চাকরি হোক, করার আগে আমি একটা বছর নিজের পেশেন্টকে দিয়ে যে আমার চেস খেলা যায় চেষ্টা করে দেখি। এবং বাই দ্য গ্রেস অফ গড 2025-এর মধ্যে একদম খুব ভালো রেজাল্ট পাই, আমার স্টুডেন্টরাও খুব ভালো রেজাল্ট পায়। তাছাড়া এই গত বছর আমাদের ত্রিপুরাতে যে SGF এর ন্যাশনাল হয়, সেই ন্যাশনালের মধ্যে আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের হেড কোচ ছিলাম। তো প্যাশনটা আমাকে খুব ভালো রেসপন্স করেছে, এবং ইয়েস, প্যাশনকে ফলো করলে টাকা অটোমেটিকলি চলে আসে, এবং যেই টাকা আছে সেই টাকার অর্ধেকটা আমি সেভ করি, আর বাকিটা এই চেসের মধ্যেই আমি ইনভেস্ট করে নিজেকে আরও উপরের দিকে নিয়ে যাচ্ছি।
1: বা খুব ভালো। এই ছোটোখাটো জায়গাগুলোতে দেখতে গেলে কলকাতা, চেন্নাই, সেটা অনেক বড় জায়গা, তো এখানেও চেসের খুব ভালো একটা, দাবার খুব ভালো একটা জনপ্রিয়তা রয়েছে।
0: রাইট স্যার।
1: আর লেখালেখি জগতে শুধু কি আপনি আকাশবাণীতেই লেখেন?
0: না, লেখালেখি অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার আফটার লকডাউন লেখালেখিটা অনেকটাই কমে গেছে। লেখালেখির যে একটা ধরন বা কবিতা লেখা হোক, আমি স্কুল লাইফে, আমি উমানন্দ একাডেমি থেকে পাস আউট, স্কুল লাইফে ক্লাস 8-এ থাকতে আমার এক স্যার প্রদীপ দাস, উনি বায়োলজির টিচার ছিলেন, এখনও উনি আছেন, তো স্যার আমাকে দেখতেন, আমি মাঝে মাঝে আমার একটা ছোট ডায়েরি ছিল, ওটাতে লেখালেখি করতাম। তো স্যার আমাকে এই লেখালেখিগুলো কীভাবে লিখতে হয়, কীভাবে ভাবটা প্রকাশ করতে হয়, এবং কীভাবে আমার লেখাটা আরেকজন পড়ে কীভাবে মিলাবেন, এই ছন্দগুলো আমাকে শিখিয়েছেন। আর আমি এখান থেকেই আমার প্রবন্ধ লেখা, কবিতা লেখা, এবং সামাজিক দৃষ্টিতে যেই যেই জিনিসগুলো হচ্ছে, নিজের ওপিনিয়নটাকে তুলে ধরা, এগুলো আমি চেষ্টা করে যেতাম, লিখতাম। এবং আমার বাড়িতে প্রত্যেক দিনই এই আকাশবাণী রেডিও চলতে থাকে, এবং সেখানে দেখি যে বিভিন্ন লেটার, বিভিন্ন চিঠি আপনি দিয়ে নিজের ভাবটা প্রকাশ করতে পারেন, আর তাছাড়া ফোন করেও নিজের মতামত জানানো যায়। তো সেই জায়গা থেকে আমি এই জিনিসগুলো জানতে পারি, বুঝতে পারি, এবং লেখাগুলো আমি পাঠাই।
1: মানে রেডিও শোনা খুব হয়
0: একদম বাড়িতে, আমাদের বাড়িতে একদম ইভেনচুয়ালি আমি ছোটোবেলা থেকেই একদম সকালবেলা থেকে, আগে একটা অনুষ্ঠান হতো সকাল 7টার সময়, একটা কুইজ হতো, সবাই ফোন করে বলতো আনসার, সো এটা চলতো। এবং আমি ছোটোবেলা থেকেই, আমি মানে আমার এভাবে বড় হয়েছে, ছোটোবেলা থেকে বাবার সাথে মাঠে যেতাম, মাঠ থেকে এসে আমরা 7টার মধ্যে বাড়িতে চলে আসতাম, বাড়িতে চলে বাস এই রেডিওটা চালিয়ে কুইজের উত্তর বাবা আগে দিতে পারে না, আমি আগে দিতে পারি, এমন একটা চলতো আমাদের। অ্যান্ড বাবা এই সকাল থেকে বিকাল পর্যন্ত জাস্ট একটা ঘরের সাইডে, যেখানে বাবা কাজ করে প্রতিনিয়ত, এখানে রেডিও চলতেই থাকে।
1: আচ্ছা, তো এই বর্তমান প্রজন্ম আমরা দেখেছি যে তারা সব রিল নিয়ে থাকে, রিলের জগৎ থাকে, সোশ্যাল মিডিয়ায় থাকে, রেডিও সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই বললে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় রেডিও কতটা ভবিষ্যতে টিকে থাকবে, বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা রেডিও দরকার, রেডিওর অবদান কতটা হতে পারে?
0: এই জায়গাতে আমার দুইটা মতামত আছে। প্রথম মতামত হলো যে এখন প্রজন্মটা চলে যাচ্ছে মোবাইলের দিকে, রিলের দিকে, ঠিক আছে। এই রিলের মধ্যে আপনি নট অনলি অডিও, ভিডিও এবং একটা নিজের সাথে যে আপনার যে পছন্দ হোক অপছন্দ হোক একটা মিল নিয়ে আপনি রিলটা দেখতে পারেন, এবং তার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা একদম পুরো এটার মধ্যে ডাইভার্সিফাই হয়ে যাই, এবং কোটি কোটি হাজার হাজার টাকা খরচ করে কোম্পানির ওনারা এমনভাবে অ্যালগোরিদম তৈরি করে, যেমন সমস্ত বর্গের মানুষ, সমস্ত বয়সের মানুষ, সমস্ত লিঙ্গের মানুষ তার নিজের মতামতের সাথে রিলটাকে মিলাতে পারে, ঠিক আছে। সো আমি মনে করি এই রিল কনসাম্পশনটা শুধুমাত্র এডুকেশনের জন্য করা ঠিক, আর তাছাড়া আমার আরেকটা মতামত, যেটা আমি খুবই থ্যাঙ্কফুল আমি রেডিও শুনি বলে,

0: আমি সবাইকে বলবো রেডিও শোনার জন্য। কারণ একটা কনসেপ্ট কি, আমাদের আদি ভারতে যখন শিক্ষা হতো তখন শ্রোতা দিয়ে, মানে টিচার মুখে মুখে বলতো, তখন কাগজ কলমের কোনো কিছু ছিল না,
1: ঠিক
0: মুখে মুখে বলতো, এবং যারা স্টুডেন্টরা ছিল তারা নিজের ইমাজিনেশনটাকে ইউজ করে সেটাকে শিখতো বা মনে রাখতো। রেডিও আমাদেরকে কিছু করুক আর না করুক, যদি ছোট্ট একটা বাচ্চা প্রথম একদম স্টেজের থেকে যখন সে বুঝতে পারে, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তখন থেকে যদি রেডিওকে ফলো আপ করে, তার ইমাজিনেশন পাওয়ারটা খুব বেড়ে যাবে এবং সে চিন্তা করতে পারবে, বুঝতে পারবে। ভিজুয়ালের মধ্যে কি হয়, আমরা যদি কোনো রিল দেখি বা কোনো ভিডিও দেখি বা কোনো কার্টুন

0: ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তখন থেকে যদি রেডুকে ফলো আপ করে তার ইমাজিনেশন পাওয়ারটা খুব বেড়ে যাবে এবং সে চিন্তা করতে পারবে, বুঝতে পারবে। ভিজুয়ালের মধ্যে কি হয়, আমরা যদি কোনো রিল দেখি বা কোনো ভিডিও দেখি বা কোনো কার্টুন দেখি, তখন তার ইমাজিনেশনটা এই বক্সের মধ্যেই বন্ধ হয়ে যায়। কিন্তু রেডিও বা শুনে শুনে, এই যেন আমরা বিভিন্ন, এখন লেটেস্ট একটা চলে এসছে অডিও বুক, যেই অডিও বুকের মধ্যে পুরো একটা বইয়ের সামারি ব্যাকগ্রাউন্ডে বাজছে, আপনি শুনতে পারবেন।
1: সেখানে মস্তিষ্কের সঠিক বিকাশ হয়, তো সেই ব্যাপারগুলো চলে আসে। যাই হোক, আপনাকে আবার একবার অভিনন্দন জানাই আপনার চিঠি লেখার জন্য। আপনার লেখা এইভাবে আরো এগিয়ে যাক, আমাদের স্টুডিও আসার জন্য অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলেছিলাম গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর আগরতলা থেকে তিনি এসেছেন। এখন শুনব তাঁর লেখা চিঠি, যে চিঠির জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।

অভিজ্ঞাপন। জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য দরকার অর্থের, তাই অর্থ ছাড়া জীবন চলে না। আবার অর্থের অভাবে জীবনে নেমে আসে অশেষ দুঃখ যন্ত্রণা, তাই অর্থ অত্যাবশ্যকীয় বস্তু। আপাতত দৃষ্টিতে অর্থ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের নিয়ামক হলেও সেই অর্থই অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যখনই মানুষ প্রয়োজন মিটিয়ে অর্থের পেছনে অন্ধের মতো ছোটে, তখনই তো শুরু হয় সমস্যা। ভোগবাদী দর্শনের মূল কথা বেশি অর্থে অপার আনন্দ। এমন বিশ্বাসে বিশ্বের বহু মানুষ অর্থের পিছে ছুটে অন্ধ হয়ে, ফলে অন্যের উপর অত্যাচার, অন্যায়, অনাচার, দুর্নীতি করে এবং দুর্বলকে শোষণ করে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠে। অর্থকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিবাদ, বিসংবাদ, দ্বন্দ্ব, কলহ লেগেই আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই অনেক লোমহর্ষক ঘটনা চোখে পড়ে, যার অধিকাংশই অর্থের কারণে সংঘটিত হয়। অর্থের লোভে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এমনকি হত্যার মতো জঘন্য পাপাচারেও লিপ্ত হয়। অর্থের লালসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায়। অর্থ সম্পদের কারণেই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের দামামা বেজে ওঠে। জীবন ধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মোহে কখনোই নীতি ও বিবেক বিসর্জন দেয়া উচিত নয়। বিত্ত অস্থায়ী, কিন্তু মানুষের চরিত্র স্থায়ী। পৃথিবীর সব ধর্মগ্রন্থেই কাম, ক্রোধ এবং লোভ বর্জনের কথা বলা হয়েছে। অর্থকে যদি মানবিক আর নৈতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায়, তবে অর্থ অনর্থের বদলে মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব। পরিশেষে বলা যায়, অর্থ মানুষকে বিত্তবান করতে পারে, কিন্তু জ্ঞান বা মহত্ত্ব কখনোই দিতে পারে না। তাই অর্থের লোভে অন্ধ না হয়ে সততা ও ন্যায়পরায়ণতার সাথে অর্থ উপার্জন করে তার সঠিক ব্যবহার করাই শ্রেয়, এবং প্রয়োজনহীন অর্থ মানবিকতায় উৎসর্গ করলে বিপুল অর্থের সার্থকতা আসে। গৌরব চক্রবর্তী, কৃষ্ণনগর, আগরতলা।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এই সবই একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠান, পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
1: এবার একটি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে মাল্টিপারপাস ওয়ার্কার্স পুরুষ এবং মহিলা পদে লিখিত পরীক্ষা আগামী 12 জুলাই 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশনের অ্যানেক্সার এতে প্রদান করা হয়েছে। প্রার্থীরা আগামী 1 জুলাই 2026 তারিখ থেকে healthrecruitment.tripura.gov.in অথবা healthtripura.gov.in ওয়েবসাইটে গিয়ে তাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
0: আজ সকাল 11টায় দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন মন কি বাত অনুষ্ঠানে। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে একযোগে সম্প্রচারিত হবে।
1: এবারে কর্মপ্রার্থী বন্ধুদের একটা ছোট্ট কাজের খবর জানিয়ে দিচ্ছি। ভারতীয় স্টেট ব্যাংক প্রভিশনারি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদের সংখ্যা 1500। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ আগামী 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI ক্যারিয়ার্স পোর্টালের মাধ্যমে আগামী 8 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
0: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন 65%। শ্রোতা বন্ধুরা, সেই সাথে শেষ করছি আজকের মতো অভিজ্ঞাপন এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাটা দিন খুব ভালো কাটুক সকলের।
1: অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। উপস্থাপনায় ছিলাম আমি গোপা,
0: আমি সত্যজিৎ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, তারপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন শুনবেন কচিকাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: সুপ্রভাত প্রিয় ছোট্ট বন্ধুরা, রবিবারের এই সুন্দর সকালটাকে আরও আনন্দময় করে তুলতে আবারও হাজির হয়েছি তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান কাকলিতে। হাসি, গল্প, গান আর ছোট্ট বন্ধুদের মিষ্টি মিষ্টি কথায় সাজানো আজকের এই আসরে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের অনুষ্ঠানে অংশ নেবে তোমাদেরই মতো অনেক ছোট্ট ছোট্ট বন্ধু। তাহলে আর অপেক্ষা কেন, চলো শুরু করে দিই আজকের কাকলি। প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রথম ছোট্ট বন্ধুর কাছে। শুনে নেওয়া যাক সে কি নিয়ে এসেছে আমাদের জন্য আজকে। তোমার নাম কি?
1: আমার নাম মেধাশবী ঋষি দাস।
0: আচ্ছা, কি সুন্দর নাম মেধাশবী। তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ভবনস্তিপুরা বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 2 তে পড়ি।
0: আচ্ছা, মেধাশবীর বন্ধু আছে?
1: হ্যাঁ।
0: কজন বন্ধু আছে?
1: 12 জন।
0: 12 জন, বাহ, খুব ভালো। আচ্ছা মেধাশবী, ওদের সাথে কি করো, খেলাধুলো করো মিলেমিশে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কি খেলো?
1: সব খেলি।
0: আচ্ছা ঠিক আছে, বলো যে লেখাপড়া করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, কোন বইটা পড়তে বেশি ভালো লাগে বলো?
1: ম্যাথস।
0: ঠিক আছে, মেধাশবী বড় হয়ে কি হতে চায়?
1: সায়েন্টিস্ট।
0: তার জন্য কি করতে হবে?
1: পড়াশোনা করতে হবে।
0: আচ্ছা, মেধাশবী কি কি শেখে?
1: আমি গান শিখি আর আর্ট শিখি, মাঝে মধ্যে বাবার কাছে তবলা শিখি।
0: বেশ, কোনটা বেশি পছন্দ তোমার?
1: আমার নাচ পছন্দ, আমি নাচ করি না।
0: নাচ পছন্দ কিন্তু নাচ এখনো শেখো না? ঠিক আছে, তো তোমার ইচ্ছে কি নাচ শেখার, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর লেখাপড়া ভালো লাগে না?
1: হ্যাঁ।
0: হ্যাঁ, ম্যাথ তোমার পছন্দ বলেছিলে, ঠিক আছে। আচ্ছা বলো তো মেধাশবী, আজকে তুমি আমাদের কি শোনাবে?
1: আজকে আমি আপনাদেরকে দুটো শ্যামা সংগীত শোনাবো।
0: বাহ, খুব সুন্দর। ঠিক আছে, গল্প হবে আরো অনেক, তাহলে চলো শুনে নেওয়া যাক শ্যামা সংগীত।

0: বাহ, খুব সুন্দর হয়েছে মেধাস্বী। আমাদের ছোট্ট মেধাস্বী মাত্র ক্লাস টুতে পড়ে, তারপরেও এত সুন্দর করে গাইল। আচ্ছা মেধাস্বী, বলো তো তুমি কতদিন ধরে গান শিখছো? ছোটবেলা থেকে শিখছো? ঠিক আছে। আচ্ছা মেধাস্বী, তুমি লেখাপড়ার পাশাপাশি এটার সময়টা কিভাবে বের করো?
1: স্কুল থেকে এসে গান নিয়ে বসি।
0: স্কুল থেকে এসে গান নিয়ে বসো? আচ্ছা, কার কাছে শেখো গান বলো?
1: মার কাছে।
0: মার কাছে শেখো, বেশ। আচ্ছা, তারপরে মেধাস্বী আমাদের কি শোনাবে?
1: আরেকটা শ্যামাসঙ্গীত।
0: আরো একটা শ্যামাসঙ্গীত? ঠিক আছে, চলো শুরু করা যাক।

0: নমস্কার। অসাধারণ, আমাদের ছোট্ট বন্ধু মেধাস্বীর জন্য একটা জোরে করতালি হোক। আমাদের ছোট্ট বন্ধু মেধাস্বীর কণ্ঠে দুটো সুন্দর শ্যামা সঙ্গীত শোনার পরে সত্যি ভীষণ ভালো লাগছে। এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু, চলুন এবারে তার সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দিই। কি নাম তোমার?
1: আমার নাম শুভ্রজিৎ রায় বর্মন, আমি ক্লাস সেভেনে পড়ি। আমার স্কুলের নাম হলো PMC অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল। আজকে আমি তবলার একটি ত্রিতাল

0: এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু। চলুন এবারে তার সঙ্গে পরিচয় আপনাদের করিয়ে দিই। কি নাম তোমার বলো?
1: মাই নেম ইজ হর্ষিকা দাস।
0: আচ্ছা হর্ষিকা, কেমন আছো বলো তুমি?
1: আমি ভালো আছি।
0: ঠিক আছে, হর্ষিকা কোন স্কুলে পড়ে?
1: আমি হলি ক্রস স্কুলে পড়ি।
0: আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস ওয়ানে পড়ি।
0: ক্লাস ওয়ানে পড়ো, বেশ। হর্ষিকা আমাদের আজকে কি শোনাবে?
1: আজকে তোমাদেরকে আমি প্রজাপতি শোনাবো।
0: প্রজাপতি মানে একটা গান শোনাবে, তাই তো? বেশ, আচ্ছা বলো হর্ষিকা, তোমার বাড়িতে কে কে আছে?
1: আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা, আমার ঠাম্মা, আমার দাদু, আমার ভাই।
0: আচ্ছা, তো হর্ষিকা তোমার বাড়িতে সবচাইতে বেশি কে আদর করে বলো?
1: সবাই আমাকে বেশি আদর করে।
0: সবাই তোমাকে বেশি আদর করে, বেশ। আচ্ছা, লেখাপড়া করতে ভালো লাগে? কোন বইটা পড়তে তোমার বেশি পছন্দ?
1: সব বইতেই আমার পছন্দ।
0: সব বই পড়তে ভালো লাগে, ঠিক আছে। হর্ষিকা লেখাপড়া আর গান ছাড়া আর কি কি শেখে?
1: গান ছাড়া
0: বলো।
1: ড্রয়িং, পড়াশোনা।
0: ড্রয়িং আর লেখাপড়া, তাই তো? আচ্ছা ঠিক আছে। বড় হয়ে হর্ষিকা কি হতে চায়?
1: আমি ডক্টর বানতে চাই বড় হয়ে।
0: বাহ, তুমি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছো? মানে তোমার দাদা দিদি যাকে দেখে তোমারও মনে হয়েছে যে আমিও ডক্টর হব?
1: না, আমার বাবা আর মা দেখে আমিও ডক্টর বানতে চাই। ওরা যেমন ভালো একটা ডক্টর, আমিও একটা ভালো ডক্টর বানতে চাই।
0: আচ্ছা বেশ, নিশ্চয়ই। তার জন্য কি করতে হবে?
1: বেশি লেখা পড়াশোনা করতে হবে।
0: গুড, ঠিক আছে, অনেক কথা হলো, এবারে চলো আমরা গানে যাই।

0: আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। এবারে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট বন্ধু। আজকের আসরে কিন্তু আমাদের সঙ্গে ছোট ছোট বন্ধুরাই রয়েছে। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। বলো, আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে?
1: ভালো লাগছে।
0: ভালো লাগছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস ফোরে পড়ি।
0: ক্লাস ফোরে পড়ো? আচ্ছা, তোমার নাম কি বলো প্রথমে?
1: আমার নাম কৃষ্টি দেবনাথ।
0: আচ্ছা, পড়াশুনোর পাশাপাশি অবসর সময়ে কি করতে তোমার ভালো লাগে বলো? আর্ট করতে ভালো লাগে। ঠিক আছে, তুমি কি কি শেখো?
1: আমি আর্ট শিখি, গান শিখি, সিং শিখি।
0: আচ্ছা, আজকে শুনেছি তুমি আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করে তো লাভ নেই, চলো আমরা গানে যাই। আজকে আমাদের প্রথম, তুমি কোন গানটা শোনাচ্ছ বলো?
1: হে সখা।
0: হে সখা, রবীন্দ্রসঙ্গীত। চলো শুরু করা যাক।

0: অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি। তো বন্ধুরা, এভাবেই একের পর এক ছোট্ট বন্ধুদের চমৎকার পরিবেশনায় জমে উঠেছে আমাদের আজকের কাকলির আসর। এবারে আমাদের পরবর্তী বন্ধুর পালা, চলে যাব তার কাছে। কি নাম তোমার বলো?
1: অঙ্কিত দত্ত।
0: আচ্ছা, কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আপনার স্কুলে পড়ি আর ক্লাস 6 এ পড়ি।
0: আচ্ছা, অঙ্কিত আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে আমি শ্যামা সংগীত শোনাবো।
0: ঠিক আছে, তাহলে চলো শ্যামা সংগীত শুনি। ঠিক আছে।

অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। প্রিয় ছোট্ট বন্ধুরা, হাসি, গান, গল্প আর ছন্দের হাত ধরে কখন যে আজকের সকালটা কেটে গেল বোঝাই গেল না। এই ছিল আমাদের আজকের কাকলির পর্ব। আজ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো রবিবার দিন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

এতক্ষণ শুনছিলেন শিশুদের জন্য অনুষ্ঠান কাঁকুলি, আকাশবাণী আগরতলা। দেশাত্মবোধক গান শুনবেন দেশ বন্দনা পর্বে, শিল্পী সনৎ দে।

দেশাত্মবোধ গান শুনছিলেন দেশবন্দনা পর্বে, শিল্পী ছিলেন সনুদে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেই দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কৈলাস মানসরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে যাবার পরিকল্পনা করেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালানোয় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নতুন করে প্রশ্নের মুখে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা

0: ছাড়িয়ে গেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়ায় ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। ফুটবল বিশ্বকাপে কঙ্গো 3-1 উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। কলম্বিয়া ও পর্তুগালের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী মোদী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কৈলাস মানসরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে যাবার পরিকল্পনা করেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানসরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকে পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকে পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকে এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা 2026 অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। জম্মু ও কাশ্মীরের 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলো যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রীর বেস ক্যাম্পে তখন সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ পুলিশি কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনা করছেন। ড্রোন প্রতিরোধী মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন হয়েছে। তীর্থযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা যথাযথ করতে প্রজেক্ট হক আয়ের মাধ্যমে প্রযুক্তিচালিত নজরদারি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পুলিশের বিশেষ মহাপরিচালক SJM গিলানি ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেন। তীর্থযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয় বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পঞ্জাবরাও উগলে সিটের নেতৃত্ব দেবেন। পরীক্ষা নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্ত সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজকের টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবে খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করবেন। খুব দ্রুত এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর আগামী দুদিন বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কঙ্কন, গোয়া, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, বিদর্ভ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আরও কিছু অংশে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হল। পরিবারগুলোর দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ নিখোঁজ রয়েছে। ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন ও প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি চালাচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনা। এর ফলে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন যুদ্ধ বিমানগুলি ইরানের সামরিক নজরদারি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সেনাবাহিনী একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন দিয়ে হরমুজ প্রণালীতে কিকু নামের তৈলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। ট্যাঙ্কারটিতে 20,00,000 ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। মার্কিন সামরিক বাহিনী বলেছে, কিকু জাহাজে হামলার মাধ্যমে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হরমুজ প্রণালীর ঠিক উত্তরে একটি অঞ্চলে বিস্ফোরণের কথা জানানো হয়েছে। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দিয়েছেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনের থেকে এগিয়ে আছে। কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রেলিয়ার খেলার ফলাফল আপাতত 2-2। এই খেলা দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তান হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদব। এরপর ইউহানে উইসার 2টি ও ফিস্টান মাইলের 1টি গোলে কঙ্গো জয়লাভ করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সেসেল সফররত প্রধানমন্ত্রী আজ সেই দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 10:10।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্ব।

কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালে গতকাল উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরায় উৎপাদিত একটি ফল নয়, এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা গতকাল সাবরুমের বৈষ্ণবপুর দ্বাদশ স্কুল সাবরুম গার্লস দ্বাদশ স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলগুলির শিক্ষক সমস্যা সহ অন্যান্য সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কার্লেন্ড স্টেনার অডিটোরিয়ামে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে 2 দিনব্যাপী নবম লিভার কন 2026 উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণাধর্মী কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছে আহ্বান রাখেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, 19 জেলার কাঞ্চনবাড়ি পঞ্চায়েত দেশের মধ্যে স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে প্রথম স্থান দখল করা এক ঐতিহাসিক সাফল্য। এই পঞ্চায়েত আগামী দিনেও জনকল্যাণে ও জনসান্নিধ্যে সবার জন্য সবার উন্নতি ভাবনায় গ্রামোন্নয়নের কাজ করে যাবে। আসাম রাইফেলস ও শুল্ক দপ্তরের যৌথ অভিযানে মুঙ্গিয়াকামিতে বিপুল পরিমাণে মাদক আটক, একটি দামি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার 5 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় TTAADC 2-0 উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। পরে একই মাঠে ইয়ুথ ক্লাব 3-1 কেশব সংঘকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপের গ্রুপ এল এর শেষ 2টি ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অন্য ম্যাচে ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 হারিয়েছে, এর ফলে ক্রোয়েশিয়ার দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে এবং শেষ ম্যাচ হেরেও ঘানা তৃতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32-এ খেলবে। গ্রুপ কে তে কলম্বিয়া পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র এ শেষ হওয়ায় কলম্বিয়া এবং পর্তুগাল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অপর ম্যাচে কঙ্গো প্রজাতন্ত্র উজবেকিস্তান 3-1 হারিয়ে তারাও নকআউটে জায়গা করে নিল। আবার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা সর্বাধিক 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তর ও 19 জেলার 2-1 স্থানে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন আধুনিক গান, বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 10:55 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্ব। এর পরপরই শুনবেন অনুষ্ঠানের বাংলা ও ককবরক তর্জমা। বেলা 12:30 খানিমারি, বেলা 12:55 চাষের কথা ফসল সংরক্ষণ, বেলা 1:05 অঙ্গনে শুনবেন আলোচনা বিষয় সচেতনতা ও শিশু সুরক্ষা। আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর অনামিকা রায়। দুপুর 1:40 লোকগীতি শিল্পী সুভাষ চক্রবর্তী। দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন কাবেরী মজুমদার গুপ্তার কণ্ঠে। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 ভক্তিগীতি শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়। সন্ধে 6:05 থাকছে অনুষ্ঠান কল্যাণী। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে। রাজ্যে ড্রাগস থেকে এইডস সংক্রমণ বাড়ছে, এই প্রসঙ্গে ডাক্তার কনক চৌধুরীর সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক তর্জমা পুনঃপ্রচারিত হবে। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে, বিষয় কর্তা কাশ্মীর যাব। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী মুকুল রায়। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। আর রাত 10:00 থাকছে অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক বাংলা গান।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান। এবার পরপর দুখানি গান শিল্পী অন্তরা চৌধুরী।

আধুনিক বাংলা গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আমাদের আজকের আসরের শিল্পীরা ছিলেন মাধুরী চট্টোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, অন্তরা চৌধুরী, সবিতা চৌধুরী এবং শচীন গুপ্ত। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পরে শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান।

0: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
1: আরবিআই এর কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
2: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
3: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: I love my Eco, cause it's got more power.
5: And it also comes with all new safety features.
6: We love our Eco, cause we can bring all our friends.
7: We love our Eco, cause it's made every journey special.
8: Over 15 years, 12.5 lakh proud owners

0: made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
0: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
3: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

আগাজবানী আগরতলা লামসগতে খাকা হামিয়া ফর দিনে কক দি সালা হয় খক নাই তনাই যত লোক রোক ন খাকলাইও নরক আই খক সামা যত মাইখানা হানে তিনি হিনি তকিনের চাপং নক খানা বাকি আ ফাইদেন খাজানি তাকে বুকুক মারে কি চিংসং চিং তাবো হিনি তকিনের চাপং খানালাই বাকা থাংলাইনে জম্পুলিয়ানো খাই খানালাইনে তকিনি মুখা দিবানা রাজা মুখা এস এ দিবাঙ্গি খরং রেখা বিনোদ রাঠোদায় আলকা ইয়াগনিক

আছো যারা বিনোর রাথত তাই আলকা ইয়াকনিক নি খরাঙ্গ এস এ দিবাঙ্গি জামু খানাকা তারপর হাই হাই খানালাই ফেরান তখন মৌ দিওয়া দিওয়ানি নামনে রেজামুখা তেরে উমিদ তেরে ইন্তেজার খরা রেখা কুমার সানো তাই সাদনা সারগাম

আছো যারা দিওয়ানা হিনে দোকানের যেমন কেনার চাকা আকাশ বেনে আগরতলা নরকনাই তঙ্গ কবরো বাই কন্ধে যা খিনে দোকানের যেমন আই ফান্দা আহকে ফাদি খাজানে দেখো বখমারি কিছু সং সঙ্গ তাবো হাইনে হাই দোকানের যেমন খা খালাই মাবো খাল থাংলাইয়ানো তাবো খালাইয়ানো দোকানের মুখ উঙ্কা গেম্বলার রাজা মুখ উঙ্কা হাম অনসে মহাবত খনরেখা কুমার সানতাই সাধনা সরগম

আগাত বানিয়ে ঘরতলা নরকনাই তঙ্গ কবরবে কন্ঠে যান হিন্দি তোকে নেড়ে চামুগা হয় পান্দা আফাদিনে খাজানে তাকবো কমারি কিছু সং সং তামো হাইনে হাই খেলা লাই ফিরে নাই রচাপ মনি মং গ্যাম্বলার গ্যাম্বলার খরং রেখা বিনোদ রাথ তাই সাধনা সারগম

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী আগরতলা, আমাদের এখনকার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, FM উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তাঁর মনের কথা ভাগ করে নেবেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে এভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ানও সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এরোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO এর ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও অধিক জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জন ভাগিদারী আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তারা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন।

এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এই রকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবর আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবেলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দিয়ে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেটকার পরিবার বসবাস করে। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকার বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট্ট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বিমার কভার দেয়। এই বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 6,00,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে, সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান

অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লিগ। নামটি শুনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্যে আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের একটি অসাধারণ লিগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লিগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লিগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লিগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লিগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লিগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠে ও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লিগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন AI ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কীভাবে

বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনা পুরানো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমেই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে তথ্যের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্র চর্চার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখানকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তারাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক অত্যন্ত উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখেছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল

মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুবই আকর্ষণীয়। এই ব্রিজ কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রাবার গাছের শেকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সেই সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এ ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালিওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিত ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই কিছু এমন মানুষও আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তারা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা

0: ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্যই আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কী দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পুজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে, ক্যাচ দ্য রেইন। এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাঙে হাক তুনি লুকুরক খুলুমকা মন কি বাত নরক যত বাই তেওয়াইশা করঙ্গই মানমা বাকি আনি খা তং থগুই তঙ্গ নৈশাই নিচিদক বিশি খাকসা লাই তঙ্গ অ তালদক যং মন কি বাত নি বিশংতৈ হানি লুকুরক নি কবাং মা চোখ মুংনতৈ সালাইকা জোন তালাবো হাক তর কিসাসক অবতৈ সুমুং রক্ন মানখা অব যং হানি লুকুরক্ন খাতুঙ্গুই কংসুগ্রুব ও চুকমুং হানি নাইমথাং তৈ বাইথাং চুকমুং বাই করংজাক সাল কিসা সকাং আং কলকাতাও তৈ সেংখারাং রক বাই গদালজাক কাইসা তাং বতাঙ্গ মানজাকনানি সেব মানখা আরো আইএনএস ডনাগিরি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রৈন ভারতনৈ তৈ সেংখারাক বদল বাই গদাল লিরখা অরুংতরনি ডিজাইন তাই ম্যানুফ্যাকচারিং খ্লাইমানী রক যতন হাক্তনি ইয়াকতলজাক কিসিংসং জুন তাল এভিয়েশন সেক্টর অব হাক্তর কাইসা কত চাসামুং মানখা C295 ও বীরখুং মেড ইন ইন্ডিয়া হাওয়া সুনাম জাকমানী তাই C295 বিনি পুইলা বীরসামুং বো বীরি পাইখা তাই অবহাই বীরখুং খুংব্রৈচি ভারত ন সুনাম জাগৈ তঙ্গ তাবুক অববাই MSME তাই এরো স্পেস সেক্টর বখাগো কতাল ফানমানী তঙ্গ আজেনানি সেব কাহাম তাই জরা বাংরুগুই তঙ্গ অবনকারী বাইথং সুকজাক ভারতনি সমাইব করা গঙ্গই তঙ্গ অ তালন DRDO হাওয়ার সুনামজাক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল চুকসামুং বাইখে আমজুকজাকই নাইজাকা অবব DRDO ল্যাবরেটরিজ তাই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কথাউই সুনামখা হনমাকে তাবো তৈজেলাংনি সিমিন নখায়ুং জরা চিনি ভারত গবাং নাইমথাং মানজাক তাই বাইথাং সুক

tak ngai tongo kising song jun talo tai kaisa samung unka abuni phaising hayung gnangai bharat ni shaktar mung bai gadal ka tai os samu butang rok unka hayung yoga sal e khep ni hayung ni nei sai bara ni sai kabang thayo yoga ni juda juda panda unka tini hawa jaga jaga wo kabang ma borok yoga panda wo manjak lakya e talo Ahmedabad songsa jakmani hayung yoga championship no teibo belai no kok salai jagui tongmani aro barod jotto ni sai chara ni chichar sokat manka aro ni bisin kai chara nei rangsak medal bo tongo barod o championship wo sokat manthani puila thayo tongo ang jotto kaplai ngnai thangnai rokno belai belai hambai ruo kiching song je sahak toni puila ngkha bini aro ni borok tai jepuro ahaktoni borok rok mungsa sukno tui chamai tango afro mungsa phan phano borok ni nahar mungno sogui thani kasui manja hakto sanam thani loko manjak mungni phan no barot ni kotor yapang tai o loko manjak mung phan no chung kahamke shai mano kiching song salthang eshiwo choba ngi tamani bai আসাইচাং তমুঙ্গন নাশেগৈ আং হানি লুকরকনি থানি কিসা কয়মুং নারকমানি আং সামনি জেসুক মানসা কিসা জরানি বাগৈ রাংসাক পায়া তংনানি লুকরংন সামনি বৈহাওয়া বেড়াইনা থাঙিয়া তংনা বাগৈ তাই কথালাইচা মালখুংবাই থাংলাইসো খালাইনা বাগৈব কবকমানি আং হুকবা খালাইনা রকনো কেমিক্যাল করেই হুকবা খালাইনা বাগৈব কবকা খেতনি ফাঁস মথাংনানি হাবানি ফাঁস নো কবাং কোক সামুঙ্গ থেপানানি কক বিতিব রমানি কিচিং সং আংহানি যত লুকরকনি থানি খাতুমুং তঙ্গ আনি কয়মুং নো বরক ইয়া সিমি ইয়াসাক লিয়া যত বখাকনি নো চোবামুং বরুই তঙ্গ আনো কিসাসিং নুখুং বরকনি সিমুং রংনব ককতনি বিশিংতেই সেই রহরখা তাই কক বিতি রেখা বসং নুখুরক খা তংথকলাইজাক নুখুংনি কাইলাই পান্ডানো ই খেপিনি রাংসাক পাইলিয়া হনে নাংখা হংকেই কসাম রাংসাক নু তাক সবাইই কতাল খলাই ফিরুই কান্নাই কবাংমা বরক রক সোশ্যাল মিডিয়া ও সালাইকা তাকলাই বরক বই হাওয়া বেড়াইনা থাঙ্গে হানে কিচিং সং কার পুলিং এবাখে কথালাইজা খ মালখুং ন তৈব কবাংমা বরক রক বরকনি সাইমামানি ককনো সাহরকা যে বরক সালবুরুম ন বাবৈসা বখাক সাক সাকনি মালখুং বাই থাঙ্গো বরক তাবুক খুংসা মালখুঙ্গ থানসাকে থাংলাইও লুকরক যে মানসা বাস এবা মেট্রো বাই লাইসু লাইখা অবৈবে পেট্রোল তাই ডিজেল খাতি জাকতুই উংখা অবহাইকেন হানি জুদা জুদা বখাগো হাবানি ফাঁস সামুঙ্গ থেপা জাকফানি বো বাংর রুখা কিসিং সং আং ও ককনি বাগৈ টংথগো হায়ুংনি টংকেসেপনি জরাবো সং বারনি লুকরক থানসাকে টংলাই টংগো আনি পুইতু টংগো লুকু মানজামুংনি অফান চংন ক্রাক খ্লাইনাই চংন চুকমুং রনাই আনি খাপংনি হাকতনি লুকরক চিনি হাও আসাইমা সাল কালাই পান্দা নুখুংনি সামুং হঞ্জাংমা বাই বাক্সা হদাও যতনি ন তেরবো টংগো যত নুখুংন নায়ো বিনি টংথকমানো বই বাই টংথকরানি লুকরক নগ্রাই রকন ইয়াক পাইব ইয়াফালায়ো কিচিং সং মহারাষ্ট্র নান্দেদনি কাইসা নুখুং বিনি টংথকমা বৈন বাকনা বাকই কাইসা অবতৈ সামং খালাইকা অব বেলাইখেন বই মা সালাইকা আরনি বাহাদুরপুরা কামিও ফেটকার নুখুং টঙ্গ আর নুখুং ওয়ানসুকা তুমুং টংথকমানো বাকনানি ন হনকে অবতৈ মানৈ নো রায় যে মানৈ জরা কেসেব জেসা নুখুংনি ফান সামুগ চুকনাই বাইথংনি নুখুংনি কাইলাই পান্ডানি জরাও আ নুখুং কামিনি অংয়া হনফানো খরক থামসাই বারা বরকনি বাকৈ লাহা দেরামুংনি ইন্সুরেন্স খালাই রেখা যত বরক ন খকসা রাসাই লাহা দেরামুংনি ইন্সুরেন্স মানাই আ সাক্তার মুংনি উক্লুগ কাইসা বেলাইন খাইয়ক জাকনাই ওয়ানসুকমুং কক টঙ্গ
nukhungrok sakdera

mani bisingtui kok nui chi rasai jora lahar deramongni insurance rang rajago tabuksak jora khorong bachichar rajakni kabang borok o tang botango gadalkha aroni bisingo khorong nui chi char rajak borok ankhachini ama tai hanok tai bukhuksong tabuksak jora lekhamari manmano rugui o tang botangni bisingte derajang nukhung rokno khok thamsai sinira rajak rang chobamung rajakha kichingsong pradhan mantri jibon jyoti bima yojana bo asukno nangkhungmani o tang botangni bisingo khobjak jesa borok phano thoike nukhungo rang khok nui rasai ni rang chuba jago aboni bising rangmari ingkha khok brirat thamchi dok সালক খকসা মাসানি সেলাইব কিসা তাবুকসুক জরা খরক নৈচি ছিনি রেজাকনি কবাং বরক অ তাং বুতাং বাই গদালকা অ তাং বুতাংনি বিশিঙ্গ হাক্তর গনাঙ্গ ইংয়া হাম্পানো খুংচি সা রাসাই নুখুংনি খক নৈচি নৈ সাই রেজাক রাং সবামুং রেজাকা অ বাংমারি বেলাইনো কবাং অবরকনি উখলুগ তঙ্গ রাসাই রাসাই নুখুংনি জুদা জুদা কথমা কোনো খেবা বুমা বসা রক্ষণ পরিরুই তলাং না বাগৈ চুবামুং মানখা বাক্সাকে বিহিক নুখুং নাইকলমানি চুবামুং মানখা কিচিংছং জরা জরাব কিসা রাং তাই চিকুঞ্চ সামুংনি বিশিংতৈন কতর নাইমথাং চেংসাজাগৈ মানো অবহাই চিকুঞ্চা কক সামমানিব কতর সেলাইমুং তুবুই মানো আং নরক যতন অ তাং বতাং নতুই নিনি নুখুংনি বরক রক্ষণ সাইমান নাবাগৈ কবক যাও আনি খাপংনি হাক্তনি লুকরক মন কি বাত চিং তাবুক অবতী দালনি কখনো সালাইনাই অব বিশি সাই সাই কচাম তাই বরক হদা বাই কদক কদক বিশি রময় কথু খে করংজাক অবংখা মনাক পৈতু মনাক পৈতু চায়া খা কাকমানি সিমিনইয়া অব কিরিমুং বুতুবু তাই জেফুরু কিরিমা বরকনি বখানো তৈদুল আফুরু বড়রক কবৈন্য নগুই মানিয়া মনা পুইতু বাই কবলজাক বড়রক সৈলাম সাবি মানিয়া অবতি ককসাপ নাহারো অব বেলাইন হাইমিয়া অংখারি তবু অব বাই বাক্সা হদও অবহাই বরক বো তঙ্গ জেরক সয় ছি নুকমানি তাই সয় ফনুকমারিনি বিশিংতেই আ হাইমিয়া পৈতুনো কেবেঙ্গ মনা পুইতুনি সিমি সই পুইতুনি লামাও শক ফাইনানি কলাইয়া তাই আংতিনি নরকন অবতৈ অংখারি কাহাম হিমুংনি ককনুন সানাই কিচিংসং আসম দালসা তক তঙ্গ আ তকনি মুং অংখা হরগিলা হরগিলা বেলাই কিসা দালনি তক হাবনো সাপ খ্লাইথানি অ তকনি নাংকুকমা গদাল মুং তঙ্গ ফিয়া সালকদমা রুমুই আসাম আ তকনো কিসাসুগ আমচাইও নুকমাইয়া তক হনৈনাই ওয়ানসুগুই ফাই জাগো লোকর আ তকনো বরকনি সাম নুকনানি মুসংজাগিয়া কোনো ফুরো হরগিলা তক বথপ থুপমানি বফাং ফানো তামফাই খিবি জাগো ওয়ানসুগুই নাইলা জে তক হাবার সাপ খ্লাইথানি কাহামারি তনিও আ হরগিলা নন লোকর কিরিমাসা জাগবাইও আজরা বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মনি মকলক লাইখা বলুকরকনি বখাও হাবজাক সায়া ওয়ানসুকমানো সকমানি সময় তাঙ্কা ব বরিরক বাই ককসাকা বলুকরকন সয়সি লামানতই বুজির নানি সাকথারকা তরক তরকে বরিরক আ তাং বতাঙ্গব গদা লাইনানি চ্যাংখা আবনি উল কতর সেলাই জাকমুং সকাইখা জে তকনু জরা কাশেও হামিয়া হনই রিফিক জাগো তাবুক আবন কামিনি সিনিমং নানি চ্যাংখা কবাংমা কামিনি বরিরক হরগিলানো মথাংনা বাগৈ সকাঙ্গৈ ফাইকা তাবুক বরকন হরগিলা আর্মি হনৈ ছিনি জাগো আ বরিরক হদাবাই বাতাইনানি নাংখা হদানো ছিচারের না বাগৈ সাল হর সামুং টাংখা তাই মনা পুইতনো ওকলগ খিবিউই কাবুখা বরক ফনুকা জেফ্রু সৈলাম টুনসাই মানখে বেলাই কচাম ওয়ানসুমুং নব সেলাই মানো কিচিংসং আং জেফ্রুফানো ছাও জে থঙ্গ বিনি সাকবো কাহাম তঙ্গ তাবো হাক্তর অবহাই শিকলার

চিঠি তিনি বিজাপ্তায় পাণ্ডুলিপি রকম ডিজিটাল টাং সেবাই খাতি থানি কতাল ফান মানানো অবহাই সাকতারমানী বাকি আং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিনে বেলায় হামবাই ইয়াফারও কিচিংসং তাবুক ভারতনি হুকুমু মুকুমু জুদা জুদা থায় সগৈকা হায়ুংনি লোকরক চিনি রসাবমু মশামুং তাই পুইতু তৈমুং রগ্ন লোকরক সাইমানকা তাই বন ইয়াসাকসকা ভারতনি সিমি সাইশা কিলোমিটার হাসল তংনাই কেরেবিয়ান তৈজলাং সাকাও তংনাই ডোমিনিকান রিপাবলিক মঙ্গুই কাইসা হাক্তর তঙ্গ আর ভারতনি লোকরক যতই খরকসারা হাই তঙ্গ অঙ্গিমানো বনি সাইফানো কিসা হাইফানো আর ভারতনি হুকুমো মুকুমো তাই পুইতু খালাইমুং রকনতই কাইসা ওয়ানাজাংনাই সামুং তাংজাগৈ তঙ্গ স্পেনিশ কক সানাই দলসা লুকুরক ব্রহ্ম কমল ডুমনিকা মুঙ্গই কাইসা দফা সনামকা অবদলনি আদংরক কথালাই বৈদিক কক রবাইনো পরিলায়ু তাই বৈদিক কমথাই এবাকে জব খালাইনা সরংলায়ু মুংসাসক ফরমুংনি সেব গরিফানো অডিও রেকর্ডিং খনালাই বরক অ কমথাই রকনো সয় সয়কে সরঙ্গই তঙ্গ তাবুক বরক পুরুষ সুক্তম শ্রী সুক্তম দুর্গা সুক্তম শ্রী রুদ্রম তাই দেবী মাহাত্যম হাই কিসাসক কমথাই রকনো কক্রকে সঙ্গলায়ু ভারতনি আসক হাসল তঙ্গইবো সিনি শ্রী সিটিনি রায়দা রকনো সাইমান্না বাকি বরকনি অমহাই চাইতুমুং কবিনো খাবাসা জাগনাই বর্মকমল ডোমিনিকানি যত আদং রকন বরকনি অমহাই চাইতুমুংনি বাকি আং বরকনো খাকা হামিয়াফারো হায়ুঙ্গানাঙ্গই ভারতনি হুকমু মুকমুনো চাসারুই তিসাথানি জেরক খারুই সামুং তাঙই তঙ্গ বরক যতনো আনি খাবাই হামবাই ইয়াফারো আনি খাপংনি হাক্তনি লুকরক মেঘালয়নি সিনিমুং বিনি চুমুইতাই নাইথথক হাবনি মাংবাই জেরক মেঘালয় বেড়াইনানি থাঙ্গ বরক আরনি লুকরকনি খাফুরমা কিসিং হালকনি ককনো বগৈমায়া অঙ্গ ফিয়া মেঘালয়নি তে কাইসা খা ফুরজাংনাই ককবো তঙ্গ জেনতুই তিনিনি মন কি বাত পান্ডাও আং সানামু চুঙ্গ অব উংখা মেঘালয়নি রোড ব্রিজ এবা বুফাং ইয়ারুংনি জাইজর আং আরও বুফাং ইয়ারুংনি জাইজরনি কক সাকা ফিয়া অব থাংলাই সুখলাইনানি লামানি কগিয়া অ ইয়ারুং জাইজরনি কাইসা বেলাই খনাতর কথমাবো তঙ্গ অ ইয়ারুং জাইজর সালকিসা এবা বিশা বিশিংনি সোনামজাকমানিয়া অবরক সোনামনানি বাকি বিশিচি জরা নাঙ্গই থাঙ্গ রাবার বুফাংনি ইয়ারুংন তরুক তরুকে তৈ সাকাতে কাইসা বাবাইতে তলাংজাগৈ থাঙ্গ জরাবাই বাকসা অ ইয়ারুং রোগ তাইব গরাক অঙ্গই যা জরহাই গরাক অঙ্গই থাঙ্গ অবরকনি তাই কাইসা খরচাজাকথক গরং অংকা অব যাই জর কঠাং জরাবাই বাকসা অবরক তাইব গরাক অঙ্গই থাঙ্গ অব মেঘালয়নি লোকরকনি উক্তি গনাংনি সিনিমুং রুব তাই বরকনি সাল কলকমা রমই খা লকমুং তাই হাবার নম খাবাই বরম রমানি নুকজাগো হাবার বাই গদালে বরক মনুষ কাইসা ওয়ানামা সিংসা মানে সেনামুন মানো অ জাইজর বিনি ফুনুমারি বরক চিনি হা তাই চিনি হাক্তনি সিরি সিটিনি মকুমো তাবো ভারত হাক্তর মেঘালয়নি রোড ব্রিজ নো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্ক বাকি কয়বলাই রেখা কিচিংসং নবরতিবার সেলাই জাকমাবাই অয়ারং জাইজরনি গবাং মা জঞ্জাল আসাইখা অবনি বিশিং মেঘালয়নি লুকুরক হাবানি তৈ ফাইজা হুকুমনো খাতি নারকনা বাকি বেলাই বলাই জাকথক খেন ইয়াগতিসাই নাখা পুইলা বুখাক অমহাই বসুক জাইজরতং অব লেখানাবো কিসানি কগিয়া আরনি লুকুরক আবরকনো লেখানানি সামুং তাংখা আবনি ইয়াগুল জুদা জুদা বসং অ জাইজরকনো মথাং নারকনানি খার উই সামুং তাংলাইখা আ জরাব লুকুরক কাইসারা নৈচি ইয়ারং জাইজরনো নাইকিনি খালাই তিসালাইখা জুদা জুদা বদল বিশি বুরুমনো অ জাইজরকনো আমজগুই তঙ্গ তাই বাক্সা বাক্সাকে গানা গিনি আমসাইনো তাইব নাইথতক

খলাইটি সানা বাকি নারসারি সামই তিসাগা অব হাইকেনো অবরকনু মতঙ্গী নারকনা বাকি কাইসা ইকো সিস্টেম সামই তিসাজাকা নরক নুখান অবিশিব শ্রী হেলিওয়ার্ন পদ্ম সকাত ইয়াফরজাকা ববিনি লংমাব বাসি বিশিনি গবং জরা রমই ইয়ারং জাইজনি নাইকিনি খলাইথানি বিনি লংমানো বেদকি রেখা বিনি মহাই সাকথারমুং তাই খার রুমুংনি চিনি যতনি বাকে বেলাইন খা বাজাজাই কিসিংসং তুমুং নরক জেফ্রুব অ ইয়ারং জাইজনো নাইনা থাকে মাং পিলি তিসাউই সোশ্যাল মিডিয়াও শেয়ার খালাইনা তাপক দি নরকনি অ মাংপিলি গুবৈন মেঘালয়নি অ জাইজনতই সাইমানা বাকি খা বাসারওয়ান আনি খাপনি হাক্তনি লুকুরব যং যতন নাইও চিনি গামি সাবসুত্রা টংথুং তাই চিনি দলি নাইথকথুন ফিয়াবা চং কাহামকে ওয়ানসুং নাইলা চিনি সাসাং বাবাইব সিত্রা রুংজাগী টংমানো সাব সাব খলাই গবাংকক বরকন ওয়ানসুগ অব বুইনি সামুং সে তে বুইন সাব খলাইনাই হনে ফিয়াবা চিনি বিসিংগ বাক্সা বরক দঙ্গ বরকনি ওয়ানসুকমুং চিনি সামুং তাংথানি সামপিলি কলাইর আং মধ্যপ্রদেশনি রাজগড় হাঙ্কনি বেওয়ারা আমসানি কিসাসু বুকুকসংনি ককনো খনানানি সেপমানখা বরক বংনি সাচাং বাবায় কলাইউই টংমানি প্লাস্টিক থুমুই খিবিনা সমাইতাংলাইখা আ খিবিজাক প্লাস্টিকনো বুইন ফাই খিবি ফায়ানো হনই ওয়ানসুগিয়াওই বরক সাক সাকন প্লাস্টিক খিবি যাক তাই বোতল খিবি যাক থমলাইনানি চেঙ্গ তরক তরক বরকনি আসামুং তেব এরো তাই প্লাস্টিকনো ইকো ব্রিক্স সলাইনা চেঙ্গ তিনি আ ইকো ব্রিক্স নো সামুঙ্গ ফনাঙ্গী লুকরক টংমানি জুদা জুদা থাইও নকটাংজাগী টঙ্গ রাজগড় থানাই তালনৈ তালথাম কেজি রাতে ওয়াইসা সামুঙ্গ ফনাং ফিরই কাহামকে সামুঙ্গ চুগুই টংখা ককে যে প্লাস্টিক আগিও দলিনু সিতারের তিনি আ প্লাস্টিকনো আ বুকুক সংনি সাইতকমা বাই দলিনো মশাংরী টনিকা আং বেওয়ারানি যত বুকুক সংনো তাই অ সামুং বাই গদালজাক যত লগি সংনো খা কাহাম ইয়াফারো আনি খাপংনি হাক্তনি লুকরক গবংমা বরকন আনো ককটুনি বিশিংতি কাইসা নাংমানি ককনো তৈয়ী সাদি হনি কবখা আ কগংখা গণেশ তের বাই গদালজাক অবত তাবুক ফানো অ তের সফাইনানি মজ মন চালই তংখো হাইফানো বরক রক মুসংজাগ অবনতই তাবুন কক সাকে চানেহিনি তামু হনবা গণেশনি মাং তাকমানি সামুং তেরনি বেলায় সেকাং চেংজাগ মাং তাকনানি তাই মাং তাকজাক ফালনাই রক তাবুনি সিমিন খিট খিট নাংলাই তঙ্গ অবনি বাকিন নরকনি থানি আনি কবকমুং ওংখা নিনি নগ আমচাইও এবা গানাগিনি ও গণপতি বাপ্পানি মাং তাকজাকনু কালাইখ্যাংকে অব চিনি হাক্তনি হাবাই তাকজাক তাই চিনি অরনি মতাই তাকনাই রক বাই তাকজাকুংথুং মতাই তাকনাই রকনি থানি আনি কবকমুং ওংখা নরক হানি মতাই তাকলাইনা ওংথুং তে মতাই তাকজাক পাইনাই রকবো তামো বাই তাকজাক তাই বড়নি সনামজাক অব পাইনা সকাং নাইথুন প্লাস্টার অফ প্যারিস বাই তাকজাক মতাইনো তা পাইলাইদি কিসিংসং হানি তাকজাক মতাই লাইটে সাকেনো তুইয় গেলেবুই থাঙ্গ অব বাই চিনি তৈখর তৈসা তৈমারক দেড়াইয়া চিনি পৈতুবো দেড়াইয়া তাই হাবানি টংগরংবো স্লাইজাক থাঙ্গিয়া সং আমচাইনি তাকনাই রকনি থানি মতাই পাইখে ভোকাল ফর লোকালনি সমাইনিব তেবাও খম খমকে খলাই মানো আং পুইতু খলাইও তাকলাইনি গণেশ তের তাই অবহাই যত তের বুরুমন চং অ কগ্রকন মকল ক্লাইনাই তাই হাক্তনি হামকারাইনি বাকি রিয়াপিরি সেলাইয়ানো আনি খাপংনি হাক্তনি লোকরক চিনি হাক্তনি যতনি ফান রাকমুং ওংখা চিনি হাক্তনি বরক হাক্তনি যত বখাগ তামো কতর তামো চিকন যত চাইতুমুং ওঙৈ টংমানি অবরক জংনো বেলাইনো মকল কিয়গ্রব আর চাইতুমুং

0: চংন ফনুগুই রিবো তুমু খা থনমা তংখে তাই হদানী চুবামু মানখে আফ্রু সলাইমু কত তুবুই মানো নরকচিনি সাসাং বাবায়ো অঙ্গই তংমানি অবহাই চাইতুমা রকন তৈ আনো শ্রীহর তংদি নরক নকনি খানি কক তাই কক বিটি রকন আনো রহরই তংদি অবনি গানাগিনি নাং নংগিয়া চাইতুকমানি মা তংফানো হাক্তনি বাকে খাতুংজাংনাই অঙ্গই মানো বসকাং তালো চং হাইনহাই মালাইফিনাই আফুরু চং হাক্তনি লুকরকনি চাইতুকমু কতালনো তৈ কক সালাইনাই আ সাল ছকপয়াসাক সাকন তাই নুখুংন যাই খলাই তংদি তাই আও চং তৈন মা সুমা খাতিনাই ওয়াটিনি তৈ থপসা থপসা হাওক তাকিখলাইদি কেস দা রেইন ও সামুং বতাংন পক্ষে চুগলাক অবনে বাকে আনি আলাইদা কবুকমু ফাইদি চং বাকসাকে ওয়াটিনি থপসা থপসা তৈন খাতিউই নারগলাইন বেলায় বেলায় হামবাই খুলুমকা
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরুক রূপান্তর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায়। আমাদের এতক্ষণ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
2: আপ সব ইয়ে বক্স দেখ রে হো, ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহা আও অর ইয়ে এনভেলপস লে লো।
3: ম্যাম, মেরে ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায় অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
4: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি বাত লিখি হ্যায়
5: অর ইসমে লিখা হ্যায় কি সংক্রমিত রক্ত অর রক্ত উৎপাদন সে এইচআইভি হো সকতা হ্যায়।
6: মাল্টিপল পার্টনারস মতলব এইচআইভি কা জাদা রিস্ক।
2: হাম আপনি জিন্দেগি মে আচ্ছা বুরা সব জানতে হ্যায় লেকিন ফির ভি কুছ বাতে ইগনোর কর দেতে হ্যায়। তো মেনে সোচা যাতে যাতে ইয়াদ দিলা যাও তাকি পুরি জিন্দগি ইগনোর নাহি ইয়াদ রাখোগে।
7: এইচআইভি এইডস সে সম্বন্ধিত অধিক জানকারী কে লিয়ে নজদীকি সরকারি অস্পতাল কে আইসিটিসি মে সম্পর্ক করেন ইয়া ন্যাশনাল টোল ফ্রি এইডস হেল্পলাইন 1097 পর কল করেন। ন্যাকো স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয় দ্বারা জনহিত মে জারি।
8: এইচআইভি এইডস নো অসই ক্রিয়াকারে এইচ আই বিতে এইডস নো সে কাহামকে সিনানাঙ্গ হামজাক মা বাই বাহিকে এইডস নো কা শোনানি আবশ্যে সিদি
9: এইডস নো সে শেলিং দি এইডস মানজাক নাই বরক নয়া এইডস নো কা শোনানি আবশ্যে শৈলামা
8: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিওক যা চুবা মুং থানি চুবা চু না দি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামকাই নিবাগে নুং সাউদমান ফেকজাক নাই নানাই রকন সিরদুকি ওয়েস তিরিমানী বিশিংতে এস আই বি মানজাকানী কাতিরুই মানো তে কাহাম করংখে টঙ্গি মানো
9: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা সা খামনগ রাং নাংয়া ওই ওয়েস তিরিনানী শেপ তঙ্গ
8: আবনি বাগিন ওয়েস তিরিমানী নয়াসাক দি কাহাম করং তংদি কাহামকে সাইমানা বাগে টোল ফ্রি নাম্বার 1097 করং দি
9: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সা খামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাগে আওয়াই যাক।
1: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরুক অনুষ্ঠান।

0: দীপরকাহাম জতানন আকাশবাণী আগরতলা তাবুক সেনজাগো সিনেটিনী দীপরজরানী ককবরক আওয়াই পান্ডা ফিয়াবা অজরা কাইসা আওয়াইমু
1: এইচনো অসই কিরিয়াকারে এইচ আই বিতে এইচনো সে কাহামকে সিনানাঙ্গ হামজাকমা বাই বাহিকে এইচনো কা শোনানি আবশ্যে সিদি
2: এইচনো সে সেলেং দি এইচ মানজাক নাই বরক নয়া এইচনো কা শোনানি আবশ্যে শৈলামা
1: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাইদি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়কজা চুবা মুং থানি চুবা চু না দি ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামকাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামকাই নিবাগে সাবৈদমান ফেকজাকাই নানাই রকনো সিরদুকি ওয়েস্ট তিরিমানী বিশিংতে এস আই বি মানজাকানী কাতিরুইমানো তে কাহাম করংখে টঙ্গিমানো
2: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা সা খামনগো রাংনাঙ্গিয়াওই ওয়েস্ট তিরিনানি শেপ দঙ্গ
1: আবনি বাগিনো ওয়েস্ট তিরিমানী নয়াসাক দি কাহাম করং টংদি কাহামকে সাইমানা বাগে টোল ফ্রি নাম্বার 1097 করং দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সা খামতে নকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাইনি বাগে আওয়াই যাক মৈতুনারক দি এইচ আই বি তাই এইচ নি কক কুবৈন মাসিনাই
1: তাবুক ফোন এইচ নো কাসুনা টিকা সুনাম মানিয়াখ এইচ নতুই সিরিমুং ফরং পান্ডা হাতিও কক পিন পান্ডাতে দাল বিদাল আইমুং লামতিন সরংনাই বরকি মাফা ফরংনাইতে লুকুরক নো সিজারি ওই এইচ নো মাকা সুনাই
2: আবুনো কারিব এইচ মানজাকি মান আমতি তমু চামুং বাই চালে তংনা নো এইচ নো কা সুনা লামা এইচ তাই এইচ আই বি নো রগই মুংসাসক সিনামু চুংখে 1097 ও টোল ফ্রি নাম্বার ও করিংদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামকাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামকাই নিবাগৈ আওয়াই যাক মৈতুনারক দি এস টি আই এবার থুমা চামা বিশিংতে সলনাই বেমার মানজাকে এইচ আই বি বাই মানজাকনা তেব দৌই থাঙ্গ
2: বেমারনতে এই তুমুংনি নিখা মিথিকমা তংখে এস টি আই এবার আর টি আই বেমারন নাই নাই ডাক্তার বাই নাইজাক দি রেজিস্টার ডাক্তার বাই নাইজাক দি তাই অসমসে খাও কিরিমানো সিরং সিরং উন্দি
1: দেরানা করিকে থুদি চাদি কন্দম থু ব্যবই কেব বাইতা চাসমাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সা খামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক
0: আকাশবাদী আগরতলা বিনি আগলো তাবু খানাবাদি খানিমারি পান্ডা খানিমারি পান্ডা ও খানাদি বিশ্বনাথ দেববর্মানি খরং বাই রেজাব যা গ্রিজামুং তে ও পান্ডানো কম থিংনাই গা উষা দেববর্মা
3: জরানি আখিলি কাসাউই খরংনি রাগিনি রমসাউই নরকনি খাও দংরকনা বাগি ফায়ু কাহাইনো হাই মারি কিফিলে হাউ জং ও খাজানি তাকুক দে বুকুক জং নরক কাহাম করুং নতংনা হনে আও কাহাম করুন টংথং হই আং সুবু সরিউ ফাইদে হেকি চিন্তিনি কবাং সালাইয়া কারি নরকনি বিসকাঙ্গ খরং বাই নরকনো খিলিনের বাকি যেন সাবন তুই ফাইকা বিনি বুমুং সাকলাইগ্রাওয়ানো বুনি বুমুং খা বিশ্বনাথ দেব বর্মা বরকলে রিজাব মুং রক খরঙ্গ থাই রক কক থাই গরং রক বৌনি রিজাব মুনি হাফার জং পয়সা হাবকাই কগুই মাইয়া ফানো অঙ্গি মানানি টঙ্গু ফাইজে জং আসে ক গবাং সায়াকারী রিজাবমুনি বিশিংতে জং রেকেউই থাংলাইয়ানো বসা বসাবনো সতনই তেলাংখা ইমাং নুগিয়াউই মুখথাং নুখাইবা আচু কক সালাইখামু আহি বাসাউই মুখাং নুগনাবো গোপাল গুরিনে আনি নন ওয়ানচুগুই থাঙ্গি দংনাবো বগমায়া অংলাংমানি ও মৈতু ও মৈতুনি খাপাং নন আং বুঝুগুই মালিয়া বুঝিনা বনাইয়া আইচুক মারি মারাও আং সিজাকে ননমা মৈতু মানে দঙ্গ উহ জালানংমানি তামুখাই থাঙ্গি দংসিনানি সাবরুম বুরুম মকলনি গানাও নগুই দংখাইবা মৈতু মানগলা খামু নন তামুখাই বোখানো বুজকনানি তোমা ককথাইনো সাসিনানি

চাষের কথা। আজকের প্রসঙ্গ ফসল সংরক্ষণ। যে কোনো কৃষকের জন্যে ফসলের বৃদ্ধির চেয়ে এর সঞ্চয় স্থান বেশি উদ্বিগ্নের। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সঠিক ফসল সংরক্ষণের অভাবে কৃষকদের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে আজ আমরা ফসল সংরক্ষণের কিছু পদ্ধতির কথা বলতে চাচ্ছি, যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। খাদ্যশস্যের জন্য ক্রমবর্ধমান জনসংখ্যার বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা মেটাতে ফসল কাটার সময় এবং পরে খাদ্যের ক্ষতি কমানোর ওপর জোর দেওয়া হয়। সারা বছর ধরে সুষ্ঠ ও ভারসাম্যপূর্ণ জনবণ্টন নিশ্চিত করতে বিভিন্ন সময়ের জন্য খাদ্যশস্য সংরক্ষণ করা হয়। ফসল কাটার পরে ক্ষতি প্রায় 10% অনুমান করা হয়, যার মধ্যে শুধুমাত্র স্টোরেজের সময় ক্ষতি 58% বলে অনুমান করা হয়। কিন্তু উন্নত কৃষি প্রযুক্তির ফলে কৃষক ন্যূনতম ক্ষতির সাথে দীর্ঘ সময়ের জন্য শস্য সংরক্ষণ করতে পারে। উন্নত স্টোরেজ কর্মক্ষমতার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে পণ্যটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার এবং গ্রেড করা উচিত। খাদ্যশস্যের নিরাপদ সঞ্চয়ের জন্যে আর্দ্রতার মাত্রা 6 থেকে 12 মাসের, নিরাপদ সঞ্চয় সময়ের জন্যে 10 থেকে 12 এবং তৈলবীজের জন্যে 7 থেকে 9% হওয়া উচিত। স্টোরেজ কাঠামো সঠিকভাবে মেরামত, পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা উচিত। বাইরের আর্দ্র বাতাসের সংস্পর্শ থেকে ফসল রক্ষা করা উচিত। বাড়ি অথবা খামারের সবচেয়ে ঠান্ডা অংশে কাঠামো তৈরি করতে হবে। স্টোরেজের সুবিধা ও প্রয়োজনীয়তাও রয়েছে।

সেটা হচ্ছে মাটির আর্দ্রতা বৃষ্টি, পোকামাকড়, ইঁদুর, পাখি ইত্যাদি থেকে সর্বাধিক সম্ভাব্য সুরক্ষা প্রদান করা উচিত। এটি পরিদর্শন, জীবাণুমুক্তকরণ, লোডিং আনলোডিং, পরিষ্কার এবং মেরামতের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করা উচিত। শস্যকে চরম আর্দ্রতা এবং তাপমাত্রা থেকে রক্ষা করা উচিত, যা পোকামাকড় এবং ছাঁচ উভয়ের বৃদ্ধির জন্য সহায়ক। শস্যগুলি প্রচুর পরিমাণে যেমন খোলা বা ব্যাগে সংরক্ষণ করা যেতে পারে, আর তার জন্য দুটি পদ্ধতির কথা রয়েছে, সেটা আপনাদের এবারে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শস্যের বাল্ক বা খোলা স্টোরেজ। কৃষিপণ্য কখনো কখনো পৃষ্ঠের কাঠামোতে আলগাভাবে সংরক্ষণ হয়। এভাবে বিপুল পরিমাণে খাদ্যশস্য মজুত করা যায়, শস্য লোড আনলোড হয়ে কোনো সমস্যা হয় না। এই ধরনের স্টোরেজে গিনেসের মতো স্টোরেজ কন্টেইনার কেনার দরকার হয় না। ফসল সংরক্ষণের পদ্ধতি অবলম্বন করে শ্রম ও সময় বাঁচানো যায়। শস্যের ব্যাগ স্টোরেজ, সেটা হচ্ছে ব্যাগ স্টোরেজ কৃষি পণ্য পাটের তৈরি বস্তায় সংরক্ষণ করা হয়। প্রতিটি ব্যাগের একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে যা কেনা বিক্রি বা অসুবিধা ছাড়াই পাঠানো যেতে পারে। ব্যাগ লোড বা আনলোড করা খুব সহজ হয়। সংক্রমিত বা ক্ষতিগ্রস্ত ব্যাগ অপসারণ করা যেতে পারে এবং ব্যাগ সংরক্ষণে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হয়। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল ফসল সংরক্ষণ।

0: ব্যাপারটাতে সচেতন হতে হবে, এটা যদি যেন শুরু হয়। তো যতদিন পর্যন্ত সেটা শুরু না হচ্ছে, এই ব্যাপারটা আমাদেরকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে। সেই জায়গায় আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমার যে বাচ্চা যে বড় হচ্ছে আস্তে আস্তে, যে তাকে আমি কীরকমভাবে রেডি করব যেন সে খুব বেশি ভয়ের সম্মুখীন হয়ে নিজেকে গুটিয়েও না রাখে, যে সমাজে আমি মিশতেই পারছি না। আবার যেন এমনও না হয় যে সে এরকম হলো, সে এতই ভালো মানুষ তৈরি হলো যে ওর সঙ্গে যা খারাপ হচ্ছে সে বুঝতেই পারছে না, উপলব্ধি করতে পারছে না। ওই যে জায়গায় ওকে আমি রেডি করব এই দুটোর মাঝখানে, যে সেটাও একটা সত্যিই খুব কঠিন কাজ। সেটার জন্য প্যারেন্টসদেরকে পড়াশোনা করতে হবে, অন্যদের সঙ্গে কথা বলতে হবে, এক্সপার্টদের ওপিনিয়ন নিতে হবে, এক্সপার্টদের সঙ্গে কথা বলতে হবে, নিজেদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পলিসিস তৈরি করতে হবে, তারপর সেগুলো আমরা আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে ট্রান্সফার করতে পারবো।
1: মানে আমরা শুধু স্বপ্ন দেখলেই চলবে না, আমাদের দায়িত্ব কি তাদেরকে সুরক্ষিত, তাদের ভবিষ্যৎকে যাতে আমরা সুরক্ষিত করতে পারি, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের নজর দিতে হবে, বা আপনি বললেন যে মানে মায়েদের কিছু কাউন্সিলিং বা আমাদের কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে কিন্তু পরামর্শ করা যেতে পারে, সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের

0: তৈরি করতে হবে, তারপর সেগুলো আমরা আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে ট্রান্সফার করতে পারবো।
1: মানে আমরা শুধু স্বপ্ন দেখলেই চলবে না, আমাদের দায়িত্ব কি তাদেরকে সুরক্ষিত, তাদের ভবিষ্যৎকে যাতে আমরা সুরক্ষিত করতে পারি, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের নজর দিতে হবে, বা আপনি বললেন যে মানে মায়েদের কিছু কাউন্সিলিং বা আমাদের কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে কিন্তু পরামর্শ করা যেতে পারে, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে?
0: তো সেক্ষেত্রে শুধু মায়েদের না, অ্যাকচুয়ালি বাবাদেরকেও এটার আওতার মধ্যে আনতে হবে। হ্যাঁ, এটা সঠিক ব্যাপার যে মায়েরাই সবচেয়ে বেশি সময়টা কাটান বাচ্চাদের সঙ্গে, কিন্তু সেটাতেও পরিবর্তন আসছে আমাদের সমাজ ব্যবস্থায়, সেটা পরিবর্তন আসছে। আগে যেরকম ভাবে বাবাদের সঙ্গে বাচ্চাদের যেরকম গ্যাপটা থাকতো, এখন এটা কেটে আসছে এবং এটা এটাই কাম্য। প্যারেন্টিং তো শুধু মার টাচ না, দুজন মিলেই করতে হবে। তো সেই জায়গায় যে ব্যাপারগুলো বাচ্চাদেরকে বোঝানোর ক্ষেত্রে শুরু করতে হবে, একদম 2-3 ইয়ার্স থেকে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তাদের বডি পার্টস সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। সেই ক্ষেত্রে অঙ্গগুলো, আমাদের অর্গানগুলো, সেরকম যেগুলো সাধারণত এই যে সুরক্ষা, সেক্সুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, সেগুলোর নামগুলো আমরা সাধারণত নিই না। আমরা একটা অন্য রকমের নাম দিয়ে দিই, একটা কিউট নাম, ছোট্ট ক্ষেত্রে এটা ভালো লাগে শুনতে, কিন্তু সেটার যে অ্যানাটমিক্যাল নেমটা, সেটা তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে শেখাতে হবে এই জিনিসটা, যেন যে এটা এই যে বডি অর্গান, যেরকম আমার চোখ নাক মুখ যেগুলো আছে, যেগুলো আমি বলতে লজ্জা পাই না, ওগুলো আমার বডি পার্টস, ওগুলোকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং এই নামগুলোও যেন আমি আর মুখে আনতে আমার লজ্জা না লাগে। ভাজাইনা, পেনিস, ব্রেস্ট, আমি যদি নিজেই লজ্জা পাই তাহলে আমার বাচ্চাও তো লজ্জা পেয়ে পেয়েই বড় হবে। তো ওই জিনিসটা, ওইটা বডি পার্ট, যা আছে সেটাকে আমার প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে, ওই জায়গাগুলো বোঝাতে হবে বাচ্চাকে। প্রথমে আমি যেই নামেই তাকে একটা ছোট্ট নামে কিউট নামেই বলি না কেন,
1: কিন্তু সচেতন
0: করতে হবে ওই নামটাই, যে এটার যে একটা অ্যানাটমিক্যাল নেমটা, ওইটা আমাকে বাচ্চাকে বোঝাতে হবে। এবং এটা লজ্জার না, তুমি তোমার বডির মধ্যে যেই অর্গানগুলোকে তুমি পজেস করছো সেগুলোর মধ্যে কোনো লজ্জার কিছু নেই, এগুলো আছে বলে তুমি পৃথিবীতে আছো, আমরা প্রত্যেকে আছি, এবং প্রকৃতি বা সৃষ্টিকর্তা যেই হোক আমাদেরকে তৈরি করেছেন, সেগুলো নেসেসারি বলেই তৈরি করেছেন, না হলে এগুলো বডিতে থাকতো না। তো সেই জিনিসটা প্রথমে বোঝাতে হবে, তারপর বোঝাতে হবে বাচ্চাদেরকে তাদের যে বডি প্রাইভেসির ব্যাপারটা বোঝাতে হবে, যে কোন জিনিসটা ওনারশিপ, এটা আমার বডি, আমার বডি পার্টস, যে কোনো কেউ কারোর অ্যাক্সেস নেই এখানে, আমার কোন জায়গায় কেউ ধরতে পারবে, কোন জায়গায় কেউ ধরতে পারবে না, যেটা অবজেকশনেবল, সেটা তাকে ডিফাইন করতে হবে।
1: ছোট বাচ্চা ভেবে অনেকে কোলে নেয়, বা আমরা মায়েরা বা বাবারা, আমরা কিন্তু সেই ক্ষেত্রে সচেতন হই না, আমরা কিন্তু সহজেই মোটামুটি অল্প পরিচিত বা যার তার কাছে তাকে দিয়ে দিই সহজেই, কিন্তু সেটা কি ঠিক? বা সেই ক্ষেত্রে গুড টাচ বা ব্যাড টাচ যে কথাটা ছোটবেলা থেকেই যেটা বাচ্চাদের শেখানো উচিত, আপনি বললেন শুরুতেই, সেটা কিভাবে তাকে বোঝানো উচিত?
0: হ্যাঁ, সেটাই। সেক্ষেত্রে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেরকম স্কুলে পড়াই যখন, আমি আমার বাচ্চাদেরকে এই জিনিসটা বোঝাই যে প্রত্যেকটা জিনিসে আমরা কিভাবে এটার মধ্যে কোনো কিছু মিনিং দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে যে কিরকম হবে। যেমন আমি তাদেরকে বলি, দেখ আমি যদি তোদের গালে ধরি তোদের কাছে অফেন্ডেড মনে হবে না, গালে ধরলে, কপালে ধরলাম, তো নাকে ধরলাম কিছু মনে হবে না, কিন্তু যেই মাত্র আমি তোদের কানে ধরলাম সেটা তোদের কাছে সমস্যা মনে হবে। তাহলে গাল নাকের মতো কানও তো একটা অর্গান, কিন্তু সেটাই কেন, কানে ধরাটাকে কেন আমরা পানিশমেন্ট মনে করি, কারণ আমাদের সোসাইটি সেইভাবে শিখিয়েছে। তা আমি তাদেরকে কানে ধরে দেখাই, দেখ তো আমার তো কানে ধরতে লজ্জা লাগে না, আমাকে যদি কেউ বলে আমার নাকে ধরতে যেমন আমার লজ্জা লাগে না, গালে ধরতে লাগে না, কানে ধরতেও লাগে না, সেম ভাবে যে বাচ্চাদেরকে বোঝাতে হবে এই জিনিসগুলো লজ্জার না, এবং তাদের কিন্তু তোমার বডি পার্ট সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে, তোমাকে জানতে বুঝতে হবে, এবং এতটুকু বুঝতে হবে যে আমার যে কিছু কিছু পার্টসে কেউ টাচ করতে পারবে না সেটা ব্যাড টাচ, এবং সেই যেই টাচটা আমার কাছে আনকমফোর্টেবল লাগছে, আনইজি লাগছে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে, আমাকে এটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত একটা কথা বলি, সুইম স্যুট একটা থিওরি বলা হয়, মানে সুইম স্যুট পরলে বাচ্চাদের যে বডির যে পার্টসটা ঢাকা থাকবে, বাচ্চাদের হোক বড়দের হোক, মানে ওইটা আমার প্রাইভেট পার্ট, ওখানে আমাকে কেউ ধরতে পারবে না। আবার সঙ্গে সঙ্গে এটাও বাচ্চাদেরকে বোঝাতে হয়, আমরা যেমন এটা বোঝাই যে কে কে এটার আওতার মধ্যে আসে না, তোমার এই রুলের মধ্যে আসে না, সেটাও বোঝাতে হয়। মানে একবার আমার কাছে একটা কাপল এসছে যেখানে বাচ্চাকে বাবা ধরেছে, বাচ্চা বলেছে ব্যাড টাচ করেছে বাবা, ওটাও বোঝাতে হবে যে কে কে এটার মধ্যে দায়রাতে আসছে না। ডক্টর আঙ্কেল, ডক্টর আন্টি, তুমি যাদের কাছে ট্রিটমেন্টের জন্য যাচ্ছ তাদেরকে তুমি টাচ করে না দিলে, তুমি যদি পেটে ধরতে না দাও এরকম, তাহলে তো ওনারা বুঝতে পারবে না তোমার কি হয়েছে,
1: এই সমস্যাটা কিন্তু দেখা যায়।
0: একদম একদম। তো সেই মা বাবাও জিনিসটা যে দাদা এটার এরকমও দেখেছি যে ব্যাড টাচের যে বোঝানো হয়েছে বাচ্চাদেরকে, কিন্তু তারপর যখন ডাইপার চেঞ্জ করতে যাচ্ছে বাচ্চা অবজেকশন দিচ্ছে, কিন্তু যে মা বাবা এটা এই রুলটার বাইরে, সেটা বুঝতে হবে, তারপর মানে বোঝাতে হবে, অ্যাকচুয়ালি নিজে বুঝতে হবে, তারপর বাচ্চাদেরকে বোঝাতে হবে। দেন নেক্সট হচ্ছে বাচ্চার জন্য আমাকে একটা সাপোর্ট টিম তৈরি করতে হবে, যদি কোনো কিছু আনকমফোর্টেবল লাগে, কোনো কিছু অস্বস্তিকর লাগে, সে যেন এসে আমাকে তো বলবে, আমি ওর সাপোর্ট টিমের মধ্যে অবশ্যই আছি, আমি হয়তো বা লিড করছি অ্যাজ এ মাদার, আমি যখন অ্যাভেলেবেল না তাহলে ও কাউ

0: ওকে তো বলতে হবে ব্যাপারটা। তো ওই জায়গাটাতে যে তুমি ওই আন্টিকে বলতে পারো, তো ওই মাসিকে বলতে পারো, ওই কাকিমণি বা জেঠিমণিকে, মানে ওই রকম বা এরকম একটা তৈরি করতে হবে। তুমি বাবাকেও বলতে পারো ওই যে জিনিসটা, যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে, মানে একটা কিছু খারাপ হলে ওইটার যে মনের উপর এফেক্টটা না এত ভয়ানক হয়। আরো তো শিশুদের এখন ম্যাক্সিমাম ফ্যামিলিতে ওয়ার্কিং মাদার্স এরকম হতে পারে যে মা ওই সময় অ্যাভেলেবেল না, মা হয়তো বা কাজে গেছেন যে পাঁচ ঘন্টা পর ফিরবেন, ওই পাঁচ ঘন্টা যেন বাচ্চাটা সাফার না করে, ও যেন ওর বাবার কাছে উন্মুক্ত হতে পারে, বলতে পারে জিনিসটা,
1: সেই পরিবেশটা কিন্তু
0: তৈরি করতেই হবে সেটা আমাদেরকে।
1: সেক্ষেত্রে মানে অভিভাবকরা সেটাকে কিভাবে নেবে, যেমন যদি বলি যে বাচ্চা এসে বলে যে মা বা বাবা কাকুটা আমাকে ওই জায়গায় হাত দিয়েছে, সে প্রথমে মানে অভিভাবক কি করবে, কি রকম আচরণ করবে সেক্ষেত্রে বাচ্চাটাকে, মানে কিভাবে তারা কাউন্সিলিং করবে?
0: একদম প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে খুব শান্তভাবে সেই ব্যাপারটা শুনতে হবে প্রথমে, এবং যেই যে জায়গায় আমার কোয়েরিজ দরকার যে কি হয়েছিল কিভাবে হয়েছিল আমাকে,
1: সে যেন ভয় না পেয়ে বলতে পারে,
0: একদম বলতে পারে, সেই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। সেকেন্ডলি যে জিনিসটা যে হ্যাঁ যখন আমি বুঝতে পারছি যে খারাপ কিছু হয়েছে, যে আমাকে অবশ্যই ওকে অ্যাসিওরেন্স দিতে হবে হ্যাঁ তোমার সঙ্গে খারাপ হয়েছে এবং তুমি যে বলেছো সেটা একদম রাইট করেছো, একদম ঠিক করেছো, এবার আমরা অ্যাকশন নেব, তুমি তোমার যে কাজ যেটা করার ছিল ওইখানেও তুমি অবজেকশন দিয়েছো এবং তুমি আমাদের কাছে এসে বলেছো, এবার আমরা এই ব্যাপারটা নিয়ে ভাববো আমরা যা করার করব। এখানে একটা জিনিস বলবো, অবশ্যই মেনশন করব, এই জায়গার মধ্যে কি হয়, মানে ছোট বয়সে না বড় বয়সেও আমাদেরকে অনেক সময় হয় যে আমাদের আইডেন্টিফাই করতেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। এটা আমি কেন বলছি, অবশ্যই এরকম যেন না হয় যে জিনিসটা কেউ বাচ্চা এসে যখন আমাকে বললো ওর কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা সেটাও আমাকে কিন্তু এনশিওর করতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না, আমাকে ওই জিনিসটার সত্যতাটাও আমাকে যাচাই করতে হবে এবং ওই যে কুল এবং কাম থেকে সেটা বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কি হয়েছিল কিভাবে হয়েছিল এবং ওকে হ্যাঁ তুমি যে বলেছো তুমি একদম রাইট, তারপর তাদেরকে বুঝিয়ে, মানে প্রথমেই যদি রাগান্বিত হয়ে মেরে ফেলবো কেটে ফেলবো এটা করে ফেলবো,
1: খুব এক্সাইটমেন্ট হয়ে যায় বা খুব মানে
0: একদম না অ্যাংশিয়াস হয়ে যায় ওই জিনিসটা থেকে, তাহলে বাচ্চাও ভয় পেয়ে যাবে, মা বাবা এজিটেটেড হয়ে গেছে, মা এজিটেটেড হয়ে গেছে, তাহলে তো ও নেক্সট টাইম বলবে যে ওই সিচুয়েশনটাও তো আমরা চাই না যে কেউ একদম এরকম ভাবে এক্সাইটেড হয়ে যায় এজিটেটেড হয়ে যায়, তখন এটার মধ্যে একটা কাজ করবে ওর মধ্যে যে আমি কি বলবো, আমি কি বলবো, ওই সময় তো মা এত রাগান্বিত হয়ে গেছিলেন হ্যাঁ, তারপর মা শরীর খারাপ করেছিল, তো ওই জিনিসগুলো যেন না হয়,
1: ভয়ের পরিবেশ সৃষ্টি না হয়, একেবারে খুব কুল ভাবে সেটাকে কিন্তু
0: হ্যান্ডেল,
1: যাই হোক মানে যদি কোনো ক্ষতির কারণও হয়ে থাকে সেক্ষেত্রে তাকে তো সেই জায়গা থেকে আমাদেরকে ফিরিয়ে
0: আনতে হবে, একদম একদম।
1: আর অনেক সময় আপনি বলেন যে না বলার যে শিক্ষাটা, অনেক সময় আপনজন বা পরিচিত মানুষই কিন্তু বিপদের কারণ হয়, আমরা পত্রপত্রিকায় দেখেই থাকি, সেক্ষেত্রে না বলতে কিভাবে শেখাবো যদি বাচ্চাটা ভয় পায়, সেক্ষেত্রে সাহস কিভাবে দেবো তাকে?
0: এই যে প্রথমেই যে হচ্ছে আমাদের যে এখন আস্তে আস্তে যখন আমরা সেক্স এডুকেশন বা এগুলো সম্পর্কে একটু সচেতন হচ্ছি, এটা এটা কি হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে প্রসেসটা তো ট্রেনিং নেই না, প্যারেন্টসদের কাছে আছে না টিচার্সদের কাছে, আমাদের কিভাবে আমরা ওইটা ইন্ট্রোডিউস করবো বাচ্চাদের কাছে, ওই ট্রেনিংটা ম্যাক্সিমাম লোকেদেরই নেই। এবার সেটা হচ্ছে কি, আমি এরকমও দেখেছি যে মানে মা ওকে বোঝাবে যে গুড টাচ ব্যাড টাচের মধ্যে ডিফারেন্স, এবার এরকম ভাবে যখন ডেকে বলছে বাচ্চা আগেই ভীত হয়ে যাচ্ছে, কি বলবে তুমি আমাকে মা এরকম ভাবে এমন সিরিয়াস একটা সিচুয়েশনে, কি আগেই ভয় পেয়ে যাচ্ছে জিনিসটা। তো প্রথম থেকেই যখন ওর সঙ্গে আমরা যখন কনভারসেশন করব, কনভারসেশনের মধ্যে আস্তে আস্তে আস্তে আস্তে এই জিনিসগুলো ওই ব্যাপারে আলোচনা করে করে ব্যাপারটাকে লাইট করতে হবে। গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে বললাম না, কিন্তু প্রথমেই যে এই যে অর্গানস গুলো সম্পর্কে বা ওইগুলো কার্টুন দেখিয়ে, ওই যে কার্টুনের মধ্যে যে জিনিসগুলো হয় নর্মাল কনভারসেশনে যখন আমরা বাচ্চাদেরকে চান করাই বা এরকম, তখনও আমরা এই বডি পার্টস গুলো সম্পর্কে বলে ওই ভয়ের পরিবেশটা যেন সৃষ্টি না হয়, এত সিরিয়াস যে বাচ্চাটা প্রথমেই ভয় পেয়ে গেল, একটা শক হয়ে গেল, কেন এরকম লাগছে এরকম হচ্ছে এই জিনিসটা, তাহলে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করবো সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু তারপরেও যদি কোনো ক্ষয়ক্ষতি হয় যে জিনিসটা, সেটা প্রথমে ওই যে বললাম কামলি তো হ্যান্ডেল করতেই হবে, তারপর এই বাচ্চাটাকে প্রথমেই ওকে বোঝাতে হবে যে তোমার সঙ্গে যাই হয়েছে তার তোমার সঙ্গে সম্পূর্ণরূপে আমরা আছি, এবং তুমি যদি কোনো একটা কষ্ট পেয়েছো তুমি, তোমার একার কষ্ট না এটা, এটা আমাদেরও কষ্ট, আমরা এমপ্যাথেটিক, তোমার সমবেদনা, আমরা ফিল করছি তোমার পেইনটা, তাহলে তুমি যা ফিল করছো যে কষ্ট হচ্ছে তুমি ওপেনলি আমাদেরকে বলবে, তোমার যদি কান্নার কাজ হয় আমি সেই কাজ হব, তোমার কান্নার সময় আমি তোমার সঙ্গী হব কান্নার, যে জিনিসটা আমরা বাচ্চাদেরকে না ট্রেনিং যে দিই স্ট্রেঞ্জারদের থেকে নিজেকে রক্ষা করবে সেটা ট্রেনিং দিই মেইনলি, তো ট্রেনিংটা এইভাবে হতে হবে, বোঝাতে হবে যে ওই যে জিনিসটা আমাদেরকেও এইভাবে ট্রেনিং করানো হয়েছে, কেউ যদি অপরিচিত কেউ খাবার দেয় চকলেট দেয় কিছু লোভ দেখায় যাবে না, এ করবে না, কিন্তু বাড়ির লোকেদের থেকে থেকে, আমার আশেপাশের লোকেদের থেকে যে আমার রিস্কটা, সেটা তো আমরা বুঝতেই পারি না। না ওই জিনিসটাও বোঝাতে হবে যে রিস্কের মধ্যে সবাই আসছে, আবার কেউ আসছে না, সেই যে ডিফারেন্সটা। তোমাকে যদি ভালোভাবে

0: কেউ অ্যাপ্রোচ করে, কোনো কিছু বলে, তুমি ভালোভাবে নেবে সে যেই হোক, আর যদি খারাপ ভাবে নেয় সে যে কেউই হোক, তোমার ঘরের, তোমার পরিবারের যে কেউ হোক, তুমি রিবেল করবে, তুমি সেইভাবে যেটা করার সেটা করবে, ইমিডিয়েটলি তুমি হেল্পের জন্য চিৎকার করবে, ডাকবে, তুমি প্রথমে নিজে নো বলবে, তাকে সরিয়ে দেবে, তারপর তুমি চিৎকার করবে, তুমি এখান থেকে ছুটে পালাবে, তারপর যে ওই সাপোর্ট সিস্টেমের কথা বললাম, তুমি তাদেরকে এসে নক করবে, তারপর ইমার্জেন্সি কিছু নাম্বার টাম্বার সেগুলো তো থাকেই
1: একদম
0: প্রথমে, তো সেই জায়গাটাকে একদম তাদের মাথার মধ্যে সচেতন করতে হবে তাদের
1: একেবারে ছোট থেকে, একদম 3-4 বছর বয়স থেকে, কিন্তু এই বিষয়গুলো একেবারে সহজ ভাবে খেলার ছলে বুঝিয়ে বলা, এভাবে একেবারে সিরিয়াসলি নয়, আপনি যেটা বললেন একেবারে দারুণ একটা বিষয়, এইভাবেই কিন্তু তাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবগত করতে হবে। আর এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, হাতে হাতে মোবাইল ফোন, ইউটিউব গেম, অনলাইন ক্লাস, তো ক্লাসের নাম করে কিন্তু একেবারে ছোট বয়স থেকে তাদের হাতে মোবাইলটা দিতেই হচ্ছে, তো সেই ক্ষেত্রে অচেনা লোকের মেসেজ বা এগুলো থেকে বাঁচার উপায় কি? সেক্ষেত্রে হয়তো গেম দেখছে বা কোনো ক্লাসই করছে, এর মধ্যে কোনো অচেনা লোকের মেসেজ ঢুকলো বা এরকমটা কিন্তু হয়েই থাকে প্রায়শই, তো সেক্ষেত্রে মানে বাচ্চাকে কিভাবে বোঝাবো বা তার বাঁচার উপায় কি?
0: সেটাই আমি বলি আর কি, যে আমাদের আগে যতটুকু সচেতন থাকতে হতো তার থেকে অনেক বেশি সচেতন এখন থাকতে হচ্ছে, সেই কারণটার জন্য, যেই কারণটাও আমাদেরকে সচেতন করছে আবার, যে এটা হচ্ছে মোবাইল, মানে মোবাইল যে আমাদের জন্য কি কি আনছে, ভালো দিক খারাপ দিক, মানে এত কিছু যে নতুন ভাবে আমাদের সব কিছু চিন্তা করতে হচ্ছে, সেই যে প্রথমেই আমাদের বাচ্চাদেরকে যেটা বোঝাতে হবে, একদম ছোট্ট বাচ্চাদের হাতে তো আর আমরা মোবাইল দিচ্ছি না, যতই আমরা বলি না কেন যে ওকে খাওয়ানোর জন্য ও গান্না শুনে খাই না, ও কার্টুন না দেখে খাই না, কিন্তু এটা যে সঠিক প্র্যাকটিস না যারা করছেন তারাও জানেন, সেখানে তো আমাকে অল্টারনেটিভ খুঁজতেই হবে, কিন্তু সে ব্যাপারে আমি যাচ্ছি না, এটা প্যারেন্টসরা আরো ভালো বুঝবেন যে কার বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, অল্টারনেটিভটা কি দিতে পারি ওকে। কিন্তু বড় বাচ্চাদের ক্ষেত্রে যারা মোবাইল অ্যাক্সেসটা যাদের আছে তাদের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, প্রথমেই তাকে বোঝাতে হবে যে মোবাইলের ওই পাশের দিকটা কিন্তু আমি জানি না, ওইটা অপরিচিত গন্ডি, ওইটা আমি কিছু জানি না, যেমন আমি এখানে বসে যদি কাউকে ফোনে বলি আমি ক্যালিফোর্নিয়াতে আছি, সে যেভাবে ভেরিফাই করতে পারবে না, সেম ভাবে তোমার মোবাইলের অপোজিট সাইডে বসে যে তোমাকে যা বলছে সেই তথ্যগুলো কতটুকু বিশ্বাস করার যোগ্য, কতটুকু বিশ্বাস করবে সেটাতেই প্রথমে প্রশ্ন। এই যে ইভেন বাচ্চাদেরকে এটাও আমরা এক্সাম্পল দিই যখন বোঝাতে যাই যে সাইবার ক্রাইম এগুলো নিয়ে, যে এই জিনিসটা এরকম হতো বাচ্চাদের হয় অনেক সময়, বাচ্চারার ক্ষেত্রে যে মা মোবাইলটা রেখে জানে গেছে মার কোনো কলিগ বা বাবার কোনো কলিগ একটা মেসেজ করেছে, বাচ্চা আনসার দিয়ে দিয়েছে, এরকম হয়, হ্যাঁ যে ও আনসার দিয়ে দিয়েছে, যে তুমি যে আনসার দিয়েছিলে ওই আঙ্কেল বা আন্টি তো বুঝতে পারেননি যে তুমি দিয়েছো, কি করে বুঝবেন, উনি তো ভেবেছেন মা দিয়েছে বা বাবা দিয়েছে, কিন্তু তোমার ক্ষেত্রে তো তাহলে সেম হবে, তুমি যদি কাউকে মেসেজ করছো তাহলে সেই যে ওখান থেকে যে ওই লোকটাই আনসার করছে এবং ওই লোকটাও যে সঠিক তুমি যেটা ভাবছো সেই, কিভাবে তুমি এনশিওর করবে, সেখানে তুমি তোমাকে একটা তো লাইন টানতেই হবে, একটা বাউন্ডারি টানতেই হবে, এবং অবশ্যই আমাকে কিছু প্রিন্সিপাল রাখতে হবে, আমি অপরিচিত লোকের সঙ্গে একেবারেই কথা বলবো না সেটাও বলছি না, আমাদের বন্ধু এইভাবে তৈরি হয়, প্রথমে অপরিচিত থাকে তারপর আস্তে আস্তে বন্ধুত্ব হয়, কিন্তু সেখানে আমাকে বাউন্ডারিটা একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, আমি কি কি অ্যাক্সেস তাকে দেব কি কি দেব না, কোন কথাগুলো আমার সঙ্গে বলা যায় কোন কথাগুলো আমার সঙ্গে বলা যায় না, এই জায়গাটা আমাকে একদম ক্লিয়ার করতে হবে, এবং কেউ যদি মনে করে যে এই বাউন্ডারির পর আমার সঙ্গে মিশবে না আমার সঙ্গে কথা বলবে, ফাইন ওইটাও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওটা তার চয়েস, ওখানেও আমি তাকে জোর করতে পারবো না যে না, হ্যাঁ যে এরকম ধরনের, না হয় অন্য বন্ধু আমি বানাবো, না হয় আমি ওর কাছ থেকে যতটুকু প্লেজার ফিলিং ও যতটুকু ভালো লাগা ভালোবাসা পেতাম তার থেকে একটু কম পাবো, কিন্তু তাও আমার চলবে, কিন্তু ওই ব্যাপারটাতে আমি অ্যাডজাস্ট করবো না, আমি কি নেব না কি করবো কি করবো না আমাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে।
1: একেবারে একেবারে দারুণ বলেছেন। এবার যদি বলি যে মানে এক বাচ্চাকে মোবাইল ফোন হাতে দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় সীমা বেঁধে দেওয়া কি জরুরি, পড়াশোনার ছলে বা যে কোনো সময় বাচ্চাদের মোবাইল ফোন আমাদের দিতেই হচ্ছে, সেক্ষেত্রে কি কিছু অ্যাপ ব্লক করে দেওয়া যেতে পারে?
0: একদম, সেই প্রাইভেসি সেটিং গুলো মা বাবার নিজে ডিসকাস করে করবে, এরকমও হতে পারে, এরকম যেন না হয়। সাধারণত দেখেছি মানে আমার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, সেটা কোনো রিসার্চ ডেটা না, যে সাধারণত ছেলেরাই মোবাইলের ব্যাপারগুলো আর একটু বেশি বোঝে, তো এমন যেন না হয় মা বললো আরে ওই অ্যাপটা নিয়ে তো আমি অনেকদিন ধরে আমি ভাবছিলাম এটাকে ব্লক করবো কিন্তু করতে পারিনি, হ্যাঁ ইস তোমাকে বললেই হতো, ততদিনে একটা লস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যেন বাবাকে যে এটা কিভাবে ব্লক করে আমাকে দেখাও তো, আমাকে শেখাও তো, আমাকে ইয়ে করে দাও যে কিভাবে করতে হয় আনওয়ান্টেড জিনিসগুলোকে ব্লক, ওই জিনিসগুলো আমাকে শিখে নিতে হবে। এমনও হতে পারে বাবা হয়তো বা জানে না, আমি কারো কোনো এক্সপার্ট থেকে শিখে নিলাম, আমার কলিগ থেকে শিখে নিলাম, কিছু ব্লক করার তো দরকার আছে। আরেকটা হচ্ছে আমাকে কনসিয়াসলি বাচ্চার সঙ্গে বন্ধু হয়ে দেখতে হবে, তুই কি দেখিস রে, দেখি দেখি কোন সাইটগুলো দেখিস, হ্যাঁ এটার মধ্যে কি আছে, কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি বাচ্চাদের গেমগুলো করোনা পিরিয়ডে যখন আমি আমার দাদার মেয়ের সঙ্গে থেকেছি অনেকটা টাইম এরকম, তখন আমি খেয়াল করেছি জিনিসগুলো, যে বাচ্চাদের যে গেমগুলো সেগুলোর মধ্যে এমন কিছু কন্টেন্ট থাকে যেগুলো ওই বয়সের জন্য সঠিক না। এবার এটা একটা জীবনের সবচেয়ে অদ্ভুত একটা জিনিস, যেমন আমি যখন

0: বাচ্চাদেরকে ম্যাচুরেশন পড়াই, আমি এই জিনিসটা বলি আমাদের আমার স্টুডেন্টদেরকে, যে একটা 6 মাসের বাচ্চা, ওকে যদি আমি বলি বাবা ওঠ ওঠ হাট হাট হাট, ও কখনোই হাঁটতে পারবে না, কিন্তু ও বাচ্চাটি যখন 18 মাস হবে ও নিজে নিজেই এক পা দুপা করে করে হাঁটতে পারবে। তফাতটা কি হলো, একই বাচ্চা, তফাতটা হলো টাইম পিরিয়ডের। তো সেম ভাবে একদম অল্প বয়সে যদি বাচ্চারা অনেক বেশি জিনিস, যেগুলো সে সময়ে তো সঠিক সময়ে জানবে বুঝবে, কিন্তু একদম অল্প বয়সে যখন তার প্রয়োজন নেই তখন না জানাটাই ভালো, তখন জানাটা তার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তো সেখানে আমাকে দেখতে হবে ও যেই গেমের যে কন্টেন্টই হোক না কেন, যে কোনো কিছু দেখছে, একটা অনলাইন গেমই খেলছে, সেটার মধ্যে এরকম ধরনের কোনো কন্টেন্ট আছে কিনা যেটা ওর এই মুহূর্তে জানা দরকার না, এটা সেটার জন্য ওই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে।
1: সেই অনলাইন গেমের মধ্যে দিয়ে যে অনেক বিপদের ঝুঁকি কিন্তু আমরা দেখেছি,
0: একদম সত্যি। এবং এই যে বিপদের ঝুঁকি আর এই যে জিনিসটা হচ্ছে যে একটা বিশাল বড় লস হয়ে যাওয়ার পর যেন আমরা খুব জেগে টেগে উঠি কিছুদিন পর্যন্ত, তারপর আবার ভুলে যাই, ওইটা তো আমাকে আগেই তৈরি করতে হবে।
1: অনেক সময় দেখা যায় যেমন স্কুল থেকে ফিরে বাচ্চা চুপচাপ হয়ে গেছে, খেতে চায় না, ভয় পাচ্ছে, এগুলো কি বিপদের সংকেত নাকি, আর কি কি লক্ষণ যদি দেখা দেয় সেক্ষেত্রে আমরা সাবধান হব?
0: একদম প্রথমে এই যে জিনিসটা, বাচ্চাকে সবসময় ওপেন কমিউনিকেশনের জন্য এনকারেজ করতে হবে। ও যখন স্কুল থেকে ফিরবে ওর সারাদিনের রুটিনটা ও আমাকে বলবে, ও কি কি কি কি করেছে, কার সঙ্গে মিশেছে, এবং সঙ্গে সঙ্গে এরকম আমি কি করব, যে এরকম না যে ও শুধু বলে যাচ্ছে আর আমি অর্ধেক শুনছি অর্ধেক শুনছি না, আমি একদম অ্যাটেন্টিভলি শুনবো, আমি সঙ্গে সঙ্গে ওকে প্রশ্নও করবো, আচ্ছা আজকে ওর সঙ্গে টিফিন খেতে গেছিস, আজকে ও আসেনি, অন্যদিন তো ও থাকে তোদের সঙ্গে, তখন ও বললো হ্যাঁ আজকে ও আসেনি, এরকম ভাবে আমি যে মনোযোগ দিয়ে শুনছি এটাই ওকে বোঝাতে হবে যে আমি শুনছি।
1: অনেক সময় আমাদের কাজের জন্য বা আমাদের ব্যস্ততার খাতিরে কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাবার চেষ্টা করি।
0: হ্যাঁ সেটাই, ওই জায়গাটাই তো যে বললাম প্রথমেই শুরু করলাম যে প্যারেন্টিং টাস্কটা খুব টাফ টাস্ক,
1: মানে সব কাজ ফেলে আমাদেরকে এটাই কিন্তু একেবারে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের ভেবে নিতে হবে, বা এটাই কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ একটা কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ।
0: আর যদি আমাদের তো পারিবারিক কাজগুলো করতে হবে, সেক্ষেত্রে আমি বলবো এরকম কাজগুলো আমি তখনের জন্য রাখবো যেগুলোতে আমার ব্রেন ওয়ার্ক দরকার হচ্ছে না, যেমন আমি তখন ওর কথাগুলো শুনতে শুনতে কাপড় ভাঁজ করতে পারি, আমি জলের বোতল বোড়াতে পারি, ভরতে পারি, তো সেই জিনিসগুলো যেখানে আমার ব্রেন ওয়ার্ক লাগবে না, কারণ ব্রেনটা আমাকে রাখতে হবে ওর কথাগুলোর দিকে। তখন যদি আমি এমন কোনো ইম্পর্টেন্ট একটা কাজ করছি, আমি করছি একটা মেইল লিখছি বা এরকম, তখন আমাকে সেটা স্টপ করে ওর কথাটা আগে শুনে সেটা কন্টিনিউ করতে হবে, ওই জায়গাটাও আমাকে বুঝতে হবে।
1: ঠিক, মানে সেই গুরুত্বটুকু কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে, একটা সন্তান জন্মের পর থেকেই কিন্তু আমাদের এই দায়িত্বটুকু আমাদের বুঝে নিতে হবে। আপনি শুরু থেকেই কিন্তু এই কথাগুলো বলছেন, একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলো। ধরুন সন্দেহ হলো কিন্তু প্রমাণ নেই, সেক্ষেত্রে কি করব, কোথায় জানাবো, বা থানা পুলিশ করলে আমার বাচ্চার নাম পরিচয় নিয়ে অনেকে ভয় পান, তো সেক্ষেত্রে কি করব?
0: ওইটাই যে বললাম যে প্রথমে এটা যেন ফলস অ্যালার্ম কিনা সেটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যে ও বুঝতে কোথাও ভুল হয়নি তো, তারপর আমি যে তোমার পাশে কে ছিল সে কিছু দেখেছে বা তুমি তার সঙ্গে কিছু শেয়ার করেছো, এবার যদি বললো যে হ্যাঁ সে ছিল কিন্তু আমি শেয়ার করিনি, তখনও আমি বাচ্চাটাকে নক করব। কারণ যখন আমি একসঙ্গে থাকি, আমি আপনি একসঙ্গে এখন আছি, এখন যদি আমাকে একটা পোকাও কামড় দেয়, অ্যাটলিস্ট আমি বললাম না, আপনি আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারবেন, তো ওই জিনিসটা ওর বাচ্চাটা আনকমফোর্টেবল ফিল করেছিল কিনা, ওর এক চেহারার মধ্যে কোনো রকমের এরকম অন্য সময় থেকে অন্য রকম এক্সপ্রেশন এসেছিল কিনা সেগুলো আমি এনশিওর করবো, আমি সবগুলো প্রথমে জানবো এই ব্যাপারগুলো। তারপর যখন আমি ওকে তো আমার বিশ্বাস করতেই হবে, যখন আমি দেখবো সত্যি সত্যি এমন ধরনের কোনো কিছু একটা ঘটনা ঘটেছে যেটা, তখন আমার অনেক হেল্পলাইন আছে, অনেক কিছু আছে, আমি প্রথমেই আমি ওই যে বললাম এক্সপার্ট কোনো সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে পারি, কোনো সোশিয়োলজিস্টের সঙ্গে কথা বলতে পারি, তারপর আমি কোনো লিগাল পার্সনের সঙ্গে কথা বলতে পারি, হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলতে পারি, তারপর এগুলোর আইনি ব্যাপারগুলো জেনে সেভাবে আমি প্রসেস করতে পারি।
1: মানে খুব তাড়াতাড়ি কিন্তু একেবারে আমরা যে থানা পুলিশে চলে যাব সেটা কিন্তু
0: নয়,
1: প্রথম কিন্তু আমাদের নিজেদেরকেই বিষয়টা খতিয়ে দেখতে হবে, আর সব সময় যদি সাবধান সাবধান করলে অনেক সময় কিন্তু বাচ্চার শৈশব নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, ওকে ভয় না দেখিয়ে কিভাবে স্ট্রং বানাবো সেই শিক্ষাটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই দিতে হবে। ঠিক, মানে এখন একটা সময় এসেছে ছেলেমেয়েদের সাথে বা আমার সন্তানের সঙ্গে কিন্তু বন্ধুত্ব সুলভ একটা আচরণ আমাদের করতে হবে ছোট থেকেই, তাকে সে যেন মানে খোলামেলা কথা বলতে পারে, তার কথাগুলো বুঝিয়ে বলার সাহস পায়, সেই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে।
0: যদি সময় পারমিট করে, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যে বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবো 100 বার, ওকে তো ফ্রি স্পেস দিতেই হবে, ও যেন আমাকে খুলে সব বলতে পারে। এই জায়গায় ওই যে বলি আমি আমি আসলে প্যারেন্টিং নিয়ে, আমার PhD ও প্যারেন্টিং নিয়ে, প্যারেন্টিং নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট এবং সেটা নিয়ে পড়াশোনা বা সবকিছু, সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে যে কি হচ্ছে না, আমরা যখন বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বসুলভ ব্যবহার করছি, বন্ধু ও আমার বন্ধু, কিন্তু সেখানেও একটা বাউন্ডারি আমাকে রাখতে হবে। আমি যখন আমার বাচ্চাকে কারোর সম্পর্কে ধরুন

0: আমার কারোর সঙ্গে একটা খারাপ আজকে আচরণ করেছে কেউ, আমার বোন আজকে আমাকে একটা এমন কটু কথা বলেছে যেটা আমার ভালো লাগেনি, আমি এসে ওকে বলছি তো যে মিমি আজকে এরকম এরকম করেছে, এরকম এই কথাটা একদম ভালো, আমি তো ভাবছি আমার বন্ধুও, আমি সব বলতে পারি ওকে, কিন্তু ওই মিমির সঙ্গে যে আমার হাজারোটা ভালো মুহূর্ত ওইটা কিন্তু আমি ওকে বলিনি, আমি খারাপটা এসে ওর সঙ্গে শেয়ার করলাম ওই সময় হয়েছে বলে। এবার ওর মাথায় এটা বসে গেল মিমি যে আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, ও কিন্তু ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছে না, কিন্তু খারাপ জিনিসটা কিন্তু ও বসে গেল তো সেই ক্ষেত্রে ও পরবর্তী সময় ওই পার্সনটাকে জাজ করা শুরু করে দেয়। তো সেই ক্ষেত্রে ব্যালেন্সটা আমাকে করতে হবে।
1: শেষ করছি আজকের মতো কথা বলা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আরো রয়েই গেল, আশা করি পরবর্তী আসরে আবার এমন কোন বিষয় নিয়ে কিন্তু আমরা আলাপচারিতায় মেতে উঠবো। একেবারে প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক ছিল এই আলোচনা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হবে। আমাদের শিশুরা ফুলের মতো, ফুলকে বাঁচিয়ে রাখতে যেমন কাঁটার বেড়া দিতে হয়, তেমনি ওদের শৈশবকে বাঁচাতে কিন্তু আমাদের সচেতনতার বেড়া দিতে হবে। এটাই কিন্তু আজকের এই আলোচনার মূল বার্তা। শ্রোতা বন্ধুরা, শেষ করছি আজকের মতো এই আলোচনা। স্টুডিওতে এতক্ষণ আলাপচারিতায় আমার সঙ্গে ছিলেন মনোবিদ ডক্টর অনামিকা রায়। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতো অঙ্গনের আসর।
0: অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, কথা হবে আগামী আসরে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।
2: অঙ্গনা এখানেই শেষ হলো। শুনলেন আলোচনা সচেতনতা ও শিশু সুরক্ষা, বললেন ডক্টর অনামিকা রায়, সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
1: INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় আর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যায়।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি সোনাসহ মোট 114টি পদক জয় করে। বর্তমান প্রযুক্তির যুগেও নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে এই প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত

0: সাহিত্য, আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
1: ক্যারিবিয়ান সাগর মে ডোমিনিকান রিপাবলিক নাম কা এক দেশ হ্যায়, वहां भारतीयों की संख्या करीब 100 है। भारतीय संस्कृति और अध्यात्म से जुड़ा एक बहुत अच्छा प्रयास वहां हो रहा है। वहां स्पेनिश बोलने वाले कुछ लोगों ने एक टीम बनाई है। इस टीम का नाम है ब्रह्म कमल डोमिनिकाना। टीम के सदस्य मिलकर वैदिक साहित्य का अध्ययन करते हैं। भारत से इतनी दूर रहकर हमारी परंपराओं को सीखने का उनका यह प्রয়াস बहुत प्रेरक है।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের মনে এই লীগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
1: আজ দেশ মে এসে যুবাওঁ কি সংখ্যা বহুত তেজি সে বড় রহি হ্যায়, জো খেল ভি রহে হ্যায় অর খিল ভি রহে হ্যায়। पहले की तुलना में अब कहीं अधिक युवा खेलों को कैरियर के रूप में अपना रहे हैं।
0: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তারা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারে গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2 লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
1: सरकार देश के करोड़ों परिवारों तक सुरक्षा का कवच पहुंचा रही है। प्रधानमंत्री सुरक्षा बीमा योजना के तहत केवल 1 साल के 20 रुपये का प्रीमियम, उस पर 2 लाख रुपये तक का दुर्घटना बीमा मिलता है।
0: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি এ প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সেই সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালে বার্তাও প্রতিফলিত হয়।
1: গণেশজি কি মূর্তিয়া বানানে কা কাম বহুত পহলে শুরু হয়ে যাতা হ্যায়। মূর্তি বানানে ওয়ালে মূর্তিয়ো কে ব্যাপার সে জুড়ে লোক अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
0: खबर सुनछेन आकाशवाणी থেকে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা

0: মুখ্যমন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য তেহরানকে দাবি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমানির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুভাষ চক্রবর্তী।

0: এতক্ষণ লোকগীতি শুনছিলেন সুভাষ চক্রবর্তীর কণ্ঠে, আকাশবাণী আগরতলা।
1: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কাবেরী মজুমদার গুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন কাবেরী মজুমদার গুপ্তর কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

কর্মসূচি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2 বেজে 34 মিনিট।

0: আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলো হার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে হিন্দি সংবাদ।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं नवीन सक्सेना। प्रधानमंत्री नरेंद्र मोदी

0: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে
1: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে
0: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডসের কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস

0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
0: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to Rs. 55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next-gen K-Series, 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
3: Get attractive offers up to Rs. 67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just Rs. 10.49 lakh.
3: And benefits up to Rs. 80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
5: চিত্রগীতি অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে গাইড ছায়াছবি থেকে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন গাইড ছায়াছবির গান, এবারের শিল্পী মোহাম্মদ রফি।

গানটি শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে। গাইড ছায়াছবির গান আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতিতে। এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে শুনলেন হাম দোনো ছায়াছবির গান। চিত্রগীতি অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন, হাম দোনো ছায়াছবি থেকে শিল্পী মোহাম্মদ রফি।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

0: তা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র সমাজের ভবিষ্যতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আর আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে বাল্যবিবাহ, স্বপ্নের অকাল সমাপ্তি। প্রযুক্তি, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের নানান উদ্যোগ সত্ত্বেও উদ্বেগজনকভাবে ত্রিপুরা রাজ্যে এখনও অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের ঘটনা ঘটেই চলেছে। অনেক ক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তে, আবার অনেক ক্ষেত্রেই কিশোরী মেয়েরা আবেগের বশে বা নানান প্রলোভনের কারণে নিজেরাই পালিয়ে গিয়েও বিয়ে করছে। এর ফলে তাদের বিভিন্নভাবে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ এক ব্যক্তিত্ব, রয়েছেন ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, এবং তিনি বর্তমানে লেম্বুছড়াস্থিত গ্রাম সেবক ট্রেনিং সেন্টারে প্রিন্সিপাল পদে রয়েছেন। এবং আজ আমাদের সঙ্গে তিনি থাকছেন বাল্যবিবাহের বিষয় নিয়ে কথা বলার জন্য। মহোদয়াকে প্রথমেই অনুষ্ঠানের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে যেহেতু আজকে আমরা বাল্যবিবাহ নিয়ে কথা বলছি, আপনার থেকে একটু ছোট্ট করে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য জানতে চাইব যে এই যে বাল্যবিবাহ আমরা ঠিক কি বুঝি, মানে আইন অনুযায়ী কত নির্ধারিত বয়সটা হওয়া উচিত?
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, বাল্যবিবাহ বলতে আমরা বুঝি সেই বিয়েকে যেখানে বর বা কনের উভয়েরই বয়স আইনত বিয়ের জন্য নির্ধারিত বয়সের নিচে থাকে। আমাদের আইন অনুযায়ী বরের বয়স 21 তার উপরে হতে হবে, আর কনের বয়স 18 বা তার উপরে হতে হবে। যদি বর বা কনের বয়স সেই নির্ধারিত বয়সের নিচে হয়, যে কোনো একজনের নিচে হলো সেটা অবৈধ, আর দুজনের হলো সেটাকে আমরা বাল্যবিবাহ বলছি। তা এই বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অভিশাপ নয়, এই বাল্যবিবাহ একটি, যেমন তুমি বললে, একটি স্বপ্নের ভাঙচুর, একটা কিশোরী মেয়ের জীবন ক্ষতবিক্ষত হয়ে যাওয়া। তাই কোনোভাবেই আমাদের এই এগিয়ে যাওয়া সমাজে আমরা বাল্যবিবাহকে গ্রহণ করতে পারবো না, এবং এটার প্রতিরোধ আমরা অবশ্যই করব।
0: একদম, আর সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় থাকছি। আচ্ছা, ত্রিপুরা রাজ্যের কথায় আসি, আপনি যেহেতু এই বিষয়গুলো একেবারে সরাসরিও দেখছেন, আমরাও দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে খবরগুলো আমাদের সামনে ভেসে আসছে, এখনো কেন ত্রিপুরা রাজ্যে এত প্রশাসনের সক্রিয়তা এবং বিভিন্ন এনজিওগুলোরও সক্রিয়তা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে বলে আপনি মনে করছেন?
1: ভীষণ আশ্চর্যের বিষয়, আমাদের ত্রিপুরা রাজ্যে এত শিক্ষিতের হার বেশি। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে একটা শিক্ষিত রাজ্য হিসেবে সবসময় আমরা গর্ব করে থাকি, কিন্তু সেখানেও মানে আশ্চর্যজনকভাবে যে পরিসংখ্যানটা আমাদের হাতে আছে, সেই বাল্যবিবাহ ত্রিপুরায় কিন্তু উদ্বেগজনক, এবং এটা 40%-এর উপরে। 15 থেকে যে 18 এই বয়সের মেয়েদের মধ্যে যে বিবাহটা হচ্ছে সেটা অনেক বেশি পার্সেন্টেজ। ভারতবর্ষে একটা দুটো স্টেটের মধ্যে ত্রিপুরা একটা উল্লেখযোগ্য নাম। কেন এরকম হচ্ছে? আমরা যখন কিছু কাজকর্ম করি, আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করা ছাড়াও আমরা যখন সামাজিক কিছু কাজের সাথে যুক্ত থাকি, তখন দেখতে পাই যে বাল্যবিবাহের কারণ হিসাবে যেগুলি প্রধান কারণ আমি দেখেছি, একটা দারিদ্রতা। মা মজুরি করে, বাবা হয়তো ঠেলা গাড়ি চালায় বা রিক্সা চালায়, ওই বাড়িতে মা বাবা ভয় পায় মেয়েকে রেখে, ওরা যে সারা দিনের জন্য চলে যাচ্ছে সেখানে ওরা ভয় পায় যে এই মেয়েটি আমি এসে নিরাপদভাবে মেয়েগুলোটাকে পাবো কি না। আমি কথা বলে দেখেছি, পরিসংখ্যান নিয়ে দিয়েছি, এটা একটা প্রধান কারণ। তাছাড়া স্কুলে যাওয়া আসা নিয়ে ওদের একটা সমস্যা থাকে, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু কিছু জায়গা, যেহেতু আমাদের পার্বত্য এলাকা বেশি, সেখানে একটা দুর্গম রাস্তাঘাট থাকে, মেয়েদেরকে স্কুলে পাঠাতে গেলেও ওরা একটা নিরাপত্তাহীনতায় ভোগে বা ওদের পাঠাতে চায় না। এই দুটো কারণ আমি প্রধানভাবে দেখেছি, নিরাপত্তাহীনতা, স্কুলে পাঠাতে চায় না দুর্গম অঞ্চলের মা বাবারা, যেভাবে যদি কোনো কারণে একটি অনাকাঙ্ক্ষিত বা যেটা আমরা চাই না এরকম একটা বাজে ঘটনা মেয়েদের সাথে হয়ে যায় বা মেয়েটা কলঙ্কিত হয়ে যায়, তাহলে ওর ভবিষ্যৎ জীবনটা বা ওকে বিয়ে দিতে পারবে না ওরা। ওইটার ভয়ে মা বাবারা খুব তাড়াতাড়ি, মানে আমরা যেটাকে বলি বয়সন্ধির আগেই, ও পরিণত হওয়ার আগেই মারা মনে করে সেটা যে একটা সুরক্ষা বলয়ে ওকে দিয়ে দিলাম, ওকে বিয়ে দিয়ে দিলাম, শ্বশুর বাড়িতে ওর আর কলঙ্ক হবে না, ওইখানে ও সুরক্ষিত থাকবে, সামাজিক অপবাদ হবে না, ওর কোনো ধরনের রেপ কেস, শারীরিক ধর্ষণ বা এই টিজিং, বুলিং এগুলি ও পাবে না, স্বামী ওকে রক্ষা করে রাখবে। মা বাবা ভালোর জন্যই করে, কিন্তু সেটার যে কুফলটা ওদের মনের মধ্যে সেইভাবে আমরা গ্রথিত করতে এখনো পারছি না, সেই অক্ষমতার কারণে বাল্যবিবাহের রেট কিন্তু

0: আকাশ মানে আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কল্যাণী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি

0: আমরা কমাতে পারছি না।
1: এর পরবর্তীতে একটু জানতে চাইবো, আপনি তো পারিবারিক দিকগুলো আমাদের সামনে তুলে ধরলেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক কিশোরীরা নিজেদের ইচ্ছে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন সময় পালিয়ে গিয়ে বা বাবা মার অমতেই তারা কিন্তু বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করছে। এই যে প্রবণতা, তার পেছনে মানসিক বা সামাজিক কি কারণগুলো রয়েছে তা যদি একটু ব্যাখ্যা করেন।
0: আজকাল প্রায়ই দেখা যাচ্ছে যে আবার নতুন করে গজে উঠেছে সেই একটা প্রভাব, যে অনেকেই পালিয়ে গিয়ে এবং স্পেশালি ফ্রেন্ডের সাথে বিয়ে, যে একটা প্রচলন আবার আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল রিলেশনশিপটা এখন প্রাধান্য পাচ্ছে। কারণ আমাদের সবার হাতে হাতে মোবাইল, আমরা খাই বা না খাই মোবাইল একটা থাকতে হবে, এবং 3-4-5 ঘন্টা মোবাইলে যদি মানুষ, মানে এই বয়সের কিশোর কিশোরীরা না থাকে, ওরা কিন্তু অস্থির হয়ে ওঠে এবং বিদ্রোহ করে, মা বাবার বিরুদ্ধাচরণ করে, এবং প্রয়োজনে ওরা মানে নানা ধরনের অপকৌশলও ওরা গ্রহণ করে। এখন এই যে ওরা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে কিশোরীদের যে বয়সটা, সেই বয়সে কিন্তু

0: 3-4-5 ঘন্টা মোবাইলে যদি মানুষ মানে এই বয়সের কিশোর কিশোরীরা না থাকে, ওরা কিন্তু অস্থির হয়ে ওঠে এবং বিদ্রোহ করে, মা বাবার বিরুদ্ধাচরণ করে এবং প্রয়োজনে ওরা মানে নানা ধরনের অপকৌশলও ওরা গ্রহণ করে। এখন এই যে ওরা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে কিশোরীদের যে বয়সটা, সেই বয়সে কিন্তু তাদের মধ্যে একটা হরমোনের পরিবর্তন দেখা যায়। সেই হরমোনের পরিবর্তনের কারণে ওরা অনেকটা কি হয়, অনেকটা আবেগপ্রবণ হয়ে থাকে, ওরা বাস্তবটাকে বুঝতে চায় না। ওরা একটা রঙিন চিত্র, বিবাহ সম্পর্কে একটা রঙিন চিত্র ওদের মাথায় থাকে যে বিয়ে, বিবাহ মানেই সুন্দর, বিবাহ মানেই সাংঘাতিক রোমান্টিক কিছু একটা। বাস্তবকে ওরা প্রাধান্য না দিয়ে, সেই আবেগকে প্রাধান্য দিয়ে অনেক সময় মরীচিকার পিছনে ছুটে গিয়ে একটা অপরিচিত অজানা ভার্চুয়াল রিলেশনশিপের কাছে আত্মসমর্পণ করে এবং ওরকে ওকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এটা একটা রিজন দেখা যাচ্ছে। আরেকটা রিজন হলো মা বাবার কঠোর শাসন, সেটাও কিন্তু এখন খুব কঠোর শাসন যদি কেউ করে এবং অনেক কিছু থেকে নিয়ন্ত্রণ করে রাখে, তাহলেও কিন্তু মানে কিশোরীরা এখন বিদ্রোহ করছে। কারণ আমাদের যে পড়াশোনা, শিক্ষার হার বা সমাজের পরিবর্তনে বাচ্চারা কিন্তু অনেক বেশি স্বাধীনচেতা হয়ে উঠেছে, এই ওরা স্বাধীনতা চায়। তো এই যে আমাদের আমাদের আগের প্রজন্ম স্বাধীনতা দেবে না, এখনকার প্রজন্ম স্বাধীনতা চাইছে, এই দুইয়ের মধ্যে যে একটা ঝগড়া বলতে পারো, দুইয়ের মধ্যে যে একটা মানে দুজনেই ছাড়বো না, না আমি তোমাকে যেতে দেবো না, আর কিশোরী বলছে আমি যাবই সিনেমা দেখতে, আর মা বলছে না তোমাকে একা যেতে দেবো না, বা প্যারেন্টস বলছে, ওই বিদ্রোহে হতে হতে ও মনে করে যে আমি তো এখানে পরাধীন, এই বাড়িতে
1: স্বাধীনতা,
0: আমার কোনো স্বাধীনতা নেই, আমি বিয়ে করে চলে যাই তাহলে আমি স্বাধীনতা পাবো, এখানে আমি সিনেমা দেখতে দেয় না, এখানে আমাকে মোবাইল চালাতে দেয় না, এখানে আমাকে রাত জেগে বন্ধুদের সাথে গল্প করতে দেয় না, আমাকে এখানে, এই যে জিনিসগুলোর কারণে ওরা সহজ পথে স্বাধীনতা পাওয়ার ইচ্ছায়, ওদের আনন্দ আবেগকে উচ্ছ্বাসকে পাওয়ার যে ইচ্ছা, সেটার ইচ্ছার কারণে ওরা একটা ভুল সিদ্ধান্ত করে বাল্যবিবাহে আবদ্ধ হয়ে যায়।
1: আর তার পরিণতিটা তারা ঠিক বিয়ের পরপরই বুঝতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। আপনার থেকে একটু এরপরই জানতে চাইব যে এই যে বাল্যবিবাহ একটি কিশোরীর অবশ্যই শারীরিক স্বাস্থ্যের উপর তো প্রভাব পড়েই, মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু তার ব্যাপক প্রভাব পড়ে, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের কাছে।
0: মানসিক স্বাস্থ্যের উপরে তো বিশাল প্রভাব পড়ে। একটা কিশোর বয়সের মেয়ের যে স্বপ্ন, ওকে যদি সেই স্বপ্ন থেকে আমরা দূরে নিয়ে যাই, ও হয়তো একটা সাময়িক ভুলের কারণে, ও একটা আবেগের কারণে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, নিয়ে ও বিয়ে করে ফেললো। বিয়ে করার পর ও আস্তে আস্তে রিয়ালাইজ করে, প্রথম যে রিয়ালাইজেশনটা ওর আসে বা যে ডিপ্রেশনটা ওর মধ্যে আসে, সেই প্রথম ডিপ্রেশন হলো যে যেই বয়সে ওর ঘোরাঘুরি করা, বেড়াতে যাওয়া, স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে গল্প করা, আনন্দ ফুর্তি করার সময়, সেখানে সে বাড়িতে বসে ওর সেই প্রতিদিন রান্না বাড়া, যদি কোনো কারণে সন্তান হয়ে যায় তার লালন পালন, সে তখন বুঝতে পারে যে তার জীবনটার মধ্যে আর সেই যে বড় বৃহত্তর যে ওর একটা পৃথিবী ছিল সেটা গুটিয়ে একটা ঘর হয়ে গেল। তখনই তার হতাশা, তখনই তার অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলি তার মধ্যে দেখা দেয়। এই কারণে ও মানসিক রুগী অনেক সময় হয়ে যায়। অল্প বয়সে যাদের বিয়ে হয় ওরা খিটখিটে হয়ে যায়, অনেক সময় ওদের মধ্যে একটা হিংস্রতা সৃষ্টি হয়। এই কারণগুলিতে ওদের মধ্যে বা ওদের মধ্যে দ্বিতীয়ত যেটা হয়, ওদের আত্মবিশ্বাসের অভাব ভীষণ হয়। ওরা তো পড়াশোনা কম করেছে, অভিজ্ঞতা কম, বিয়ের পরে যে কোনো সিদ্ধান্ত নিতে ওরা পারে না, বা পরিবারের যে লোকেরা ওদেরকে ওদের সিদ্ধান্তকে গ্রহণ করে না, তুমি কি জানো, তোমার তো বয়সে কি, প্রথম বলবে বয়সে কি, এরপর বলবে তোমার শিক্ষা কি আছে, তোমার অভিজ্ঞতা কি আছে, তুমি পৃথিবী কতটা দেখেছ। আস্তে আস্তে ওকে বলতে বলতে ওর মধ্যে জীবনও আর কোনো দিন আত্মবিশ্বাস আর আসে না, ও সারা জীবনই নিরাপত্তাহীনতায় প্লাস হীনমন্যতায় ভোগে, একদম হীনমন্যতায় ভোগে। কোনোদিনই নিজের পায়ে দাঁড়ানো, নিজের যে একটা স্বপ্নের পৃথিবী থাকে ওইটাকে আরো কোনোদিন ধরতে পারে না। তাই বাল্যবিবাহ শুধু ওর জন্য একটা মানে পড়াশোনা হলো না, একটা সার্টিফিকেট পেলো না, এরকম ব্যাপার না, ওর আত্মবিশ্বাস শেষ, ওর নিরাপত্তা শেষ, ওর যে সসম্মানে বাঁচার অধিকার শেষ, ওর যে অর্থনৈতিক সচ্ছলতা বা সক্ষমতা এটা ওর কোনোদিনও পাবে না। কারণ আজকের দিনে তোমার পড়াশোনা করেই মানুষ চাকরি বাকরি পাওয়ার জন্য প্রচুর স্ট্রাগল, আর যে পড়াশোনা না করে 9-10 বিয়ে করে ফেলছে, ওর জন্য তো আর কোনোদিনই সেই কেরিয়ার আর ওর হবে না, সারা জীবনই ও ডিপেন্ডেন্ট হয়ে থাকবে এবং ওর মতবাদকে সবসময় উপেক্ষিত রাখা হবে।
1: আর আপনি বলছিলেন যে এই যে অল্প বয়সে মাতৃত্বের সেই কথাটায় যদি আমরা আসি, যে অল্প বয়সে মাতৃত্বটা একটা মেয়ের জন্য যতটা ঝুঁকি, সে যে পরবর্তী প্রজন্মকে আনছে তার জন্য কিন্তু সেটা সুখদায়ক
0: না,
1: সেটা যদি একটু ব্যাখ্যা করে।
0: আমরা যে একটা পরিষ্কার

0: পরিসংখ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখতে পাই যে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীরা যদি গর্ভধারণ করে সেখানে প্রসবজনিত জটিলতাতে মৃত্যুর হার অনেক বেশি, যেটা একটা পরিপক্ক মেয়ের ক্ষেত্রে বা 20 থেকে 25 যে বিবাহের বয়সটা আমাদের নির্ধারিত সেখানে একটা মেয়েকে বিয়ে দিলে তার অনেকটা কম, 15 থেকে 19 অনেক বেশি, এটা প্রায় মানে 30% 40% বেশি বলা যায়। তো আমরা কোনোভাবেই এই ঝুঁকি নিতে পারি না। আমি জেনে শুনে আমার মেয়েটির প্রাণের ঝুঁকি আছে, সেখানে কোনো মা বাবার উচিত নয় যে ওকে বাল্যবিবাহ দেওয়া বা কোনো কারণে ওকে সেদিকে ঠেলে দেওয়া। তাছাড়া আমরা দেখতে পাই যে একটি মেয়ের যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাহলে সন্তান আসার প্রবাহ মানে যে চান্স এটা বেশি থাকে, কারণ ওর মধ্যে পরিপক্কতা কম থাকে, সেই জন্য বিয়ের পরপরই ওর মধ্যে একটা প্রেগনেন্সি এসে পড়ে। সেই প্রেগনেন্সির পরে যে প্রসবকালীন যে ওর একটা বেদনা, একটা কিশোরীর কিন্তু প্রচুর সেই বেদনা ভোগ করতে হয়, তাতে তার মধ্যে কি হয় সে এটাকে এত লেবারের যে লেবার বলে যে মা যখন একটা মা মাতৃত্ব যে লেবার পেইন, এটা কিশোরীদের মধ্যে প্রচণ্ড বেশি হয়, সেই সেই লেবার পেইনটাও বিয়ার করতে পারে না, আনবিয়ারেবল পেইন হয়। সেই পেইন হওয়ার পথে মা এবং শিশু দুজনের জন্য এটা মৃত্যুর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়, এত ব্যথা বেদনা থাকে যে হয় নিজে মরে যেতে পারে নাহলে বাচ্চাটা মরে যেতে পারে। তাছাড়াও আমরা ফিস্টুলা বলে একটি প্রবলেম ওর দেখা দেয়, প্রচণ্ড প্রলং লেবার পেইনের কারণে ওর যে প্রজনন যে আমাদের পার্টগুলো থাকে সেগুলির মধ্যে একটা ফিস্টুলার মতো সৃষ্টি হয়, যেটা পরবর্তী সময়ে ওর মানে এটাকে বলে মানে হঠাৎ হঠাৎ বাথরুম পাওয়া, বাথরুমকে রেগুলেট না করতে পারা, একটা সামাজিক লজ্জার কারণ, সারা জীবন ওর মধ্যে একটা লজ্জার কারণের সৃষ্টি করে। তাছাড়া একটা কিশোরী যখন ও নিজের খুব পুষ্টির দরকার বড় হওয়ার জন্য, ও তো বড় হচ্ছে, বড় হয়নি তখনও, ও তো নিজেই ছোট, ওর প্রচণ্ড পুষ্টির দরকার, ওর আয়রন দরকার, ওর ভিটামিন দরকার, ওর ক্যালসিয়াম দরকার, ওর বড় হওয়ার জন্য, ওর পার্টগুলি তখনও বড় হয়ে ওঠেনি। ওই অবস্থায় যদি ওকে আমি বিয়ে দিয়ে দিই এবং ওর যদি মাতৃত্ব এসে পড়ে তাহলে কি হচ্ছে, ও নিজেই ওর পুষ্টির দরকার, ও সেই পুষ্টি পাচ্ছে না, উপরন্তু ওর মধ্যে আরেকটি সন্তান আসছে, ওরও পুষ্টির দরকার, ডাবল পুষ্টি আমরা দিতে পারি না বা আমরা বুঝিও না সেটা, মা বাবা শ্বশুর শাশুড়ি যে ওর যে ডাবল খাওয়া দরকার, ওকে যে বেশি করে এগুলি দেওয়া দরকার হয় না, তাতে কি হয় সেই কিশোরী মা অতি সত্তর ও অপুষ্টিতে ভোগে, রক্তাল্পতায় ভোগে, ক্যালসিয়ামের অভাব হয়ে যায় ওর শরীরে, ওর হাড় ক্ষয় হতে শুরু করে এবং অল্প বয়সেই ও বার্ধক্য ওর শরীরে চলে আসে, মানে ওর জীবনটা শেষ হয়ে যায় ওইখানে আমরা। এবং ও যে বাচ্চা জন্ম দেয় সেই বাচ্চাও কিন্তু প্রিমেচিওর বাচ্চা হয়, লো ওয়েট হয়, সেটাও কিন্তু শক্তিশালী এবং সবল শিশু সন্তান কিন্তু ও মানে জন্ম দিতে পারে না, কারণ ও নিজেই তো পরিপক্ক না, ও কী করে দেবে। এই অনেকগুলো কারণে আমরা দেখেছি এবং নানা ধরনের প্রজনন মানে ভীষণ নানা ধরনের পেলভিক ডিজিজও ওর মধ্যে দেখা দেয়, ওই প্রজনন যে ওর যে অঙ্গগুলি আছে সেগুলিও ওর র্যাপচার হয়ে যায়, নানা ধরনের রোগে শোকে ও সারা জীবন ভোগে। এই কারণে আমাদের কোনোভাবেই ভাবা উচিত না যে একটি বাল্যবিবাহ শুধু একটা সার্টিফিকেট বা ওর শিক্ষার সাথে ডিসকানেকশন হওয়া, ওর শারীরিক পক্কতাতে ডিসকানেক্ট হওয়া, ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া, মানে একটি জীবনের আমরা বলতে পারি দি এন্ড বাল্যবিবাহ।
1: আর তার জন্য সার্বিকভাবে প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো অভিভাবকদের মধ্যে সচেতনতা, তারপরই বিদ্যালয় এবং শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটা ভালো দায়িত্ব নেওয়া। তো অনুষ্ঠানের আর খুব একটা বেশি সময় আমাদের হাতে নেই, আপনার থেকে একটু জানতে চাইব এই যে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কী ধরনের উদ্যোগ নিতে পারি।
0: স্কুলে স্কুলে এখন আমরা দেখতে পাচ্ছি যে পিটিএ মানে প্যারেন্টস টিচার একটা কমিটি গঠন করা হচ্ছে, তো সেই প্যারেন্টস টিচার কমিটিতে সবসময় অভিভাবকদের ডাকা হয়, যেই স্কুলের স্টুডেন্টরা আসছে না। আমি এখন লক্ষ্য করি আমার অনেক বন্ধুবান্ধবরা স্কুলের টিচার বা হেডমাস্টার, ওরা বলে যে আমাদের কাজ এখন অনেক বেড়ে গেছে, সরকার ওদের অনেক কাজ দিয়েছে। কী কাজ? পড়াশোনার সাথে সাথে ওদেরকে বলা হচ্ছে যে কোন স্টুডেন্টরা আসছে না, 8-9-10 থেকেই পুরো মাত্রায় নজরদারি করছে ওরা, যেই বাচ্চাটা বা যেই কিশোরী আসছে না ওরা ওদের বাড়ি থেকে খবর নিচ্ছে যে ও কেন আসছে না, যে ওকে ড্রপ আউট হয়ে গেল, কী কারণে ড্রপ আউট হয়ে গেল, সবার মনে মধ্যে একটা সন্দেহ কাজ করছে যে নিশ্চয়ই ওর বিয়ের কথা চলছে। টিচার গিয়ে ওই বাড়িতে গিয়ে ওর মা বাবাকে বোঝাচ্ছে

0: যে বাল্য বিবাহের কী কী কুফল, শারীরিক কুফল, মানসিক কুফল, ওর শিক্ষা জগৎ, ওর জীবন কেরিয়ার, ওর আর কোনোদিন কেরিয়ার হবে না, অর্থনৈতিক স্বাধীনতা পাবে না। এবং এখন এটা আমরা সবাই বুঝতে পারছি যে মেয়েরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, আগের দিন আর নেই, ওরাও কিন্তু মা বাবার একটা বিরাট বড় ছাতা, মা বাবার জন্য ওরাও কিন্তু দাঁড়াচ্ছে, এবং মা বাবাকে ওরা দেখে রাখা এবং পরিবারের শ্রীবৃদ্ধিতে একটা মেয়ের কেরিয়ার, উচ্চশিক্ষা এবং ওর অর্থনৈতিক স্বাধীনতার বিশেষ প্রয়োজন। সেটা মা বাবাকে যখন এখন বোঝাচ্ছে, আগে মা বাবাকেরা মনে করতো যে মেয়েরে পড়ায় কী হবে, ও তো বিয়ে করে চলে যাবে, ওইখানে গিয়ে তো আমরা টাকা পয়সা আমরা পাবো না, ওকে আমরা পড়িয়ে খরচা করলাম, একটা বেসিক যে মানসিকতা মা বাবাদের ছিল যে আমি প্রচুর পয়সা খরিয়ে খরচা করে আমার মেয়েকে উচ্চশিক্ষা দিলাম, কিন্তু যখন ও রোজগার শুরু করবে তখন ও বিয়ে হয়ে যাবে। তো সবার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমার মেয়ের টাকা পয়সা তো আমি পাবো না, ছেলেটারটা পাবো, এই জন্য ছেলেরারে পড়ায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মেয়েদেরকে টুয়েলভের পরে বলে ঠিক আছে এমনি একটা বিয়ে পাশ করে ফেলো, রান্নাবান্না শেখো, এই করো সেই করো। এই যে এখন এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এটা চেঞ্জ হচ্ছে কিন্তু শহর অঞ্চলে, আমাদের ত্রিপুরা রাজ্যে গ্রাম অঞ্চলে বা প্রান্তিক অঞ্চলে কিন্তু বাল্য বিবাহের হার এখনো অধিক, কারণ সেই অভিভাবকদের মানসিকতা আমরা পরিবর্তন করতে পারছি না, বা সেই সুযোগ সুবিধা গ্রামের মেয়েদেরকে আমরা দিতে পারছি না। যখন আমরা গ্রামের মেয়েদেরকে অর্থনৈতিক স্বাবলম্বন দিতে পারবো, তখন মা বাবাও কিন্তু মেয়েদেরকে অত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইবে না। আমার যেটা রুট কজ মনে হলো যে মেয়েদেরকে পড়িয়ে উচ্চশিক্ষা দিয়ে শুধু আমাদের ক্ষতি, আর্থিক বোঝা বেশি হয়, আমাদের কোনো লাভ নেই আখের, তাহলে আমি কেন পড়াবো? আমি মাধ্যমিক পাশ করিয়ে ফ্রি ফ্রি ফ্রি যেগুলি করিয়ে ওকে বিয়ে দিয়ে দিই, শেষ। তা আমরা এই জন্যই বলি যে অর্থনৈতিকভাবে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সমস্ত অভিভাবকদের বুঝতে হবে, আমরা সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এনজিওর তরফ থেকে উঠান সভা, টিচারদের স্কুলে অভিভাবকদের মিটিং করে ওদেরকে সচেতন করে তুলতে হবে, যাতে জোরপূর্বক কোনো মেয়েকে বাল্য বিবাহে না দেওয়া হয়। তথাপি যদি কেউ দেয়, আমাদের সবার দায়িত্ব প্রশাসনকে জানানো এবং সেই বিয়েকে ভেঙে দেওয়া, প্রতিরোধ করে তোলা, আইনি সাহায্য নিয়ে প্রতিরোধ, যে ওই বাড়ির মেয়ে বিয়ে হচ্ছে আমার কি না, আমারও ক্ষতি, আমাকে বুঝতে হবে যে আমারও কিন্তু ক্ষতি, ওই মেয়েটার জন্য আমাকে লড়াই করতে হবে। সুতরাং প্রত্যেক মা বাবা, শুধু তার মা বাবা না, অন্য মা বাবা যারা সচেতন, ওদেরকেও কিন্তু অবশ্যই বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রগণী ভূমিকা নিতে হবে, প্রয়োজনে আইনের সহায়তা নিতে হবে, প্রশাসনের সহায়তা নিতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে। 999 একটা নাম্বার আছে, যদি আপনার বাড়ির আশেপাশে, আপনার গ্রামে কোথাও বাল্য বিবাহ হয়, আপনি খবর পান, জানাবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন।
1: আর এই শুভ চিন্তা, শুভ বার্তা নিয়েই সময় বলছে আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। এবং আজকের এই আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে বাল্যবিবাহ শুধুমাত্র একটি পারিবারিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক সমস্যা যা একটি মেয়ের শৈশব, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বপ্নকে গভীরভাবে প্রভাবিত করে। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টা হওয়া দরকার সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধি করা। এবং আজকের আমাদের সার্বিক আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, ডেপুটি ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। মহোদয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আজ সঙ্গ দেওয়ার জন্য। আমাদের আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে এখানে বিদায় নিতে হবে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: কল্যাণী অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে রাজ্যে ড্রাগস থেকে এইডস সংক্রমণ বাড়ছে, এই প্রসঙ্গে ডাক্তার কনক চৌধুরীর সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00

ককবরক অনুষ্ঠান রাত 8টায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। রাত 9টায় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী মুকুল রায়। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10টায় অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 55%। গত 24 ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে রাজ্যের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডসের প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
2: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
2: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
2: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
2: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
1: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালাবাটি ব্যবহার করলে,
2: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
2: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয়, স্নানঘর ব্যবহার করলে,
2: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
3: দিদি, চাকরি পেয়ে গেছি।
4: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
3: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
4: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
3: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
4: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
3: কিন্তু দিদি,
4: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
3: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
5: আরবিআই এই কথা বলে,
6: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগস থেকেও এইডস সংক্রমণ বাড়ছে। মাদকাসক্তি শুধু ব্যক্তির শারীরিক এবং মানসিক ক্ষতিই করে না, এর মাধ্যমে এইচআইভি এইডসের মতো মারাত্মক সংক্রমণের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে একই সূঁচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে এইচআইভি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কনক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এজিএমসি, আগরতলা। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ড্রাগস বা মাদকাসক্তির সঙ্গে এইচআইভি এইডসের কী সম্পর্ক রয়েছে?
1: শুরু থেকে যদি আমরা বলি তাহলে নার্কো ট্রাফিকিং যে শব্দটা ব্যবহৃত হয় আজকাল খুব বেশি, সেটা হচ্ছে যে বর্ডার ক্রস করানো ড্রাগের আদান প্রদান। এবং এই ড্রাগের আদান প্রদান করার সময় আমরা অস্ত্রের আদান প্রদানও করে তারা, এবং তাদের একটা রুট থাকে। যেমন ধরুন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের জন্য আমরা জানি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে, ওদিকে লাওস, ভিয়েতনাম, বার্মা, তাদেরকে মিলে তো তারা মণিপুর দিয়ে প্রবেশ করে। আমাদের বাংলাদেশের পাশে যেহেতু আমরা চতুর্দিকে ঘিরে আছি, আমাদের ওইদিকেও এটার প্রভাব রয়েছে। ঠিক তেমনিভাবে আপনি মধ্যপ্রাচ্যের অঞ্চলে রেড ক্রিসেন্ট থাকে, ওখানে আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো মিলে একটা রেড ক্রিসেন্ট তৈরি করে। এইরকমভাবে এটা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, যাতে টাকা পয়সার তাদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে, সাধারণ মানুষকে চাপে রাখে। এবং এর সঙ্গে সঙ্গে এর হাতে ধরে যেটা আপনি বললেন যে শিরাপথে মাদকের ব্যবহার, শিরাপথে মাদকের ব্যবহার ভীষণভাবে ছড়ায়। এবং তাদের মধ্যে একটা আরেকটা জিনিস তৈরি করা হয়, বলা হয় যে তোমরা একে অন্যের কাছ থেকে রক্ত নিয়ে মানে নেওয়ার সময় যখন তোমরা পুশ করবে, তখন সম্পর্ক আরও সুন্দর হবে, ভালো হবে যখন আমরা একই সুই ব্যবহার করব। এই ধরনের মিথ ব্যবহার করা হয় ড্রাগ যারা ব্যবহার করেন তাদের মধ্যে। তাদের মধ্যে অনেকেই থাকেন স্কুল ড্রপ আউট, অনেকেই থাকেন হতাশাগ্রস্ত, অনেকে থাকেন মানসিকভাবে অসুস্থ, অনেকে থাকেন অসহায়, অনেকে থাকেন অপরাধী। তাদের মধ্যে তখন তারা গোল হয়ে বসে একই সিরিঞ্জ দিয়ে শুধু ড্রাগ নিচ্ছে তা না, খানিকটা রক্ত একজন আরেকজনকে ছড়িয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব বোধের প্রভাবটা বাড়বে। তো এই ভয়ঙ্কর ব্যাপারগুলো ড্রাগের ক্ষেত্রে ঘটছে যেটা আপনি বললেন, এবং সেই জায়গা থেকে আমাদের মধ্যে রোগ আরও বেশি ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে যে অন্য কোনো রুট নেই, বাবা মা জানেন না, সন্তান দেখা গেল এইচআইভি পজিটিভ, বা এমন ধরনের কথা আমরা শুনেছি বাড়িতে মানে ইনসুলিন সিরিঞ্জ আছে, কারণ বাড়ির একজন মা হোক বাবা হোক যাই হোক অভিভাবকের ইনসুলিনের মাধ্যমে মানে সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন নিতে হয়, ওনার ডায়াবেটিস আছে বলে। সন্তান এসে সে স্কুল বা কলেজে পড়ে, সে এসে দেখলো যে এই সিরিঞ্জ তো আজকাল দোকান থেকে পাওয়া মুশকিল, কারণ এর মধ্যে কিছু পাবন্ধি আছে, যেহেতু এটার ব্যবহার হয় ড্রাগ ইঞ্জেকশন করার জন্য, শিরাপথে ড্রাগ নেওয়ার জন্য। তখন উনি ওই ছেলে কি করলো, সে তার অভিভাবকের অজান্তে তার সেই সিরিঞ্জ ব্যবহার করা শুরু করলো, এবং পরবর্তীতে এই সিরিঞ্জ তাদেরকে না জানিয়েই সে ওই জায়গায় রেখে দিল। পরবর্তীতে তার অভিভাবক যখন নিজের ইনসুলিন নিচ্ছে, তখন সে ওই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই সন্তানের কাছ থেকে সেই অভিভাবকের মধ্যে ছড়িয়ে পড়ল এইচআইভি। তো এটা জাস্ট একটা উদাহরণ। আমরা যেহেতু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে থাকি, আমাদের কাছে খুব অল্প বয়সী ছেলে মেয়েরা আসছে যারা হেপাটাইটিস বি পজিটিভ, সি পজিটিভ, সেই সঙ্গে এইচআইভি পজিটিভ। কারণ মনে রাখতে হবে এই ট্রিপল ভাইরাস হেপাটাইটিস বি, সি, এইচআইভি, তারা একই পথে চলাচল করে। তাদের ছোঁয়াচে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোঁয়াচের, আপনি এর আগেও শুনেছেন যে ম্যাডাম সমর্পিতা বলছিলেন যে বিভিন্নভাবে এটা ছড়ায়, আমরা জানি অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় এটা, ওই

0: শিরাপথে মাদকের মাধ্যমে ছড়ায়। এটা মায়ের যদি হয় তাহলে সন্তানের জন্মের সময় তার মধ্যে ছড়াবে, বা যে রক্ত সঠিকভাবে স্ক্রিন হয়নি সেটা যদি যায়, বা কোনো অশোধিত যে কোনো রক্তের ব্যাপারে এটা ছড়াতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা আতঙ্কিত, কারণ আমাদের কাছে যেসব তথ্য আসছে তাতে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের কম বয়সী শিশুরা, ছেলেরা, 9 বছরের বাচ্চা পর্যন্ত এইচআইভিতে আক্রান্তর পথে যাচ্ছে শিরাপথে ড্রাগ ব্যবহারের মাধ্যমে। এবং আরও বড় ব্যাপার, এটা মোটেই আর এমন নয় যে ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে বেশি বা বাঙালি সম্প্রদায়ের মধ্যে, এটা সবার মধ্যে এখন আছে। এবং আমরা সেই মানে বোকার রাজ্যে এখন চিন্তা করলে হবে না যে মানে যে আমি ভালো আছি, অন্য কে কী করলো তাতে আমার কিছু যায় আসে না। আমাদের ওই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমি সেই যে ইনসুলিনের সিরিঞ্জের উদাহরণটা দিলাম, তো এটা তো বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা,
1: একদমই
0: আপনার কোনো প্রিপারেশনই নেই। মানে আপনি যখন হঠাৎ করে ব্যাপারটা জানবেন যে আপনার সন্তান, একমাত্র সন্তান, যে ইঞ্জিনিয়ারিং কলেজে বা মেডিকেল কলেজে পড়ছে, যে পরবর্তীতে দেখা গেল বিয়ের পরে জানা গেল যে সেও এইচআইভি পজিটিভ, এবং তার থেকে তার স্ত্রীর মধ্যে এইচআইভি পজিটিভ হচ্ছে, তো এখানে এখন আর আমাদের সেই মানে যে ভয়, যে দ্বিধা, যে স্টিগমা নিয়ে আমরা এইচআইভির সঙ্গে ছিলাম এতদিন ধরে, তার থেকে বেরিয়ে আসার অনেক অনেক সময় হয়ে গেছে। এখন এখন এখন আমরা কথা বলছি, এখন এইডস কন্ট্রোল সোসাইটি অনেক বেশি বিভিন্ন ধরনের কাজে কর্মে জড়িয়ে আছেন। আমরা এখন আজকের দিনে এই যে আপনার সঙ্গে আমরা আকাশবাণী আগরতলা থেকে যে বার্তা দিচ্ছি, সেই বার্তালাপের মুখ্য বিষয় হচ্ছে সমাজের মধ্যে সেই দ্বিধা দ্বন্দ্ব লজ্জা যাতে কেটে যায়। এটা একটা রোগ, এটা আমাদের মাধ্যমেই ছড়ায় এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই গাফিলতিতে ছড়াচ্ছে। এবং কারো যদি এই রোগ হয়, সে একজন রোগী, তাকে যাতে আমরা অভিশপ্ত না ভাবি, তাকে যাতে আমরা অপরাধী না ভাবি, সে চিকিৎসা নিতে গেলে তাকে যাতে আমরা দূর দূর করে না দেই, এবং তার সম্পূর্ণ অধিকার এবং রাইটসগুলোকে বজায় রেখে যাতে তাকে সাহায্য করা হয়।
1: একটা ব্যাপার যেটা লক্ষ্য করছি, আমরা নিজেরাও কাজ করেছি এই এইচআইভি এইডস সচেতনতায়, সেই 2000 সাল থেকে শুরু করে 2005-06 আমরা এই আকাশবাণী আগরতলা থেকে আমাদের ট্রেনিংয়ের জন্য শিলং পাঠানো হয়েছিল। আমরা ওখানে ট্রেনিং করে এসে বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছি, তখন প্রচুর মানে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করতাম। তারপর যেটা দেখা গেল যে 2010-12 তারপর আস্তে আস্তে কিন্তু এগুলো একটু কমে এসেছিলো, আমাদের মনে হয়েছিল যে এটা হয়তো অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। ইদানিংকালে আবার এই এইচআইভি এইডস আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাপারটা আপনি কী বলবেন?
0: ব্যাপার হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো দিনে দিনে বিভিন্নভাবে বাড়তেই থাকে। খুব একে কমিয়ে ফেলা বা ম্যাজিকের মাধ্যমে বা কোনো জাদুর মাধ্যমে কমানো সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে আমরা যা দেখি সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, মানে বড় একটা হিমবাহের আমি যেই জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গার আসলে আমি অল্পই দেখতে পাচ্ছি, তার নিচে অনেক জায়গা রয়ে গেছে। সে তো যার ফলে ওই জিনিসটার মধ্যে দাঁড়িয়ে আর বর্তমান অবস্থায় আপনি সারা পৃথিবীতে দেখুন যে একটা সবসময় অস্থিরতার ভাব চলছে। আমরা জেনারেশন জেড যাদেরকে বলছি বা নেক্সট জেনারেশন যাদেরকে বলছি, তারা ততটা বেশি সমাজের ব্যাপারে আসলে কতটুক চিন্তাভাবনা করছে এই ব্যাপারে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হচ্ছি, কারণ তারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমাদের বর্তমান জেনারেশনরা দেখতে পাচ্ছে যে দম্পতির মধ্যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব এবং হোম ভায়োলেন্স বা ডোমেস্টিক ভায়োলেন্স দেখতে পাচ্ছে, ডিভোর্স দেখতে পাচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের হতাশা কাজ করে, তাদের মধ্যে যে প্রাপ্তিটা তারা চাইছে সেটা যদি না পায় তারা সহজেই হতাশ হয়ে যাচ্ছে, খেলাধুলা কমে গেছে নিজেদের মধ্যে, যুবকদের মধ্যে, তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন ড্রপ আউট হোক বা পড়াশোনা করছে তারা হোক, কারণ এটা বিভিন্ন শ্রেণীর, আপনি শুধু বলতে পারবেন না যে গরিব ঘরে এটা হচ্ছে, আপনি শুধু বলতে পারবেন না শুধু প্রান্তিক অঞ্চলে এটা হচ্ছে। আপনি যদি যে চার্টগুলো যদি একবার চোখ বোলান, আপনি দেখবেন যে যেমন আছে ধলাইয়ে আমাদের বর্তমান মানে আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ এস্টিমেশন করেন বা হিসাব করেন এইচআইভির, আপনি ধলাইয়ে পাবেন প্রায় 1985 জন, সেখানে আমরা কিন্তু ওয়েস্ট ডিস্ট্রিক্টে পাচ্ছি 3716 জন। সুতরাং শিক্ষা বা দূরে থাকা বা গ্রামে থাকা কোনোটাই কিন্তু আমাদেরকে
1: এগুলো মানে শনাক্ত হয়ে গেছে,
0: শনাক্ত হয়ে গেছে,
1: আর শনাক্ত হয়নি এমন তো
0: আরও অনেক আছে,

0: ওই জিনিসটার ব্যাপারেই তো আমাদের যে স্বাস্থ্য দপ্তর বা আমাদের যে শিক্ষা দপ্তর, তাদের মাথা ব্যথার মূল কারণও মানে এইসব জায়গাগুলোতে। আমাদের এইডস কন্ট্রোল সোসাইটি যে কাজগুলো করছে এবং তাদের জন্য যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলার, ডিটেক্টর, তারপর তার ফলো আপ করা, পিপল লিভিং উইথ এইচআইভি তাদের সঙ্গে সঙ্গে থাকা, তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে সাপোর্ট দেওয়া, ওষুধটা বজায় রাখা। কারণ আপনি জানেন যে এইচআইভি ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু এটা লাইফ লং ট্রিটমেন্ট, এর ভ্যাকসিনেশন নেই, যার ফলে আমরা যে এআরটি তাদেরকে খাওয়াবো, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, সেই থেরাপি যদি উনি খান তাহলে উনি ওনার মানে বাড়িতে ঘরে ওনার স্ত্রীর সঙ্গে গ্রহণযোগ্য। দেখা যাচ্ছে যে এই ওষুধ খেলে ওনার শুধু লংজিভিটি বাড়ছে বা আয়ু বাড়ছে তা নয়, উনি সুস্থ সবল আর 5-10 জন লোকের মতো একইভাবে সমাজের মধ্যে থাকতে পারছেন। সেই ক্ষেত্রে ওনার পক্ষে ওনার স্ত্রীর সঙ্গে সহবাস থেকে শুরু করে সব কিছুতেই দেখা যাচ্ছে যে রোগ ছড়ানোর মতো কন্ডিশন ওনার মধ্যে থাকছে না। ভাইরাসের পরিমাণ এত পরিমাণ কমে যাবে এই এইডসের আন্ডারে, সে আর আরেকজনের মধ্যে এই রোগকে ছড়াচ্ছে না। যদিও আমরা বারবারই বলবো যে এইসব ক্ষেত্রে কন্ট্রাসেপটিভস ব্যবহার করার কথা সবসময় বলা হয়, কিন্তু যে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এইচআইভি হওয়ার পর যদি ওষুধটা সে সঠিকভাবে খায়, সেক্ষেত্রে এইচআইভি থেকে এইডসের দিকে, মানে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, সেই সিন্ড্রোমের দিকে আমরা এগিয়ে যাই না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা সবাইকে পৌঁছে দেওয়া যে এইচআইভি কারো যদি থাকে, তার পাশে বসাতে, তার সঙ্গে কথা বলাতে, তাকে জড়িয়ে ধরাতে, তার সঙ্গে কিছু খাবার খাওয়াতে, তাকে হাতে হ্যান্ডশেক করাতে, তার সঙ্গে স্নান করাতে, রোগ ছড়ায় না। ঠিক তেমনিভাবে আমাদেরকে জানতে হবে যে এইচআইভির জন্য ট্রিটমেন্ট পৃথিবীতে রয়েছে, আমাদের এইডস কন্ট্রোল সোসাইটি স্বাস্থ্য দপ্তরে রয়েছে, তাকে খাওয়ানোর জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, তারা যাতে এগিয়ে আসে এবং যাতে ওষুধ খায়, যাতে তার জীবন সুন্দর হয়, যাতে তার জীবন স্বাভাবিক হয়। আমাদের অনেক পেশেন্ট আছে।
1: আপনি লাইফ লং মেডিসিনের কথা বলছিলেন, দেখুন আজকাল তো যাদের ডায়াবেটিক রয়েছে তাদেরও লাইফ লং ওষুধ মানে খেতেই হচ্ছে, কারণ এছাড়া আরও অনেক রোগ রয়েছে যেগুলোতে সারা জীবনই প্রেশার একটা ব্যাপার রয়েছে, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানটায় ওষুধ খাওয়া তো তেমন কোনো ব্যাপারই না, ব্যাপার নেই। হ্যাঁ, যাদের আক্রান্ত হয়েছেন যারা, তারা তো অবশ্যই ওষুধ নিতে পারেন, প্রতিনিয়ত ওষুধ নিতে পারেন, সেক্ষেত্রে ওরা সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, তাই তো?
0: একদম।
1: আমি যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে এটা কি এখন আবার হঠাৎ করে এই হারে বাড়ছে,
0: যেটা ওটাই
1: আবার প্রচারে চলে এসছে, মধ্যে কিন্তু একটু হলেও থেমেছিল প্রচারটা। হ্যাঁ, আমরা যেটা ভাবছিলাম যে মানুষ হয়তো অনেক সচেতন হয়ে গেছেন, মানুষ জানেন এখন কীভাবে ছড়ায়, কীভাবে ছড়ায় না, মশা মাছির মাধ্যমে এগুলো ছড়ায় না, মানুষ জানেন। হ্যাঁ, বা অন্য যে সমস্ত একই থালায় খাবার খেলে হয় না, আগে এগুলো প্রচার করতে হতো। হ্যাঁ, যে একই থালায় খাবার খেলে হয় না, একই গামছায় ব্যবহার করলে হয় না, এগুলো আগে প্রচার করতে হতো, এবং প্রচার করে করে কিন্তু অনেকটাই আমরা এগিয়েছিলাম বলে মনে হয়। তো হঠাৎ করে এখন এই বারবারন্তের কারণটা কি?
0: আমরা এটাই একটা জিনিসই দেখবো যে দেখুন, দিনে দিনে আমাদের আশেপাশের মাঠ কমে যাচ্ছে, আমাদের খেলাধুলা কমে যাচ্ছে, আমাদের অনেক বেশি ফোকাস থাকে সন্তানের উপর, আমরা প্রেশার বেশি দিচ্ছি। আমার একটা সন্তান আছে, তাকে আমার ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, বা আমার মনের মধ্যে যা আছে তাকে তা বানাতে হবে, এই প্রেশার থেকে ডিপ্রেশনও তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের এখন কম্পিটিশন বেড়ে গেছে, মানুষের সংখ্যা বেশি, তো মানুষ যার যার জীবনের মধ্যে যার যার মতো করে বেঁচে থাকতে চাইছে। তো সেই দিকে দেখা যাচ্ছে যে সিগারেট, মদ্যপান, এগুলোর সঙ্গে সঙ্গে পাশে আসছে ড্রাগ, মাদক। এর উৎপত্তি কলম্বিয়াতেই হোক, মেক্সিকোতেই হোক, কি গোল্ডেন ট্রায়াঙ্গেলেই হোক, কি গোল্ডেন ক্রিসেন্টেই হোক, তাতে কিছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে এর উৎপত্তির জন্য খুব কম খরচ লাগে, একটা বর্ডার পেরোনো মাত্র তার দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ দাম বাড়তে থাকে, এবং যে জিনিসটা তৈরি হচ্ছে বার্মাতে সেই জিনিসটা যখন পৌঁছে যাবে আমেরিকার ডালাসে, এটার দাম যে পরিমাণে বাড়বে পৃথিবীতে কোনো ইকোনমি তাকে ওইভাবে নিরূপণ করতে পারে না। সুতরাং ওই রকম একটা পজিশনে দাঁড়িয়ে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, একে আটকাতে গেলে আপনার যে সামাজিক মূল্যবোধ দরকার, যে ইনভলভমেন্ট দরকার, ক্লাবের এগিয়ে আসা দরকার, স্কুল কর্তৃপক্ষের এগিয়ে আসা দরকার, অভিভাবকদের এগিয়ে আসা দরকার। আমি শুধু ভাবছি যে আমার সন্তান পড়ছে, ওর মেন্টাল স্যাটিসফ্যাকশন কিসে হচ্ছে, ও কিসে সুখ পায়, কিসে শান্তি পায়, ও হঠাৎ

0: করে পাল্টে গেছে, এসব আমি দেখছি কি না, ও আজকাল বেশি একা একা থাকে, এসব আমি জানার চেষ্টা করছি কি না, আমি ওকে কখনো জিজ্ঞেস করেছি কি না, আসলে তুমি কি হতে চাও, তুমি কিসে শান্তি পাও, তোমার কিসে ভালো লাগে, এগুলো আমরা জিজ্ঞেস করছি না। অতিরিক্ত প্রেশার, সে ড্রপ আউট হচ্ছে, অতিরিক্ত প্রেশারে সে বন্ধু চেঞ্জ করছে, অতিরিক্ত প্রেশারে তাকে কেউ বলছে এটা একটা টান দিয়ে দেখ কত ভালো লাগছে, এটা একবার নিয়ে দেখ কত ভালো লাগছে, সে এভাবে ট্র্যাপড হয়ে যাচ্ছে এবং এটা থেকে বেরিয়ে আসা ভীষণ কষ্টকর।
1: আর একবার এই টান দেয়া বা নেওয়ার যে কথাটা বললেন, একবার নিলে পরে সেটা থেকে কিন্তু
0: বিপজ্জনক। আপনি যদি ট্যাবলেট বা অন্যান্য জিনিস এক দুইবার খাওয়ার পরেও আপনি দেখবেন যে হয়তো বা ফিরিয়ে আনা যাবে ডি এডিকশন করে, মানে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করা যাবে, কিন্তু একবার যদি আপনি ইনজেকশন, হেরোইন বা ওই ধরনের কিছু নিয়ে নেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কাম আউট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে খুব কঠিন। সুতরাং এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আমাদের সামাজিক দায়বদ্ধতা অনেক বাড়ানো দরকার। আপনি যদি শুধু সরকারের দিকে ঠেলে দেন, আপনি যদি শুধু এইডস কন্ট্রোল সোসাইটির দিকে ঠেলে দেন, স্বাস্থ্য দপ্তরের দিকে ঠেলে দেন, ব্যাপারটা সামলানো যাবে না। তো বাড়িতে আগুন লাগলো, এই প্রথম ইনসুলিনের গল্পটা আমি বলেছি এই কারণে, ইনসুলিন সিরিঞ্জ, বাড়িতে আগুন লাগলো, পাশের বাড়িতে আগুন লাগলো, আপনার কাছেও তার তাপ আসবে, আসতে বাধ্য
1: নিশ্চয়ই,
0: কারণ আপনি খুব মানে আমরা বলছি আজকাল যে আপনি বিয়ের সময় ঠিকুজি বিভিন্ন ব্যাপার আমরা দেখি, মাঙ্গলিক কিনা দেখি, এটা দেখি ওটা দেখি, কিন্তু আমরা কিন্তু দেখি না যে ও এইচআইভি পজিটিভ না নেগেটিভ, আমরা কিন্তু জিজ্ঞেস করি না হ্যাপাটাইটিস বি সির জন্য আপনার কাছে পরীক্ষা, লেটেস্ট পরীক্ষার রিপোর্ট আছে কি না, এটা জিজ্ঞেস করতে হবে। ইট ইজ দ্য টাইম নাও, আপনি বিয়ের সময় পুরোহিতকে দিয়ে কি চেক করাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো দেখছেন কিনা, কারণ আপনার এই 22 বছরের মেয়েটা যার কাছে যাচ্ছে সে হ্যাপাটাইটিস বি পজিটিভ হলে আপনার হ্যাপাটাইটিস বি পজিটিভ হতে হয়তো বা 6 মাস, এবং আপনার ঘরে যে নাতনি নাতিন এরা আসতে যাচ্ছে তারা যে হ্যাপাটাইটিস বি সি বা এইচআইভি পজিটিভ হয়ে জন্মাবে না, আপনি তার কিন্তু কোনো এই ব্যাপারে মানে সিওরিটি দিতে
1: পারবেন না,
0: তো বলতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা এখানে খুব জরুরি। আমরা ওই যে মানে বালুর মধ্যে উট পাখির মতো যদি আমি মুখ গুজে বসে থাকি আর ভাবি যে ঝড় আসলে পরে আমাকে পাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচআইভির সঙ্গে পারবেন না।
1: সেটাই যেটা বলতে যাব সেটা হচ্ছে, তাহলে এই ঘটনাটা একেবারেই বাস্তব যে ড্রাগ থেকে এইডস বাড়ছে,
0: ভীষণভাবে বাড়ছে। স্কুলে আমাদের আরও বেশি নজরদারি বাড়ানো উচিত, শিশুদের সঙ্গে বেশি সময় দেওয়া উচিত। আমরা স্কুলের মধ্যে শুধু অঙ্ক বিজ্ঞান আর অন্যান্য জিনিস করে তো লাভ নেই, যখন আমার বেসিকে প্রবলেম রয়ে গেছে, আমার আমার আমার বেসিক জিনিসের নিয়ে যাতে আমাদের মধ্যে কথাবার্তা হয়, আমরা যাতে স্কুলের মধ্যে আলোচনা বাড়াই, আমরা যাতে একজন আরেকজনের কাছে এই যে বার্তালাপ আপনারা এই আকাশবাণী আগরতলা থেকে দিচ্ছেন এর মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এটা মানুষের কানে পৌঁছায় যে এই এই রোগটা এবং তার ব্যাপারে সচেতনতাটা শুধু নিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, মানে আমরা পজিটিভলি ইতিবাচকভাবে যাতে এগিয়ে যাই, যাহলে যাতে স্কুলের মাস্টার মশাই যাতে সঠিকভাবে বলেন যে এই রোগটা কী, যাতে ক্লাস মনিটর এটার ব্যাপারে কথা বলে, যাতে বন্ধু বান্ধবীর সঙ্গে এই ব্যাপারে ফ্রিলি কথা বলে, যাতে আমরা কন্ট্রাসেপটিভস এবং অন্যান্য জিনিসের ব্যাপারে ফ্রিলি কথা বলি, যাতে আমরা নিজেদেরকে জানি, যাতে আমার কমবয়সী মেয়ে আমার কমবয়সী ছেলে জানে যে হোয়াট শুড বি ডান, কী করা উচিত কী করা উচিত নয়, ডুজ অ্যান্ড ডোন্টস এটা যাতে আমরা জানি। এবং বলতে হবে বারবার যে মাদককে না করুন, মানে উই হ্যাভ টু টেল, মানে আমাদের বলতে লাগবে নিজের থেকে যে জাস্ট সে নো টু ড্রাগস, এর উপরে কোনো কথা হতে পারে না যে একবার দুবার আধাবার, হ্যাঁ কিছু হবে না, এরকম কোনো সিচুয়েশনে আমরা যাতে না যাই।
1: হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা থেকেই সেটা দেখেছি, যে বলছিল একজন আমাকে যে আরেকজনকে বলছিল ভাই একবার নিয়ে দেখি কেমন লাগে, তখন বলল যে ভাই তুই বিশ্বাস কর যদি একবার তুই এটা ট্রাই করিস জীবনে বেরোতে পারবি না।
0: ঠিক, একদম সঠিক।
1: এবং দেখেছি 2-3 বছর রিহ্যাব সেন্টারে রেখে নিয়ে এসছে, পরদিন থেকে আবার শুরু করে দিয়েছে।
0: না, এটা আপনার, এটা আপনার মাথার মধ্যে যে নিউরো ট্রান্সমিটার্স থাকে, মাথার মধ্যে যে ওয়্যারিং থাকে, আমাদের প্রত্যেকে আমরা যেমন ফ্যানের ভেতরে ওয়্যারিং দেখতে পাই, এরকম ঠিক একই রকম ওয়্যারিং আমাদের ব্রেইনে আছে। তো এর মধ্যে ড্রাগগুলো কী করে, এগুলো খুব সহজভাবে তৈরি হয়, কিন্তু যেমন কোকো গাছের পাতা কেরোসিনে ভিজিয়ে রস বের করে খুব সহজ প্রসেসে কোকেন তৈরি হয়। সেই কোকেন এক একটা দেখতে পনিরের এই যে টুকরো টুকরোর মতো দেখতে, আমরা পনির যেরকমভাবে টুকরো টুকরো দেখতে পাই এরকমভাবে বানানো হয়। জঙ্গলের মধ্যে বসে বসে ওরা এটাকে বানায়, প্রসেস করে, পরবর্তীতে

0: এই ভয়ঙ্কর জিনিসটাকে আরো অনেক ডাইলুটেড করে ওরা লক্ষ লক্ষ হাজার হাজার লোকের মধ্যে দিয়ে দেয়। আমাদের বুঝতে হবে শুধু টাকা পয়সা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো না। যদি পারতাম তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কলম্বিয়া আর মেক্সিকোর মধ্যে এত বড় বড় দেয়াল তোলার চেষ্টা করতো না আমেরিকান সরকার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার সবচেয়ে বড় খদ্দের হচ্ছে সে, ড্রাগের ব্যাপারে সে কেন পারে না তাহলে তাদেরকে বন্ধ করতে? আমি যদি শুধু পুলিশ দিয়ে মনে করি এটা করব, আমি যদি শুধু মনে করি যে ডি এডিকশনের মধ্যে লেগে থাকা কিছু ক্লাব দিয়ে আমরা এটা করব, এটা কিচ্ছু হবে না এরকমভাবে। এটার জন্য আমার আপনার সবার গণজাগরণ দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার, দিস ইজ মানে উই হ্যাভ টু স্টপ ইট। নতুবা আপনি দেখুন এইচআইভিতে আমাদের এই নর্থ ইস্টের মধ্যেই একটা স্টেটের মধ্যে কিন্তু মানে একটা স্টেট আছে, আপনি মিজোরামের নাম যদি নেন আপনি দেখবেন যে ওরা এগিয়ে আছে এটার মধ্যে। ওরা কিন্তু এমনিতে শিক্ষিত, রাস্তাঘাটের বিভিন্ন আপনি দেখবেন যে চলাচলের রাস্তাঘাটে তারা খুব মেনটেন করে চলে, বিভিন্ন জিনিসে তাদের মধ্যে একটা দায়বদ্ধতা দেখা যায়, কিন্তু আপনি দেখবেন এই রোগ তারা সামলাতে পারছে না। তার মানে হচ্ছে গিয়ে যে সংসারগতভাবে পারিবারিকভাবে যদি বন্ধন ঠিক না থাকে, যদি একজন আরেকজনকে আমরা না জানি, মেয়ে যদি না বোঝে যে আমার বাবা আমাকে বড় করে তুলছে, আমি 22-23 বছরে আমি বাবার সন্তান হিসেবে এমন কিছু করব না যেটা আমার পরিবার বা আমার জন্য ক্ষতিকারক বা আমার সংসারের মধ্যে একটা বদনামও আসে বা আমার নিজের জীবনের জন্য ক্ষতিকারক, সেটা যদি মেয়ে বা ছেলে না বোঝে তাহলে আপনি এটাকে বেঁধে আর নিয়ম দিয়ে ঠিক করতে পারবেন না। তাহলে আমেরিকার গভর্নমেন্ট ঠিক করে ফেলতে পারতো
1: সেটাই,
0: কারণ ওরা যুদ্ধ ঘোষণা করেছিল মেক্সিকোর বিরুদ্ধে। রোনাল্ড রেগানের সময় তারা যুদ্ধ ঘোষণা করেছে কলম্বিয়ার ভিতরে, তারা কিছুদিন আগে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে এর জন্য একটা মানে বাহানা বানিয়েছে ড্রাগ, কিন্তু আসলে তো মানে তারা পারেনি কিছু করতে। তার মানেটা কি? আমরা এত বছর ধরে ভারতের যে আমাদের যে ইতিহাস আছে, যে পারিবারিক গঠনের ইতিহাস আছে, বন্ধনের ইতিহাস আছে, সেই জিনিসটাকে আমাদের আরও স্কুলিংটাকে আমাদের যে গুরুকুলের মতো যে একটা ব্যাপার ছিল সেটাকে আরও জোরালো করা দরকার, নতুবা আমরা ব্যর্থ হব।
1: একদমই, একটা সময় তো আমাদের নর্থ ইস্টের মধ্যে আপনার বিশেষ করে মেঘালয় মণিপুর খুব বেশি ছিল, এখন কি ওদেরকে
0: তারা অনেকটা কমে এসেছে? কারণ আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম রিমসে, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, 1998 কথা বলছি, খুব ব্রমব্রমা ছিল তখন ড্রাগের।
1: হ্যাঁ সেটাই,
0: হ্যাঁ সিরিঞ্জ এক্সচেঞ্জের বিভিন্ন প্রসিডিওর ছিল, যে সিরিঞ্জ দেয়া হতো তাদেরকে যে ইউ প্লিজ মানে তোমরা যেটা ব্যবহার করো আমাদেরকে দিয়ে দেবে, আমরা ডিসকার্ড করে ফেলবো, তোমাদেরকে আমরা নতুন সিরিঞ্জ দিচ্ছি। কেন? কারণ সে আমি যদি গিয়ে বলি যে তুমি সিরিঞ্জ ওনার সঙ্গে ইউজ করো না, তা একজনের সঙ্গে আরেকজন শেয়ার করো না, ওই কথা শুনবে না, সে তার মতো চলবে, তো তাদেরকে সাহায্য করা, এইসব জিনিসগুলো তখন আমরা ওখানে গিয়ে নতুন নতুন দেখতে পাই। তখন আমরা ভয় পেতাম বাইরে যেতে, নিজের থেকেই ভয় পেতাম, তখন আমাদের মধ্যে একটা ভয় ছিল কে কখন কি সিরিঞ্জ দিয়ে খোঁচা দিবে, এরকম সব ভয় ছিল ছাত্র অবস্থায় আমাদের মণিপুরে।
1: ঘটনা ঘটতো
0: এরকম, তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মেঘালয়, তার পরবর্তীতে মেঘালয় তখন ছিল না, তখন কম ছিল, আমরা যখন পাশ করে বেরিয়ে আসছি 2005-7-8 তখন ওখানে আবার রাইজ হওয়া শুরু হয়। আমরা 10-11-তে গিয়ে দেখি বেশ বেড়ে গেছে মেঘালয়, অথচ মেঘালয় তখন একসময় বলতো যেরকমটা আপনি বলেছিলেন যে আমাদের এখানে তো সব ঠিকই আছে, তারাও এরকম ভাবতো ঠিকই আছে, কিন্তু এটা অনেকটা ককরোচের মতো, মানে কি তেলাপোকা কি করবে, অন্ধকারের মধ্যে আসবে, আপনি লাইট জ্বালিয়ে রাখেন তেলাপোকা আসবে না। হ্যাঁ, আলোর দিকে যায় কারা, মানুষ যায় বা আপনার গাছ যায়, ফটোট্রপিজম মানে আলো যেদিকে সেদিকে যাবে, কিন্তু এই ধরনের কিছু জিনিস আছে যারা অন্ধকারের দিকে যায়। সুতরাং এইসব ক্ষেত্রে কি দেখা যায়, এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে যদি আমরা জনসচেতনতা না করতে পারি সঠিকভাবে এবং মানুষের ইনভলভমেন্ট যদি না হয়, শুধু সচেতনতা দিয়ে হবে না, কারণ আপনি বলেছেন যে অ্যাওয়ারনেসের একটা মাত্রা হয়ে গেছে সমাজে, মানুষ এখন অনেক কিছু জানে, সে যদি সত্যি সত্যি কিছু জানতে চায় সে তার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল বা অন্যান্য মোবাইলের মধ্যে একটু জানকারি নিতে চাইলেই নিতে পারে, যে এইডস কীভাবে ছড়ায়, আমার কী কী করা উচিত নয়, এগুলো জানা কোনো ব্যাপারই না,
1: কোনো ব্যাপার
0: এখন সবাই এটা জানে, আপনারা নিয়মিত বলছেন, বিভিন্ন ধরনের বিলবোর্ডের মধ্যে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন, দপ্তর থেকে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কিন্তু ওই নেশার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এটা পারিবারিক কাঠামো শক্তিশালী না হলে, আমরা বারবার এই কথা এটা এই জন্য বলছি, বিভিন্ন লেখায় আমরা দিচ্ছি যে সবাই এগিয়ে না আসলে, একটা বড় অংশের মানুষ যদি এগিয়ে না আসে কঠিন ব্যাপার।
1: এখন তাহলে এইডস থেকে বাঁচতে গেলে ড্রাগস থেকে বাঁচতে হবে।
0: একদম একদম,
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই অনুষ্ঠান আমরা শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর কনক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ।

ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি। এই অনুষ্ঠান আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রথমে শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

সারিকা হামজা তো নন আকাশবাণী আগরতলা তাবুক সেজাগ চিনি তিনি সারিক জরানি কগবর গাওয়াই পান্দা পুইলানো খেনার জাগানে থুমনুক থুমনুক টঙ্গ চামড়ি অম্পা তেও চামড়ি অম্পানো সিনে এঙ্কা গালে দেববর্মা

0: आं बो मुसो सेने थांग पुरो कक हुतो हुतो खनाई ता मने नहाई नै बा आ काग नोगरा छनि मसो बारे कोनासी समते खाइबा हाय बचुक बोला या फांग आचुक जा क्लक देखाइबा गला तै खेप जा आं खाइ बंग नोग उल्टा ओसु सेमा फाइजिबो
1: दु कब नङाम ति नुंग नाय खने गुडा बने
0: खने गुबले
1: बा ओ केयरफुल सिमिनो साजालाय तं हुमले
0: ओ
1: तामो खनामानि बुरिनि बुफासे किसा साजाक थायनि खनाबले
0: দোয়া কবই তো জান জাতিয়া নগরাইনে খাই বাহাইছা
1: আং বাগিনি সিমেন তিয়া নংসে বাহা বুনি সিমি সুঙ
0: আং বাহাইও তা বুরিনা বাং হামজাং টঙ
1: কবই
0: তে হামজাইয়া ক নি থানা দিন
2: দার দার নরা তো
3: সব সন্তরেন বা
2: ইয়াং দারা
3: ও ফাইদি আসু ফাইদি তা
2: কে অর নুকান আসু গন বাসি নকরি যা
3: নগন বলা গাতিও থাঙ্গনা
2: কে বাসি ফেগের তুম
3: তাও তো তিয়ারম খেসা
2: মানে তো বেবাং তিয়ারেন কা উ খুতরো সিমি কাছা ওয়াবাই সুগিয়া
3: ইয়াংলে খা সাবা তো সিও বড় বা সাবা সাবন সাবা খা
2: সামা তো দানুগরা বিদা কসম তুম তো থাকা কে কা লোকাই সাজা গিয়া কো বন্ধ
3: থাকি তো লরে আসে সাইতা খাইদানি হাই সে কামি গাইছা
2: বাসি ফেয়া কুদে দরা বেং থাকা রিঙ্গা দে
3: বেং থাকা সি তো এই নং ফরা ফাইকে
4: জেসে
2: দাতি খা নরক ফাইদি আরক ফাইসা মূসা খাইছো গিয়া
4: দ তাই তাম খাইনা চাকি কাকা কাকি তাংনা জরা তাঙ্গি দিকই চানা জরা চা দি হঞ্জা কান সাজা কান কক রক তা ফিরক দিকই তাই তাম খলাইনা সা
2: আমানি ও নফু কাম ন
4: চানা জরা চা দি তাংনা জরা তাঙ্গি এং ন করাল অসাই খাম অং হনি ইং ও তাংনা তৈনা সময় কিরি যা
2: নক বাই কাকাই মা থাক দি নাই পাসি পাসি হাকে আং থাসি নে দাতি
4: হাকে মাই রক চাই থানি কে ফুংনি
2: চালিয়া আনি খুতরু আবাই বারা ওয়াইট লাং
4: মই গো সংলি আমি সারি ন মুই সি দং ছিও মো সি দং কিসা খলাই রে মানি
2: চলিয়া বসে আং খাঙ্গা
4: দ হাকে
2: দরা বাই খনা দাতি ফেলে
3: দ হে তাই তা হাইছা নে মাই চাই থেন হো সালা এং হেবা
2: থাঙ্গা গে জারা দো
3: দ
2: তামু কাজ পন ফাই দিয়কু আনি আমা বাবু বকুরে
3: তামো ভাইবে গোটা সন্ত্রে
2: ভাইবে
3: আসলে হবা
0: তারা ভাবে কে সন্ত্রে
4: হিমদে
3: দলি দিও।

0: দাবা বরণ বলা একে আং নখলাসে মা ফারগে নাই কলেছি নকি সাথে তুমি খান নং নাই ও বরে ফাসান দি গাই বলি
1: তাম বর ব্যাং থাম কে হন বৃচে
2: তাম হন
1: দ পিরু কের পগ্রে তা মকাং সো গ্রনা
2: হিন্দি

0: হানি বাবু তোমা
1: তোরে
0: বাবু তিনি লে তাম খাইনানি
2: তামুছি খাইনানি হনি সিংনা গাইবা আ ছুক ছাম কবম তংছে তামুছি খাইনানি হ ও হারম না লে কানে না জাই তিনি পানি না গনে জঙ্গু থাপানি মেরং সঙ্গর সে অসাই সংজাও আর সে মা থাংরনা অবুরজে
3: তামো
2: দ পাদিবা তিয়ারখে নখর মাইয়া খুনু
3: নং ব কাসি টাং না মাইয়া শেং লাবাই পাইকে পাইকে হিম দে
2: পাদে
0: বলং ও লামা বলং তো বাইমা ব আয়া মো বাড়ি খানাবলে থাম্প লামা হাম তাই কলক দিন কিসা এহেকে চা খাম কলক দিবা আং হাজার ওয়ানসো তো না আনি ওয়ানসো

0: বড় কক মামাতলা মনাই রেগলা খামু। ও ও সামিলে ও সামপিলি কং মামাতলা লগি সং নাইগলা খামু। ও ও নাইবাই বই খুনে চামিলি সাইমান ফাইখেব টুকুনা নখলা ফারনা দুমা সগ্রেনা তাই দাম খাইনা সা মান যাকাই থাকছি ওন
1: বরক
2: বেশি পের নাইয়া যা বেশি হামথাই আংচে নাইলিয়া ব
0: সাপসাপলে ম নগসে তুই মারে গিয়ে নাবলে তুই আখাইব তাম জানি হঞ্জাক
2: নগ
0: তুই এমন তুই টংসি

0: হামটা তাড়াতাড়ি কবল কমলা কোন কোন তো হয় মাছিনানি হে ঐ মা সংগ্রত মা নিং সাই মানছে নাই নাগের না তো তাবো ব্যাং নে তুই ব্যাং কচাপ
1: ও মা তাসিং তুই বরক নুগ্রুমানি মো বা মসু সিসনাম শিব কাবলে মো বা চিনি বকরা রকনি তমুংটা মো খে আনু নাই খেতা মনো তলাঙে হাঙ্গাইব হঞ্জাক নাই তলাঙে নিয় মা থাঙ্গনাই ম কত মাকে সুনাম রাখাবলে বরক মাসা মাসা মো মা লরু সিবাই হিলিক মানি বা হিলিক মানি মুখ বাবু
0: আংটাবাই যতন যতন
1: বাবু ও কাক ও
2: নগনো
1: কাছে পান্ডা তঙ্গ কাকা কামিনি বড় নিসে রিঙিটু বাইদি ফু বাবু সাবো চালাই মূ পান্ডা কে ফেবাই আংরা কাং লাই রখলিত লো
0: ফাইবে কে
3: অ নুগ্রাই
1: হাডিবা মই হানজানি ফো খরং খনাকা

그렇게 너 누군 가다니 흔히 와석만이 매매박노 또 야세 거속 그랑시와.

0: আসুক জরা খাবাইকা সুমিতা দেবরমানী খরং বাইরে সাবজাক রচাবমুং রক আকাশবাণী আগরতলা বিনি আগুলনো পাইকা তিনি সারিক তিনি সারিক জরানী ককবরক আবই পান্দা হামবাই যতন
1: ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হলো। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলস

0: সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armeni and the people of Seychelles for honoring me with the guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় অর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরী কি হ্যাঁ এসে 40 বিমান ভারত মে হি বনায়ে যা রহে ইসে এমএসএমই ওর এরোস্পেস সেক্টর কো নই শক্তি মিল রহি হ্যায় আজ সমুদ্র সে লেকর আকাশ তক হামারা ভারত অধিক সুরক্ষিত ওর আত্মনির্ভর বন রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কুছ সময় কে লিয়ে সোনা খরিদনে সে বচে, লোগো সে কাহা থা কি বিদেশ মে ছুটিয়া মানানে সে বচে, লোগো সে কার পুলিং কো ভি বড়াওয়া দেনে কি আপিল কি থি, কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে অর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা, মেরি আপিল কা উনহোনে না সিরফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি ভি বড়ি চর্চা হুই, ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রহা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয়কে রুট ব্রিজ রাস্তাওয়ালা রুট নেই জড়োওয়ালা রুট, ইন রুট ব্রিজো কি কাহানি বহুত রোচক হ্যায়। এ ব্রিজ কুছ দিনো ইয়া কুছ বর্ষো মে নেই বনতে, ইনহে তৈয়ার হোনে মে কই দশক লগতে হ্যায়। রবর কে পেড়ো কি জড়ো কো ধীরে ধীরে দিশা দি জাতি হ্যায়।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সী, 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে,

0: যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্ক বার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নোভেল আকিতেন, ব্রিটানি, সত্রভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকলকর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকলকর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাই ডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এবিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হল, এরপরেই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা। মুই তো নারক দি লিগি লাগাই তং মং চামং তে চাশমাই তং মানে বিশিং তৈ সাগ এইচ আই বি সলই মানো
2: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং যাকে হাসতে নিজে সা শাখাম নগ থাঙ্গই আইসিটিসি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি।

আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি নি ককতমা ভূভাগ্রহ গঙ্খা, মন কি বাত নি ফিল সারা থামছি বা বেড়ে ম মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী, তিনি হা কত নি লুকরব নি ফাইসিং কক নারখা, হা কত নি কুবনি আমচাই বাই বাক্সা বসং সুচিরুমা সামং বুতাং নরগৈ হাস্তে হব, তিনি সিমি চ্যাংখা পালস পলিও সুচিরুমা তাং বুতাং, হায়ুং কাপ ফুটবল নি গ্রুপ বেরেম নি থুমুং পাইমানি উল, তিনি সিমি ন চ্যাঙ্গান নক আউট এবার রাউন্ড অফ 32 নি থুমুং। তাবুক কক তোমা সক্রবই মন কি বাত নি ফিল সারা থামছি বা বেরেম মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী, তিনি হা কত নিলু গুরক নি ফাইসিং কক নারখা, কক নারথানি মন্ত্রী বক্রক সাক চুক যাক ভারত প্রতিরক্ষা বীর খুং লাইসুমুং সদানী নাইমুথাং টঙ্কর খাতিমুং যুগা ভারত নি হুকুমু তাই জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরগ নি মানজাকমুং নি জুদা জুদা বাবাই রোগ নি কক খরচাখা বসাকা মন কি বাতো হা কত নি কবাংমা চাষারুমুং নি কক সাজাখা ও চাষারুমুং রগ

0: কটননি নাইমুথাং তাই সাক চুকজাক তাং বুতাং বাই কৃংজাক সালথাং এশিয়ানি চবানি তংমুংনি কক খুচাওই মন্ত্রীবক্রক সাকা হা কটননি লুকুরক ন সাল কিসানি বাকই রাংচাক পায়াওই টংনানি বাকই কয়জাকমানে হা কটননি যত লুকুরকনি ফাইসিং হামবাইয়াফারই ব সাকা বিনি অ কবক মুংনরগুই লুকুরক ব্যাবাক ফাইসিং তৈ চুবা থানি বুসকাঙ্গুই ফাইকা
1: দেশ কে হর নাগরিক কা আভারী হুঁ কি মেরি অপিল কা উন্হোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায় মুঝে কাই পরিবারোনে সন্দেশ ভেজকর আপনে অনুভব সাজা কিয়ে কিতনে হি পরিবারোনে তয় কিয়া হ্যায় কি ঘর কে বিবাহ মে ইস বার সোনা নহি খরিদেঙ্গে জরুরত পড়ি তো পুরানে সোনে কো রিসাইকল করকে নয়ে গহনে বনা লেঙ্গে কিতনে হি লোগোনে সোশ্যাল মিডিয়া পর ইয়ে ভি লিখা হ্যায় কি কেসে উন্হোনে ইস বার বিদেশ যাত্রা কো টাল দিয়া হ্যায়
0: মন্ত্রীবক্রক তাই বসাকা জুন তালো হা কতর বীরখুং লাইসুমত দিখল কাইসা কতর সামুং চাসারি মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত সনামজাক C295 বীরখুং পুইলা বীরসারি উই মানখা তাই আমতই খুং ব্রুইচি বীরখুং ভারত সনামজাকুই তঙ অব MSME তাই নখায়ুং কাসুমত দিখল কতাল লামা ফুনুখা সামুং মানথগ্রুমা সেব বাংরেখা তাই সাক চুকজাক ভারতনি সুমাইন তাইব রাগরেখা ব সাকা ভারতনি হুকুমু তাবুক হায়ুংনি জুদা জুদা জাগাব সারুই তঙ হায়ুং গনাঙ্গই লুকুরক ভারতনি রিজাবমুং তাই কতার ওয়ানসুক মুংন কারিউই তঙ তাই ইয়াসাগুই তঙ মন্ত্রীবক্রক সাকা হাফাং লুকুরগ্ন বিশাও রাং খক নুইচি প্রিমিয়াম রিউই এক্সিডেন্টাল ইন্সুরেন্স খক নুইচি রা সাই মাননানি সেব সামুই রেখা মন্ত্রীবক্রক সাকা ওয়া তুইনি তুই খাতিউই মানারগনাই ক্যাচ দ্য রেইন তাংবুতাং মংসা থাকুই তৈয়াতই স্রাই স্রাই খাইনা নাংনাই
1: জল সঞ্চয় তো করনা হি করনা হ্যায় বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায় ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে
0: হাস্তে ভাই ইন্দ্রসনা রেড্ডি নালু তিনি খুমলুংনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রুংনগ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদীনি মন কি বাত পান্দা খনাকা পান্দানি উল হাস্তে ভা রুংনগনি পুরিনে রক ভাই কক্সাকা তাই মন্ত্রীবক্রকনি কক খনাবই আরনি বরক তামো তামো ইয়াসাখা আব সংখা আবনি উল হাস্তে ভা মোহনপুর রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুরি উইনাখ্যা তাই জুদা জুদা সাক চুকজাক বদল রকনি আদং রক ভাই করলাম সালাইকা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও তিনি মন্ত্রীবক্রকনি মনকে বাদ পান্ডা খনালেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরায় আকো সং কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বিকশিত ভারত নুই সাই ব্রিটিশনি চাষারুই তিসাথানি কামিরগ্নি সামুনি কক্ষ চাকা তিনি দিল্লিকে তালো যুগালে যাক বসং কামি হামক্রাই ককলম পান্ডব ককনারক থানি বসাকা কামিনী হামক্রাই দরনান বাগৈ তাই কামিনি সামুং তাংনাই রগ্নি আজিমুং মুথাংনান বাগৈ হাসে রগ্নি রাং চুবাচু ন খবুই রাং সার আসাই বাচি সাই রুজাকনিব গোবাং বগজাখা হা কতনি কুবুনি আমচাইবাই বাক্সা বসং সুচিরুমা সামুং বুতাং রগুই হাসতে হব তিনি সিমি চেঙ্খা পালস পোলিও সুচিরুমা তাং বুতাং চারাই রগ্নি পোলিও গ্রুই থিনাং সেনা মৈতিসানান বাগৈ ও সামুং বুতাং যুগালে জাগুই তঙ সালথাং জেলানি সালথাং ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও হাসতে বেরেমনি মেইল চেঙ্খা ও সামুং বুতাংনি বিসিংতৈ হাসতে ও উমর বিশিক বাজারা চারাই রগ্ন পালস পোলিওনি ডোজ খান্ডনানি ইয়াপ্রি রমজাখা হায়ুং কাপ ফুটবলনি গ্রুপ বেরেমনি থুমুং পাইমানি উল তিনি সিমিন চেঙ্গান নক আউট এবার রাউন্ড অফ 32 নি থুমুং যতই কাই থামচি নই হাকতর রাউন্ড অফ 32 ও থাইন পুইলা ম্যাচ ও থাইন দক্ষিণ আফ্রিকা বাই কানাডা লস এঞ্জেলস স্টেডিয়াম ভারতনি জরানো রগই তিনি হরনি দামচেনই তামই সতী থামচি ও ম্যাচ অঙ্গানম বয়ারখকনি সেগাংবরিয়া কক্তম সাজাখা বুসকাং দামনুই চিব্রুই দলাই উনকুটি গুমতি সালসি তাই সালগ্রা হাঙ্গর ফেরাঙ্কগুই মার্কে ওয়াতি ওইমান খনা সালনি তুমারি তঙইমান সাকা ও থামচি ব্রুই ডিগ্রি তাই খামা ও নুইচি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি তুমারি তংমানি সাকা ও থামচি দক দশমিক স্নি ডিগ্রি তাই খামা ও নুইচি দক দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস কক্তুমা তিন বাকি অরণ পাইখা উলনি কক্তুমা আবাইঙ্গান খনাফং দাম

0: Ni tamoy soti brichiwa.
1: মনে রাখবেন, সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন,
2: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 135তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নকআউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এবারে বিস্তারিত সংবাদ। মন কি বাতের 135তম পর্বে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেন। এই দিনের মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাযথ সম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করছেন।
4: দেশ কে হর নাগরিক কা আভারী হুঁ কি মেরি আপিল কা উন্হোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়। মুঝে কাই পরিবারোনে সন্দেশ ভেজকর আপনে অনুভব সাজা কিয়ে। কিতনে হি পরিবারোনে তয় কিয়া হ্যায় কি ঘর কে বিবাহ মে ইস বার সোনা নহি খরিদেঙ্গে, জরুরত পড়ি তো পুরানে সোনে কো রিসাইকল করকে নয়ে গহনে বনা লেঙ্গে। কিতনে হি লোগোনে সোশ্যাল মিডিয়া পর ইয়ে ভি লিখা হ্যায় কি কেসে উনোনে ইস বার বিদেশ যাত্রা কো টাল দিয়া হ্যায়।
3: প্রধানমন্ত্রী আরও বলেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি C-295 বিমান নিজের প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলো 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে হবে।
4: জল সঞ্চয় তো করনা হি করনা হ্যায়, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায়। ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি উনে দেনা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায়, বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়।
3: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ খুমলুঙের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কী কী গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এরপর রাজ্যপাল মোহনপুরে রোশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি দীপাবলি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত বাঁশ উৎপাদন ইউনিট পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্যোগ ও সুস্থায়ী জীবিকা প্রসারে এই স্বনির্ভর গোষ্ঠীর প্রচেষ্টার প্রশংসা করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ জাতীয় টিকাকরণ উপলক্ষে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারে রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ যে সমস্ত

শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আগামীকাল এবং 30 জুন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শ্যামল দাস, ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ জের শেষ ম্যাচে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনকে হারানোয় এবং আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি 3-3 গোলে ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থানে থাকা আলজেরিয়া রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। গ্রুপ পর্ব শেষে 32টি দেশ নক আউটে পৌঁছালেও বাকি 16টি দেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই নক আউট পর্ব, যা ভারতীয় সময় রাত 12:30 সম্প্রচারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইকফাই ফুটবল ক্লাব 5-1 গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ 3-2 গোলে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, গোমতী, দক্ষিণ এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 135তম পর্বে আজ দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। গ্রুপ পর্বের সমাপ্তি, আজ থেকে শুরু বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা, এখনকার অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে এভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ানও সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এরোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO

ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল, যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও অধিক জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জন ভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য, জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকদের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তারা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও নাগরিকরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এই রকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবর আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবেলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দিয়ে থাকে। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বসবাস করে। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকার বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট্ট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা

কবচ পৌঁছে দিচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ এক বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমার কভার দেয়। এই বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো। হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে, সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে, সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন,

এবং অন্ধবিশ্বাসকে পেছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে।

নামটি শুনে আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্যে আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলে মেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে, এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠে ও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন AI ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময়ে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এসব প্রশ্নের উত্তর খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনা পুরানো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমেই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে তথ্যের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়, আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখানকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তারাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন AI টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে।

আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতার বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক অত্যন্ত উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন, এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখেছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুবই আকর্ষণীয়। এই ব্রিজ কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রাবার গাছের শেকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সেই সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্বও সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এ ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালিওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে।
আমার

প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিত ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই কিছু এমন মানুষও আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়ার কিছু বনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন, তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তারা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্যই আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কী দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পুজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয় তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।

আনি খাপাংনি হাকতুনি লুকুরক খুলুমকা মন কি বাত নরক যত বাই তেওয়াইসা গ্রঙ্গী মানমা বাকি আনি খা তংথগী তঙ্গ নৈসাই নিচিদক বিশি খাকসা লাই তঙ্গ অ তালদক যং মন কি বাত নি বিশংতৈ হানি লুকুরক নি কবাংমা চুক মুংনতৈ সালাইকা জোন তালব হাকতর কিসাসক অবতৈ সুমুং রক্ন মানখা অব যং হানি লুকুরক্ন খাতুঙ্গুই কংসুগ্রুব ও চুকমুং হানি নাইমথাং তৈ বাইথাং চুকমুং বাই করংজাক সাল কিসা সকাং আং কলকাতা ও তৈ সেনখারাং রক বাই গদালজাক কাইসা তাং বতাঙ্গ মানজাকনা সেব মানখা আর আইএনএস ডনাগিরি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রয়ন ভারতনৈ তৈ সেনখারাক বদল বাই গদাল রেখা অরুংতরনি ডিজাইন তাই ম্যানুফ্যাকচারিং খ্লাইমানি রক যত্ন হাক্তনি ইয়াকতলজাক কিসিংসং জুন তাল এভিয়েশন সেক্টর অব হাক্তর কাইসা কঠোর চাসামুং মানখা C295 ও বীরখুং মেড ইন ইন্ডিয়া হাওয়া সুনাম জাকমানি তাই C295 বিনি পুইলা বীরসামুংব বীরি পাইখা তাই অবহাই বীরখুং খুংব্রৈসি ভারত ন সুনামজাকৈ তঙ্গ তাবুক অববাই MSME তাই এরো স্পেস সেক্টর বখাগো কতাল ফানমানই তঙ্গ আজেনানি সেব কাহাম তাই জরা বাংরুগুই তঙ্গ অবনকারে বাইথাংসুকজাক ভারতনি সমাইবো করাগঙ্গই তঙ্গ অ তালন DRDO হাওয়ার সুনামজাক লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল চুকসামুং বাইখে আমজুকজাকৈ নাইজাকা অবাবো DRDO ল্যাবরেটরিজ তাই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কথাউই সুনামখা হনমাকে তাবো তৈজেলাংনি সিমিন নখায়ুং জরা চিনি ভারত গবাং নাইমথাং মানজাক তাই বাইথাংসুকজাক অঙ্গই তঙ্গ কিসিংসং জুন তাল তাই কাইসার সামুং অংখা অবনি ফাইসিং হায়ুং গনাঙ্গই ভারতনি সাকতারমুং বাই গদাল খা তাই অ সামু বুতাং রক অংখা হায়ুং যোগাসাল ই খেপনি হায়ুংনি নৈসাই বারা নিসাই কবাং থায় যোগানি জুদা জুদা পান্ডা অংখা চিনি হাওয়া জাগা জাগাও গবাংমা বড়ক যোগা পান্ডাও মানজাকলাইখা ই তাল আমেদাবাদ সংসার জাকমানি হায়ুং যোগা চ্যাম্পিয়নশিপনু তৈব বেলাই নকক সালাইজাকি তংমানি আর ভারত যত্তনিসাই সারা নৈশিচার সকাটমাঙ্কা আর নিবিসিং কাইসারা নৈ রাংসাক মেডেল বো তঙ্গ ভারত অ চ্যাম্পিয়নশিপ সকাট মানথানি পুইলা থায় তঙ্গ আং যত কপ্লাই অংনাই থাই রকন বেলাই বেলাই হামবাই রুব কিসিংসং জে সাহাক্তনি পুইলা অংখা বিনি আর নি বরক তাই জেফুর আ হাক্তনি বরক রক মূসা সুকনু তৈ সমাই তাঙ্গ আফুর মূসা ফানফান বরকনি নাহার মুংন সগৈথানি কাসুই মানজা হাক্তর সুনামথানি লুকু মানজাক মুংনি ফান্ন ভারতনি কতর ইয়াফাং তাই অ লুকু মানজামুং ফান্ন চং কাহামকে সাইমানো কিচিংসং সালথাং এসিও চবা অংই তমানি বাই আসাইজাং তমুঙ্গন নাসিগৈ আং হানি লুকুরকনি থানি কিসা কয়মুং নারকমানি আং সামানি জেসুক মানসা কিসা জরানি বাকি রাংসাক পায়া তংনানি লুকুরং সামানি বইহাওয়া বেড়াইনা থাঙিয়া তংনা বাকি তাই কথালাইজা মালখুংবাই থাংলাইসো খালাইনা বাকিব কবকমানি আং হুকবা খালাইনা রকন কেমিক্যাল করেই হুকবার খালাইনা বাকিব কবকা খেতনি ফাঁস মথাংনানি হাবানি ফাঁস ন কবাং কক সামুঙ্গ থেপানানি কক বিতিব রমানি কিসিংসং আং হানি যত লুকরকনি থানি খাতুমুং তঙ্গ আনি কয়মুং ন বরক ইয়া সিমি ইয়াসাক লিয়া যত বখাকনি ন চুবামুং বরুই তঙ্গ আনো কিসাসিং নুখুং বরকনি সিমুং রকনব ককতনি বিশিংতৈ সৈ রহরখা তাই ককবিটি রেখা বসং নুখুরক খা তংথকলাইজাক নুখুংনি কাইলাই পান্ডানো ই খেপিনি রাংসাক পাইলিয়া হনৈ নাংখা হংকেই কসাম রাংসাক নু তাক সবাইয়ৈ কতাল খলাইফিরুই কান্নাই কবাংমা বরক রক সোশ্যাল মিডিয়াও সালাইকা তাকলাই বরক বইহাওয়া বেড়াইনা থাঙ্গি হানৈ কিসিংসং কার পুলিং এবাখে

কথালাই যা খাম মাল খুং ন তৈব কবংমা বরক রক বরক নি সাইমামানি ককনো সাহরকা যে বরক সালবুরুম ন বাবৈসা বখাক সাক সাক নি মালখুং বাই থাঙ্গো বরক তাবুক খুংসা মালখুঙ্গ থানসাকে থাংলাইও লুকুরক যে মানসা বাস এবা মেট্রো বাই লাইসু লাইখা অবৈবে পেট্রোল টাই ডিজেল খাতি জাকতুই ওংখা অবহাইকেন হানি জুদা জুদা বখাগ হাবানি ফাস সামুঙ্গ থেপাজাকফানি বো বংরুখা কিসিংসং আং ও ককনি বাকি টংথগো হায়ুংনি টংকেসেপনি জরাবো সং বারনি লুকুরক থানসাকে টংলাই টঙ্গো আনি পুইতু টঙ্গো লুকু মানজামুংনি অ ফান চন ক্রাক খাইনাই চন চুকমু রাই আনি খাপনি হাক্তনি লুকুরক চিনি হাও আসাইমা সাল কালাই পান্ডা নুখুংনি সামুং হঞ্জাকমা বাই বাক্সা হদাও যতনি ন তেরবো টঙ্গো যত নুখুং নায় বিনি টংথকমানো বই বাই টংথকরানি লুকুরক নগ্রাই রকনো ইয়াক পাইব ইয়াফালায়ো কিসিংসং মহারাষ্ট্র নান্দেদরনি কাইসা নুখুং বিনি টংথকমা বৈন বাকনা বাকি কাইসা অবতৈ সামং খালাইকা অব বেলাইখন বই মাসালাইকা আরো নি বাহাদুরপুরা কামিও ফেটকার নুখুং টঙ্গো আর নুখুং ওয়ানসুকা তুমুং টংথকমানো বাকনানি ন হনকে অবতৈ মানৈ ন রায় যে মানৈ জরা কেসেব জেসা নুখুংনি ফানো সামুগ চুকনাই বাইথংনি নুখুংনি কাইলাই পান্ডানি জরাও আ নুখুং কামিনি অংয়া হনফানো খরক থামসাই বারা বরকনি বাকি লাহা দেরামুংনি ইন্সুরেন্স খলাইরেখা যত বরকন খকসা রাসাই লাহা দেরামুংনি ইন্সুরেন্স মানাই আর সাক্তারমুংনি উকলুগ কাইসা বেলাইন খাইয়কজাকনাই ওয়ানসুকমুং ককটঙ্গো নুখুংরক সাক দেরাগমানি উলো যে রাংনি বিয়ালো গলায়ো আবুনো নুখা আ নুখুং অবহাই জরাও কিসিসা ইয়াক খলকমানো কতর চুবামু অঙ্গানো কিসিংসং হাফাং হাক্তর গনাঙ্গই রজাক রজাক নুখুঙ্গো সাকনৈ মথাংনি চুবামুং রুই টঙ্গো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনানি বিসিংতৈ বিশাও খক নৈচি প্রিমিয়াম রমানি বিসিংতৈ খক নৈচি রাসাই জরা লাহার দেরামংনি ইন্সুরেন্স রাং রজাগো তাবুকসাক জরা খরক বাচিচার রজাকনি গবাং বরক অ তাং বতাঙ্গ গদালখা আর নি বিসঙ্গ খরং নৈচিচার রজাক বরক অংখাচিনি আমা তাই হানক তাই বুকুকসং তাবুকসুক জরা লেখামারি মানমানো রগৈ অ তাং বতাংনি বিসংতে দেরাজাং নুখুংরকন খক থামসাই সিনিরা রজাক রাং চবামুং রজাখা কিসিংসং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাবো আসুগ্ন নাংখুমানি অ তাংবতাংনি বিসিংগ খবজাক জেসা বরক ফানো থৈকে নুখুঙ্গ রাং খক নৈ রাসাই নি রাং চুবা জাগো অবনি বিসিং রাংমারি ইংকা খক ব্রিরাত থামচি দক সালক খকসা মাসানি সেলাইব কিসা তাবুকসুক জরা খরক নৈচি সিনি রজাকনি কবাং বরক অ তাংবতাং বাই গদালকা অ তাংবতাংনি বিসিংগ হাক্তর গনাঙ্গই অংয়া হামফানো খুংচিসা রাসাই নুখুংনি খক নৈচি নৈ সাই রজাক রাং সবামুং রজাকা অ বাংমারি বেলাইন কবাং অবরকনি উক্লুগ টঙ্গ রাসাই রাসাই নুখুংনি জুদা জুদা কথমা কোনো খেবা বুমা বসারকনো পরিরুই তলাং না বাকি সবামুং মানখা বাক্সাকে বিহিক নুখুং নাইকলমানি সবামুং মানখা কিসিংসং জরা জরাও কিসা রাং তাই চিকুনসা সামুংনি বিসিংতৈন কতর নাইমথাং চেংসাজাগৈ মানো অবহাই চিকুনসা কক সামমানিব কতর সেলাইমুং তুবুই মানো আং নরক যতন অ তাং বতাংন তৈ নিনি নুখুংনি বরক রকন সাইমান রাবাগৈ কবক যাও আনি খাপনি হাক্তনি লুকরক মন কি বাত চিং তাবুক অবতৈ দালনি ককনো সালাইনাই অব বিশি সাই সাই কচাম তাই বরক হদাবাই কদক কদক বিশি রময় কথুকে করংজাক অবংখা মনাক পৈতু মনাক পৈতু চায়া খা কাকমানি সিমিনৈয়া অব কিরিমুং বুতুবো তাই জেফুরু কিরিমা বরকনি বখানো তৈদুল আফুরু বর

বড়রক কবৈন নগুই মাইনিয়া মানা পৈতুবাই কবলজাক বড়রক সৈলাম সাউই মাইনিয়া আবতী ককসাপ নাহারো আব বেলাইন হাইমিয়া অংখারি তবু আব বাই বাক্সা হদাও আবহাই বরক বো টঙ্গ জেরক সয় সি নকমানী তাই সয় ফনুকমারী বিশংতে আ হাইমিয়া পৈতুনো কেবেঙ্গ মনা কুইতুনি সিমি সয় পৈতুনি লামাও সক ফাইনানি কলাইয়া তাই আং তিনি নরকন অবতৈ অংখারি কাহাম হিমংনি ককনুন সানাই কিচিংসং আসম দালসা টক টঙ্গ আ টকনি মূ অংখা হরগিলা হরগিলা বেলাই কিসা দালনি টক হাবনো সাপ খ্লাইথানি অ টকনি নাংকুকমা গদাল মূ টঙ্গ ফিয়া সাল কদমা রুমুই আসাম আ টকনো কিসাসুগ আমচাইও নুকমাইয়া টক হইনাই ওয়ানসুগুই ফাইজাগো লোকর আ টকনো বরকনি সাম নুকনানি মুসংজাগিয়া কোনো ফুরো হরগিলা টক বথপ থোপমানি বফাংন ফানো তামফাই খিবিজাগো ওয়ানসুগুই নাইলা জে টক হাবার সাপ খ্লাইথানি কাহামারি তনিও আ হরগিলা নন লোকর কিরিমাসা জাগবায়ো আজরা বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মানি মকল ক্লাইখা বলুকরকনি বখাও হাবজাক সায়া ওয়ানসুকমানো সকমানি সমাই তাঙ্কা ব বরিরক বাই ককসাকা ব লুকরকনো সয়সি লামানতই বুজির নানি সাকথারকা তরক তরকে বরিরক আ তাং বতাঙ্গ ব গদা লাইনানি চ্যাংখা আবনি উল কত সেলাই জাকমু সকবাইখ্যা যে তকনো জরা কাশেও হামিয়া হই রিফিক জাগো তাবুক আবন কামিনি সিনিমং অংনানি চ্যাংখা গবাংমা কামিনি বরিরক হরগিলানো মথাংনা বাকি সকাঙ্গি ফাইকা তাবুক বরকন হরগিলা আর্মি হই ছিনিজাগো আবরিরক হদাবাই বাতাইনানি নাংখা হদানো ছিচারের না বাকি সাল হর সামুং টাংখা তাই মনা পুইতনো ওকলগ খিবিউই কাবুখা বরক ফনুকা জেফ্রু সৈলাম টুনসাই মানখে বেলায় গজাম ওয়ানসুমুং নব সেলাই মানো কিচিংস আং জেফ্রু ফানো ছাও জে থঙ্গ বিনি সাকবো কাহাম তঙ্গ তাব হাক্তর অবহায় শিকলা রংনি বাংমারি বেলাই কদকে বাঙই তঙ্গ জেরক থঙ্গ বরকনি সাকবো কাহাম তঙ্গ সেকাংনি বাই সুচাকে তাবুক তাইব গবাংখে শিকলা রক থমুঙ্গ বিনি কেরিয়ার খ্লাইনা হনৈনাই নাহারি দঙ্গ আং নাগাল্যান্ডনি অমহাই কাইনি সাকথারমানি ককনো খনাকা অব বেলাইন খনাথতক পুইলানি সাকথারমা ওংখা নাগাল্যান্ড বেবি লীগ বমুং খনাই নরক ওয়ানসুখনা বেলাই চেরাইরকনি মুংসাসুক লীগ ওংখানা ফিয়া অবহাইয়া অব বিশিবানি সিমি বিশি চি চিনই বিশনি চেরাই চিকন চিকন খুমনো কসল চেরাইরকনি কাইসা নাইথক লিখছে তাই উক্তি ওয়ানা বাকি বরকনো খাবো বাজার জাগো তাই বরকনি সিনেমুংবো সামজাগো অবনি চেংমানি ওংখা নাগাল্যান্ডনি গবাংনি সেলাই গবাং চেরাইরকনি ফুটবল থংমুংনি থানি গদাল রানানি বাকি বিশিবানি সিমি বিশি চিনই ওমনি চলাতে বরই বসা আরো মানজাগি মানো আ লিগ তাবুক বিশিক থামিয়াপিরি রেখা আলিগ অ থমুংনি চেরাইরকনি খাও বেলায় কাহাম মারি পিনজাকমা নুকজাখা কিচিংসং নাগাল্যান্ডও তে কাইসা কাহাম সাকথারমুং অংই তঙ্গ আবনি বমুং ওংখা নাগাল্যান্ড ওমেন ফাটসাল লীগ অংহিমানো নিনি বাকি ফাটসাল কাইসা কতালমুং আংনো সাও ফাটসালনো ইন্ডোর ফুটবল বো হিনজাগো আরো কিসা বদল খরক বা খে থঙ্গই তঙ্গ থংখলাবো ফুটবল থংখলহাই কতরিয়া বনি সেলাই বেলায় চিকন আবনি বাকি থার বেলায় কদকে ওয়ানসুনা নাঙ্গ ববিনি টেকনিক তাই স্ক্রিনে বেলায় কাহামকে সামুঙ্গ থেপানা নাঙ্গ নাগাল্যান্ডনি ওমেন ফাটসাল লীগ চিনি সাজুক রংনি বাইথংনি উক্তিনো ফুনুনা বাকি কাহাম জরা রই দঙ্গ আং অবতী সামুংনি বাকি নাগাল্যান্ডনি লোকরংনো বরম রুও অবতী সাকটারমুং হানি কবুনি বখাগবো খাবাসারিও কিচিংসং তাবুক তাংসেপনি জরাসি সালবুরুমনো কাইসা কাইসা কতাল আমজুমুং এবাকে নাইতুমুং ওই দঙ্গ
কতাল কতাল এ আই

মেঘালয়নি তে কাশা খা ফুরজাংনাই কক বতঙ্গ জেনতুই তিনিনি মন কি বাট পান্ডাও আং সানামু চুঙ্গ অব উংখা মেঘালয়নি রোড ব্রিজ এবার বুফাংয়ারুংনি জায়জর আং আরও বুফাংয়ারুংনি জায়জরনি কক সাকা ফিয়া অব থাংলাই সুখলাইনানি লামানি কগিয়া অ ইয়ারুং জায়জরনি কাইসা বেলাই খনাতর কথমাবো তঙ্গ অ ইয়ারুং জায়জর সালকিসা এবার বিশা বিশিংনি সুনামজাকমানি ইয়া অবরক সুনামনানি বাকে বিশিচি জরা নাঙ্গি থাঙ্গ রাবার বুফাংনি ইয়ারুংন তরুক তরুকে তৈ সাকাতে কাইসা বাবাইতে তলাংজাগৈ থাঙ্গো জরাবাই বাকসা অ ইয়ারুংরক তাইব গরাক অঙ্গৈ জায়জরহাই গরাক অঙ্গৈ থাঙ্গো অবরকনি তাই কাইসা খরচাজাকথক গরং অংকা অব জায়জর গঠাং জরাবাই বাকসা অবরক তাইব গরাক অঙ্গৈ থাঙ্গো অব মেঘালয়নি লোকরকনি উক্তি গনাংনি সিনিমুং রুব তাই বরকনি সাল কলকমা রমৈ খা লকমুং তাই হাবার নম খাবাই বরম রমানি নুকজাগো হাবার বাই গদালে বরক মনুষ্য কাইসা ওয়ানামা সিংসা মানে সেনামুন মানো অ জায়জর বিনি ফুনুমারি বরক চিনি হা তাই চিনি হাক্তনি সিরি সিটিনি মকুমো তাবো ভারত হাক্তর মেঘালয়নি রোড ব্রিজ নো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্ক নানি বাকি কয়বলাই রেখা কিচিংসং নবরতিবার সেলাইজাকমা বাই অ ইয়ারং জায়জরনি গবাং মা জঞ্জাল আসাইখা অবনি বিশিং মেঘালয়নি লোকরক হাবানি তৈ ফাইজা হুকুমনো খাতি নারকনা বাকি বেলাই বলাইজাক থতক খেন ইয়াগ তিসাই নাখা পৈলা বুখাক অমহাই বুসুক জায়জরতং অব লেখানাবো কিসানি কগিয়া আরনি লোকরক আবরকনো লেখানানি সামুং তাংখা আবনি ইয়াগুল জুদা জুদা বসং অ জায়জরকনো মথাং নারকনানি খার উই সামুং তাংলাইখা আ জরাব লুকুরক কাইসারা নৈচি ইয়ারং জায়জরনো নাইকিনি খেলাই তিসালাইখা জুদা জুদা বদল বিশি বুরুমনো অ জায়জরকনো আমজগুই তঙ্গ তাই বাক্সা বাক্সাকে গানা গিনি আমচাইনো তাইব নাইথক খেলাই তিসানা বাকি নার্সারি সামুই তিসাগা অবাহাইকেন অবরকনো মথাঙ্গি নারকনা বাকি কাইসা ইকো সিস্টেম সামুই তিসাজাকা নরক নুখান অবিশিব শ্রী হেলিওয়ার্ন পদ্ম সকাত ইয়াফারজাকা ববিনী লংমাব বাসি বিশিনি গবাং জরা রমৈ ইয়ারং জাইজনি নাইকিনি খ্লাইথানি বিনি লংমানো বেদকৈ রেখা বিনি মহাই সাকথারমুং তাই খার রুমুংনি চিনি যতনি বাকি বেলাইন খা বাজাজাংনাই কিসিংসং তুমুংন নরক জেফ্রুব অ ইয়ারং জাইজন নাইনা থাঙ্কি মাং পিলি তিসাউই সোশ্যাল মিডিয়াও শেয়ার খালাইনা তাপকদি নরকনি অ মাংপিলি কবৈন মেঘালয়নি অ জাইজনতৈ সাইমানা বাকি খা বাসারওয়ানং আনি খাপনি হাক্তনি লুকুরব জং যতন নাইও চিনি কামি সাবসুত্রা তংথুং তাই চিনি দলি নাইথকথুন ফিয়াবা চং কাহামকে ওয়ানসুং নাইলা চিনি সাসাং বাবাইব সিত্রা রুংজাগৈ তংমানো সাব সাব খ্লাই গবাংকক বরকনো ওয়ানসুগ অব বুইনি সামুংসে তে বুইন সাব খ্লাইনাই হনে ফিয়াবা চিনি বিশিঙ্গ বাক্সা বরক দঙ্গ বরকনি ওয়ানসুমুং চিনি সামুং তাংথানি সামপিলি ক্লাইরব আং মধ্যপ্রদেশনি রাজগড় হাঙ্কনি বেওয়ারা আমসাইনি কিসাসুক বুকুক সঙ্গে ককনো খানানানি সেপমানখা বরক বংনি সাচাং বাবায় ক্লাইউই টংমানি প্লাস্টিক থুমুই খিবিনা সমাই তাংলাইখা আ খিবিজাক প্লাস্টিক নো বুইন ফাই খিবি ফাইয়ানো হনই ওয়ানসুগিয়াওই বরক সাক সাকনো প্লাস্টিক খিবিজাক তাই বোতল খিবিজাক থুমলাইনানি চেঙ্গ তরক তরক বরকনি আসামুং তেই ব এরো তাই প্লাস্টিকনো ইকো ব্রিক্স সেলাইনা চেঙ্গ তিনি আ ইকো ব্রিক্স নো সামুঙ্গ ফনাঙ্গি লুকরক টংমানি জুদা জুদা থাইও নকটাংজাগি তঙ্গ রাজগড় থানাই তাল নৈ তালথাম কেজি রা রা তে ওয়াইসা সামুঙ্গ ফনাং ফিরি কাহামকে সামুঙ্গ

0: চগুই টঙ্কা ককে যে প্লাস্টিক আগিও দলিনু সিতারেরব তিনি আ প্লাস্টিক ন আ বুকুক সঙ্গে সাইতংমা বাই দলিনো মসাংরি টনিকা আং বেওয়ারানি যত বুকুক সঙ্গন তাই অসামুং বাই গদালজাক যত লগি সঙ্গন খা কাহাম ইয়াফারো আনি খাপাংনি হাক্তনি লুকরক কবাংমা বরকন আনো ককনুনি বিশিংতি কাইসা নাংমানি ককনো তৈ সাদি হনি কবখা আ কগুংখা গণেশ তের বাই গদালজাক অবত তাবুক ফানো অ তের সক পাইনানি মজমন চালই তংখো হাইফানো বরক রক মুসংজাগো অবনতই তাবুন কক সাকে চানেহিনি তামু হনবা গণেশনি মাং তাকমানি সামুং তেরনি বেলাই সেকাংন চ্যাংজাগো মাং তাকনানি তাই মাং তাকজাক ফালনাই রক তাবুংনি সিমিন খিট খিট নাংলাই তঙ্গ অবনি বাগৈন নরকনি থানি আনি কবকমুং ওংখা নিনি নগ আমচাইও এবা গানা গিনিও গণপতি বাপ্পানি মাং তাকজাকনু কালাই খ্যাং খেঙ্কে অব চিনি হাক্তনি হাবাই তাকজাক তাই চিনি অরনি মতাই তাকনাই রক বাই তাকজাকুংথুং মতাই তাকনাই রকনি থানি আনি কবকমুং ওংখা নরক হানি মতাই তাকলাইনা ওংথুং তাই মতাই তাকজাক পাইনাই রকব তামো বাই তাকজাক তাই বড়নি সনামজাক অব পাইনা সকাং নাইথুন প্লাস্টার অফ প্যারিস বাই তাকজাক মতাইনো তা পাইলাইডি কিসিং ছং হানি তাকজাক মতাই লাইটে সাকেনো তুই গেলেবুই থাঙ্গ অব বাই চিনি তৈখর তৈসা তৈমারক দেড়াইয়া চিনি পৈতুবো দেড়াইয়া তাই হাবানি তং গরংবো স্লাইজাক থাঙ্গিয়া সং আমচাইনি তাকনাই রকনি থানি মতাই পাইখে বোকাল ফর লোকালনি সমাইনিবো তেবাও খম খমকে খলাই মানো আং পুইতু খলাইও তাকলাইনি গণেশ তেরো তাই অবহাই যত তের বুরুমন চং অকগ্রখন মকল ক্লাইনাই তাই হাক্তনি হামকারাইনি বাকি রিয়াপিরি সেলাইয়ানং আনি খাপংনি হাক্তনি লোকরক চিনি হাক্তনি যতনি ফান রাকমুং অংখা চিনি হাক্তনি বরক হাক্তনি যত বখাগ তামো কতর তাম চিকন যত চাইতুমুং অঙৈ টংমানি অবরক চংন বেলাইন মকল কিয়গ্রব আ চাইতুমুং চংন ফনুগৈরব তুমুং খা থনমা টংখে তাই হদানি চুবামুং মানখে আফ্রু সলাইমুং কতর তুবুই মানো নরকচিনি সাসাং বাবায়ো অঙৈ টংমানি অবহাই চাইতুমা রকন তৈ আনো সিহর টংদি নরক নকনি খানি কক তাই কক বিটি রকন আনো রহরৈ টংদি অব নিনি গানা গিনি নাং নুংগিয়া চাইতকমানি মা টংফানো হাক্তনি বাকি খাতুংজাংনাই অঙৈ মানো বসকাং তালো চং হাইনহাই মালাইফিনাই আফুরু চং হাক্তনি লুকরকনি চাইতকমুং কতালনো তৈ কক সালাইনাই আ সাল ছকপায়াসাক সাকনো তাই নুখুংনো জাই খলাই টংদি তাই আও চং তৈনো মাসে মা খাটিনাই ওয়াটিনি তৈ থপসা থপসা হাওক তাকিখলাইদি কেস দ্য রেইন ও সামুং বতাংন পক্ষে চুগলাক অবনে বাকি আনি আলাইদা কবকমুং ফাইদিচং বাকসাকে ওয়াটিনি থপসা থপসা তৈন খাটিউই নারগলাইন বেলাই বেলাই হামবাই খুলুমকা
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা,
2: सब ये बॉक्स देख रहे हो, इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
3: मैम, मेरे वाले में तो HIV से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
4: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
5: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
6: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
7: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने

0: सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
1: HIV/AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
2: HIV/AIDS নিয়ে ভয় না পেয়ে HIV এবং AIDS এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে AIDS কে প্রতিরোধ করতে হবে।
3: AIDS কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি AIDS প্রতিরোধের মূল মন্ত্র।
2: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
3: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
2: ত্রিপুরা AIDS কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, HIV সংক্রমণের বিভিন্ন পর্যায়ে AIDS এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
3: খুশখুশে কাশি, জ্বর,
2: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
3: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
2: মুখে ও গলায় ঘা,
3: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
2: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
3: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
2: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
3: প্রয়োজনে AIDS হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
0: আপ সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
4: ম্যাম, মেরে ওয়ালে মে তো HIV সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায় অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে HIV হো সকতা হ্যায়।
5: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে HIV ফেলনে কি বাত লিখি হ্যায়
6: অর ইসমে লিখা হ্যায় কি সংক্রমিত রক্ত অর রক্ত উৎপাদন সে HIV হো সকতা হ্যায়।
7: মাল্টিপল পার্টনারস মতলব HIV কা জাদা রিস্ক।
0: হাম আপনি জিন্দগি মে আচ্ছা বুরা সব জানতে হ্যায়, লেকিন ফির ভি কুছ বাতে ইগনোর কর দেতে হ্যায়। তো মেনে সোচা जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
1: HIV/AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
8: आकाशवाणी आगरतला এখন শুনবেন যন্ত্রসঙ্গীতের আসরে গিটার শিল্পী মুকুল রায়।

এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের আসরে লঘু সুরে গিটার, শিল্পী ছিলেন মুকুল রায়। আকাশবাণী আগরতলা।

এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলো হার্জে, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

0: ইটারেই অর্থাৎ 1270 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
2: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
2: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
2: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
2: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
2: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, এখন শুনছেন শ্রাবণী সেনের কণ্ঠে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের সবশেষ শিল্পী লোপামুদ্রা মিত্র।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী আগরতলা।

Din,

চিত্রশিল্পী শম্পা কুণ্ডু। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা, 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, 6:30 ঘর গৃহস্থের আসর, 7:00 ককবরক অনুষ্ঠান, 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:30 আধুনিক গান শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নীলা মজুমদার, 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, 10:15 আধুনিক গান শুনবেন মান্নাদের কণ্ঠে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34°C এবং 27°C। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 36.7°C এবং 27.1°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 55%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:40। জয় হিন্দ।